0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

পায়ের তলায় সর্ষে বলে কিন্তু আরও এক ভদ্রলোকের নাম আমার খুব বেশি করে মনে পড়ে। তিনি হচ্ছেন বিখ্যাত সাহিত্যিক, বিখ্যাত লেখক, বিখ্যাত কবি সুনীল গঙ্গোপাধ্যায়। আজকে আবার ওনার জন্মদিন। তো রেডিও বাংলানেট.com পরিবারের পক্ষ থেকে ওনার জন্য রইল অজস্র শুভকামনা, শ্রদ্ধা। যেখানেই থাকুন খুব ভালো থাকুন। তো যে কথা বলছিলাম যে সুনীল গাঙ্গুলির যে কাকাবাবু চরিত্রটি, সেটিও কিন্তু এক জায়গায় ঘুরতে গিয়ে তিনি লিখেছিলেন, জানেন। বাই দ্য ওয়ে, ওনার পায়ের তলায়ও কিন্তু সর্ষে ছিল। উনিও সারা পৃথিবীময় ঘুরে বেরিয়েছেন। তো একবার এক হিলি স্টেশনে তিনি যাচ্ছিলেন এবং তিনি দেখেন যে এক ভদ্রলোক ক্রাচে ভর দিয়ে অত্যন্ত সাবলীলভাবে পাহাড়ে উঠে যাচ্ছেন, এবং সেই ভদ্রলোককে দেখে তারই অনুপ্রেরণায় তিনি সৃষ্টি করেন কাকাবাবু বা রাজা রায়চৌধুরী। তো রেডিও বাংলানেট.com-এ আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে পায়ের তলায় সর্ষে, এই ব্যাপারটা নিয়ে। আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.com।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

পায়ের তলায় সর্ষে বলে কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আরও এক বাঙালি ভদ্রলোকের নাম একদম চোখের সামনে চলে আসে। তিনি হচ্ছেন সৈয়দ মুজতবা আলী। তো তিনি সারা পৃথিবীময় ঘুরে বেরিয়েছেন এবং লিখে গিয়েছেন অত্যন্ত মেধাবী এবং অসাধারণ সমস্ত ট্রাভেলগ। তো তার মধ্যে একটি ঘটনা তিনি খুব হাস্যরসাত্মকভাবে আমাদের সামনে তুলে ধরেছিলেন। তো সৈয়দ মুজতবা আলী তিনি একবার গেছেন ফ্রান্সে এবং গিয়ে তার সাবান শেষ হয়ে গেছে। এখন সাবান শেষ হয়ে গেছে, তিনি বিভিন্ন দোকানে ঘুরছেন এবং সোপ চাইছেন, কিন্তু কোনো দোকানদারই ইংলিশ প্রতিশব্দটি বুঝতে পারছে না। তখন রেগে গিয়ে তিনি এক দোকানদারকে নিজের মাতৃভাষায় বলেন, সাবান চাই, সাবান। আর সেই সাবান শুনে দোকানদার তাকে সত্যি সত্যি একটি সাবান দিয়ে দেয় এবং তারপরে তিনি বুঝতে পারেন যে ফ্রেঞ্চ ভাষায়ও সাবানের অর্থ হলো সাবান। তাহলেই ভাবুন। তো রেডিও বাংলার .com এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে পায়ের তলায় সর্ষে এই ব্যাপারটা নিয়ে, আর সেটাই জারিয়ে থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা .com।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আমার একবার সৌভাগ্য হয়েছিল বিখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুটা সময় একান্তে কাটানোর। তো সেই সময় আমি ওনার জীবনের অনেক কথা, অনেক কাহিনী শুনেছিলাম। তার মধ্যে তার ঘুরে বেড়ানোর কাহিনীটা শুনেছিলাম। তিনি সারা পৃথিবীময় ঘুরে বেরিয়েছেন এবং তিনি বলেন যে আমেরিকার মানুষজন নাকি লোনলিয়েস্ট পিপল অফ দ্য আর্থ। আর তার সঙ্গে তিনি আরও একটি কথা বলেন যে তিনি যে সমস্ত জায়গায় ঘুরিয়ে বেরিয়েছেন তার মধ্যে অন্যতম ফেভারিট জায়গা হচ্ছে তার অস্ট্রেলিয়া, কারণ অস্ট্রেলিয়ার ভূমিরূপের নাকি তিনি প্রেমে পড়ে গিয়েছিলেন। তো রেডিও বাংলা নেই ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা জারি আছে পায়ের তলায় সর্ষে এই ব্যাপারটা নিয়ে। এই ব্যাপারটা কিন্তু গোটা বাঙালি জাতির সঙ্গে খেটে যায়। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ও নিয়ন রেডিও বাংলা নেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprise, get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

তো আমাদের পাড়ায় এক ভদ্রলোক থাকেন, বুঝলেন, ভদ্রলোক বাংলায় প্রফেসর। তিনি একটি কাজ করেন, সেটা হচ্ছে তিনি মাঝে মধ্যে হারিয়ে যান। শুনতে অবাক লাগছে, কিন্তু ব্যাপারটা কিন্তু সত্যি তাই ঘটে। মানে ধরুন, তার ওই দু তিন দিনের মতন ছুটি থাকলে তিনি ফোনটা সুইচ অফ করে বেরিয়ে পড়েন এক অজানা গন্তব্যের দিকে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই এমন একটি জায়গায় তিনি দু তিন দিন কাটিয়ে আসেন যেখানে মানুষজন খুব একটা যায় না। তার কারণ, তিনি বলেন যে এই যে একান্তে নিরিবিলিতে তিনি এই দুদিন কি তিন দিন থাকেন, সেটাই নাকি তাকে রিবর্ন হতে সাহায্য করে। তাহলেই ভাবুন, বলেছিলাম না যে আমাদের বাঙালিদের পায়ের তলায় কিন্তু শস্যে রয়েছে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে পায়ের তলায় শস্যে নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একটি কথা আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হরানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা থেকে আরও একটি কথা আপনার সঙ্গে শেয়ার করব এখন। আজকে ওনার জন্মদিন, আর ওনার জন্মদিন উপলক্ষে আপনার সঙ্গে শেয়ার করছি পায়ের তলায় সর্ষে এই ব্যাপারটা নিয়ে। তো সুনীল গাঙ্গুলির পায়ের তলায় তো সর্ষে ছিলই, সেটা আমরা প্রত্যেকেই জানি। তো তিনি একবার কোনো এক জঙ্গলে ঘুরতে গেছেন। ঘুরতে গিয়ে সেখানকার আদিবাসী ভদ্রলোক এবং ভদ্রমহিলাদের সঙ্গে বেশ মিলেমিশে গিয়েছিলেন এবং সেখানে তাকে একটি ওয়েলকাম ড্রিঙ্ক খেতে দেওয়া হয়েছিল। তো ওয়েলকাম ড্রিঙ্কটি তিনি কোনোক্রমে শেষ করেছিলেন। পরে তিনি লিখেছেন যে তার মধ্যে কেমন একটা আষ্টে গন্ধ ছিল। তো তিনি জিজ্ঞেস করেছিলেন যে ওয়েলকাম ড্রিঙ্কটি ঠিক কি। তখন তাকে বলা হয়েছিল যে ওয়েলকাম ড্রিঙ্কটি আসলে বাইসনের রক্ত। তাহলেই ভাবুন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে। পায়ের তলায় সর্ষে নিয়ে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে সেটাই জারি থাকবে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: এতটা পথ পেরিয়ে

সেই সময়ে বেশ কিছুদিন স্যাদ মুজতবা আলি ইজিপ্টে অর্থাৎ মিশরে রয়েছেন এবং সেখানে তার কয়েকজন বন্ধু বান্ধবও হয়েছে। তো সেই সময়ে তিনি একবার একজনের বাড়ি থেকে নিমন্ত্রণ পেলেন এবং নিমন্ত্রণ পাওয়ার পরে তিনি বুঝতে পারলেন যে যে ভদ্রলোক নিমন্ত্রণ করেছেন তিনি খুব একটা ভালো রান্না করতে পারেন না। তো কি করা যায়? তো সেই সময় তিনি এক অমোঘ বুদ্ধি দিলেন তার বন্ধুকে। তিনি বললেন খাবারে বেশ বেশি করে ঝালটা দিয়ে দিতে, তাহলে লোকজনের কনসেন্ট্রেশন ওই ঝালের দিকেই চলে যাবে, রান্না কেমন হয়েছে সেটা কেউ বুঝতেই পারবে না। তাহলে ভাবুন তো রেডিও বাংলানেট.কম-এ আজকে আমাদের ইচ্ছের আনার আড্ডার আসলে আড্ডাটা যা জারি আছে পায়ের তলায় সর্ষে এই ব্যাপারটা নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকমই আরও একটি কথা আরও একটি গল্প আপনার জন্য ওয়েট করবে, কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কি? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajaparadesi.labdesi.in।
3: মানুষের পায়ের তলায় যে সর্ষে ঠিক কিভাবে থাকে সেটা আমি প্রমাণ পেয়েছি আমার এক চেনা পরিচিত ভদ্রলোককে দেখে। তো সেই সংসারী, একদম বেশ ভালো মতন সংসারী ভদ্রলোকের যে বার্ষিক ইনকাম, তার থেকে একটা বড় অংশ কিন্তু তিনি সরিয়ে রাখেন শুধুমাত্র ঘুরে বেড়াবার জন্য। ভাবুন একবার। আবার আজকের বর্ধে যার, অর্থাৎ বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, তিনি সারা পৃথিবীময় ঘুরে বেরিয়েছেন নিজের জীবদ্দশায়, তবে তার লেখার মধ্যেও কিন্তু সেই ছাপটা আমরা পাই। যেমন ধরুন অরণ্যের দিনরাত্রি, কিংবা ধরুন তার উপন্যাস দুই নারী হাতে তরবারি, কিংবা নীলোহিত যে চরিত্র, তার প্রত্যেকের মধ্যেই কিন্তু সেই ভ্রমণ প্রিয় বাঙালি, সেই পায়ের তলায় সর্ষে, এই ব্যাপারটা আমরা পেয়েই থাকি। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডাটা জমেছিল পায়ের তলায় সর্ষে এই ব্যাপারটা নিয়ে। এটা কিন্তু পুরো বাঙালি জাতির সঙ্গে খেটে যায়। সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন হারানো সুর @radiobanglanet.com অ্যাড্রেসে, হারানো সুর HARANOSUR@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.com।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

নমস্কার, আজকের আড্ডা জাংশনের আসর শুরুই করলাম তার নিজের কণ্ঠে গাওয়া একটি গান দিয়ে। কার কণ্ঠ, কার গাওয়া, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন। 100 বছর শুনতে সংখ্যাটা বড়, কিন্তু কিছু কিছু মানুষ আছে জানেন তো, যাদের ক্ষেত্রে সময় যেন ক্যালেন্ডারের হিসেব মানতেই চায় না। 100 বছর পরেও যার হাসি আপনাকে প্রেমে ফেলতে বাধ্য করে, 100 বছর পরেও যার চোখের চাহনিতে আপনার হৃদয় থমকে যায়, 100 বছর পরেও যার সংলাপ শুনে মনে হয় এ তো আপনার আমার কথাই হচ্ছে। বলুন তো, পৃথিবীর কোন এমন অভিনেতার মৃত্যুর 46 বছর পরেও নতুন প্রজন্ম বারবার তার প্রেমে পড়ে? কোন নায়কের ছবি টেলিভিশনে চললে আজও বাঙালি রিমোটের বোতাম টিপতে ভুলে যায়? কোন মানুষটার নাম উচ্চারণ করলেই একই সঙ্গে ভেসে ওঠে স্বপ্ন, সৌন্দর্য, সাফল্য আর এক অদ্ভুত নস্টালজিয়া? উত্তর কিন্তু একটাই, তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি এক প্রতিষ্ঠান, এক সংস্কৃতি, এক অনুভূতি, এক যুগের নাম। ঠিক ধরেছেন, মহানায়ক উত্তম কুমার। এবছর 2026 সালে 30রা সেপ্টেম্বর পূর্ণ হলো তার জন্মের 100 বছর। আর সেই জন্মশতবর্ষকে মাথায় রেখেই আজকে প্রণাম জানাবো মহানায়ক উত্তম কুমারকে আমাদের আড্ডা জাংশনের আসর থেকে। আমি শুভায়ন, আর সেজে উঠেছে আমাদের এই বিশেষ পর্ব, বিশেষ উৎসবের মোড়কে। কিন্তু ভাবুন, 1948 সাল থেকে 1980, প্রায় 32 বছরে তার জাদুকরি পথ চলা। 200রও বেশি সিনেমা, অসংখ্য কালজয়ী গান, হাসি, কান্না, প্রেম, বেদনা, সাফল্য, লড়াই আর অজস্র কিংবদন্তিতে ভরা এক বিশাল বিশেষ মহাকাব্য। সবটাকে 2 ঘন্টার অনুষ্ঠানে কভার করা সম্ভব, তবে আজ চেষ্টা করবো সেই মহাকাব্যের কয়েকটি অমর অধ্যায় আলতো করে হাত রাখতে। স্মৃতির অ্যালবামের কিছু সোনালী পাতা উল্টে দেখব আর ফিরে যাব সেই সময় যখন বাংলার আকাশে একটাই নাম সূর্যের মতো জলজল করত, এখনো করে, উত্তম কুমার, শুধুই উত্তম। চলুন শুরু হোক মহানায়ককে ঘিরে আমাদের এই জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি। সুরের আকাশে ডানা মেলে কোনো এক অজানা পথকে ঘিরে যা মিশেছে আকাশে, যে আকাশে প্রেম ছিল, স্বপ্ন ছিল, ছিল বাঙালির নস্টালজিয়া, আবেগের সাপ মোচন করা রঙিন মেঘ।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গ
1: শুনছেন। radiobanglanet.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

3 সেপ্টেম্বর 1926 আড়িটলার এক সাধারণ পরিবারে জন্ম নিল এক শিশু। নাম রাখা হলো অরুণ কুমার চট্টোপাধ্যায়। সেদিন কি কেউ জানতো এই ছেলেটি একদিন বাঙালি হৃদয়ের চিরন্তন নায়ক হয়ে উঠবেন? শুনলে আশ্চর্য হবেন কিংবা রেগেই যাবেন। একবার এক প্রযোজক নাকি সরাসরি উত্তম কুমারকে প্রশ্ন করেছিলেন, আপনার পারিশ্রমিক এত বেশি কেন, কি এমন আছে আপনার মধ্যে? এই রূঢ় প্রশ্নের উত্তরে উত্তম কুমার কিন্তু না রেগে গিয়ে এক অদ্ভুতভাবে উত্তর দিয়েছিলেন। কিভাবে ঠিক ঘটেছিল ঘটনাটা, ঠিক কিভাবে উত্তর দিয়েছিলেন উত্তম কুমার, সে গল্পে আমরা ফিরব। তবে তার আগে চলে যাই সেই সোনালি সময়, যখন পর্দায় উত্তম কুমার এক বন্ধুর চরিত্রে, সঙ্গে মালহাসিনা। ততক্ষণ মালতী আর ভ্রমর একটু নিজেদের মধ্যে কানাকানি করে নিক তাদের বাসর ঘরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলানেট.কমের ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি অফ এরার্সের অবলম্বনে তৈরি ভ্রান্তিবিলাসীর মজাদার সব ভুলভ্রান্তি আর হাসির ঝড়ের মধ্যে ঘিরে থাকা গানটি তো শুনছিলাম। তার আগে যে গল্পটা নিয়ে কথা হচ্ছিল, যে প্রযোজক নাকি মহানায়ক উত্তম কুমারকে সরাসরি প্রশ্ন করেছিলেন, আপনার পারিশ্রমিক এত বেশি কেন? প্রশ্নটা শুনে উত্তম কুমার কোনো উত্তর দেননি। কয়েকদিন পর ভোরবেলা তাকে নিজের গাড়িতে করে নিয়ে গেলেন যোগমায়াদেবী কলেজের সামনে। তারপর গাড়ির কাজটা একটু নামাতেই যেন দৃশ্যটাই পাল্টে গেল। মুহূর্তের মধ্যে চারপাশ ভরে উঠল জনসমুদ্রে। গুরু এসেছে, ওরে ওই দেখ উত্তম কুমার, তাড়াতাড়ি আয়! শত শত হাজার হাজার মানুষের উচ্ছ্বাসে তখন চারিদিক মুখর। সবটা খানিকক্ষণ নীরবে দেখে উত্তম কুমার প্রযোজকের দিকে তাকিয়ে শুধু বললেন, এবার আপনি বলুন উত্তম কুমারের পারিশ্রমিক ঠিক কত হওয়া উচিত? শিখে উত্তম কুমার প্রযোজকের দিকে তাকিয়ে শুধু বললেন, এবার আপনি বলুন উত্তম কুমারের পারিশ্রমিক ঠিক কত হওয়া

দেখি বলে ফেলি একে ওকে। যদি জগাই মা ধাই কিছু মনে করো না যদি।

যতই নারী পুরুষ সাজুক পোশাকে হাফ খাবে, নারীর গড় নারীর ধরন বদলে কি আর যাবে। শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলা মানা, শাস্ত্র মতে তাই তো নারীর

0: পায়ে দাড়ি পাল্লায় ওজন করো, বুঝবে তবে পুরুষ নারীর দুজনেরই কে যে বড়।
1: মোটেই না, মোটেই না।

0: কোনদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
2: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
3: কেউ বা করছেন ব্যারিস্টারি, কেউ বা করছেন ম্যাজিস্টারি, এলে মেরে জোরে কেউ বা করছেন রজগিরি। এ বেটা পুজোর

0: অধিকারের প্রশ্নই যখন উঠল তখন বাবু মশাইরা, মহাবীর কর্ণের কথাতেই বলি, দৈবায়ত্ব কুলে জন্ম কিন্তু পুরুষত্ব আমার হাতে। শাস্ত্রপাঠ করলেই যদি কবিয়াল হওয়ার অধিকার পাওয়া যায় তাহলে আমি বলতে চাই যে শাস্ত্র আমি পড়েছি। আর সাধুসঙ্গ করলেই যদি সে অধিকার জন্মে তাহলে আমি বলবো স্বয়ং নায়ক মহাশয় সঙ্গ লাভ করে আমি ধন্য হয়েছি।
1: জবাবটা দিয়েছেন ভালো।
0: শিবের নাম ধারণ করে নায়ক ভোলানাথ বাংলাদেশের কবি আসরে তাণ্ডব নৃত্য করে বেড়াচ্ছেন। ভগবতীর শক্তি হতে শিবের উৎপত্তি। তাই আজকে আসরের ভোলানাথকে আমি জিজ্ঞাসা করি,
2: যে শক্তি হতে

0: চরণ আমার চরণ পূজে কই।
1: প্রশ্নটা যে এড়িয়ে গেলি, প্রশ্নটা যে এড়িয়ে গেলি ওরে ভোলানাথ, ভেবেছিস উল্টো পাল্টা কথা বলে করবি আসর মাত। শোন রে ভোলা,

0: তুই যাচ্ছি রিঙ্গি জবর জঙ্গি পারবে না মাতারাতে তুই যাচ্ছি রিঙ্গি জবর জঙ্গি পারবে না মাতারাতে তোকে পারবে না মাতারাতে
1: তোকে পারবে না মাতারাতে
0: সন্ধে ভ্রষ্ট বলি স্পষ্ট তুই রে নষ্ট মহাদুষ্ট।

0: এই বন্যা মুখে দিয়েছে একখানা, কি বলুন
1: দেবে না কি সাহেব? কথা যা সরে না, কিছু বলুন, আমরা যে অনেক দূর থেকে এসেছি।
2: বলবার থাকলে তো কিছু বলবে,
1: তা যা বলেছেন।
3: অ্যান্টনি ফিরিঙ্গি ছবির সেই বিখ্যাত কবিয়ালের লড়াই, কথার খেলা আর বুদ্ধির ঝলকে ভরা গানটা শুনতে শুনতে বারবার একটা কথা মনে হচ্ছে, ছবির মতন মানুষ হিসেবে উত্তম কুমারের মতো মানুষ খুঁজে পাওয়া সত্যি বিরল। তারকা খ্যাতি, সাফল্য, জনপ্রিয়তা এসব তো সুপারস্টাররা পেয়েই থাকেন, অনেকেই পান, কিন্তু কজন শিল্পী নিজের পরের দিনের কথা থেকেও বিশেষ করে বেশি করে ভেবেছেন ইন্ডাস্ট্রির নেপথ্যের মানুষগুলোর কথা? শোনা যায় বাংলা চলচ্চিত্র জগতের টেকনিশিয়ানদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য তিনি তহবিল তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন ক্যামেরার সামনে যতটা আলো তার পেছনে থাকা মানুষগুলোর অবদান ঠিক ততটাই। তাই মহানায়ক তিনি শুধু পর্দায় ছিলেন এমনটা নয়, ছিলেন হৃদয়ের ক্যানভাসেও। আর এমন একজন মানুষের হৃদয়ের স্বপ্নের রাজকন্যা হতে কে না চাইবে বলুন? যে মানুষ লক্ষ লক্ষ বাঙালি হৃদয়ের অধিকারী, তার নিজের হৃদয়ের গোপন কুঠুরিতে কোন রাজকন্যা বাস করতেন? সেই প্রশ্নের উত্তর না হয় হার না মানা আলাদিনের কাছ থেকে শুনে নিই।

আমি শুভায়ন আজকের আড্ডা জাংশনে শোনাচ্ছি মহানায়ক উত্তম কুমারের জীবনের নানা জানা অজানা গল্প। আপনি কি জানেন, তিনি শুধু যে অভিনয়তেই দক্ষ ছিলেন এমনটা নয়, বিশেষভাবে দক্ষতা ছিল প্রতিমা গড়ার কাজেও। ভবানীপুরের পটুয়াপাড়াতে তার নিয়মিত যাতায়াত ছিল। মূর্তি গড়ার খুঁটিনাটি দেখতেন, শিখতেন, আগ্রহ নিয়ে সময় কাটাতেন। একবার নাকি এমনও হয়েছে, লক্ষ্মী প্রতিমার যে ছাঁচটি আনা হয়েছিল তার মুখ একেবারেই পছন্দ হলো না উত্তম কুমারের। তখন তিনি আহিটলার অর্থাৎ মামা বাড়ির পাড়ার এক শিল্পীর কাছে গিয়ে কেবল একটি প্রতিমার মুখ দেখে এলেন। তারপর আর কোনো ছাঁচ নয়, কোনো নকশা নয়, শুধুমাত্র স্মৃতির উপর ভর করে নিজের হাতে গড়ে ফেললেন সম্পূর্ণ লক্ষ্মী প্রতিমার মুখ। ভাবুন একবার, যে মানুষটা ভবিষ্যতে শত শত চরিত্রের ছাঁচে নিজেকে ঢেলে দিয়েছেন, যিনি কখনো ভোলা, কখনো কৃষ্ণেন্দু, কখনো অ্যান্টনি ফিরিঙ্গি, কখনো আবার শ্যামল বা অমিতাভ হয়ে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তার হাতেই তো ছাঁচ ছাড়াই এক টুকরো মাটি পেতে পারে প্রাণ। অবাক লাগছে তাই তো? তবে আমি আবার অবাক হব না কিন্তু, যদি পরের গানটা বাজতে শুরু করার সঙ্গে সঙ্গেই আপনি অজান্তেই রেডিওর ভলিউমটা একটু বাড়িয়ে দেন আর স্পিকারটাকে নিজের কাছে টেনে নেন, কারণ এবার আসছে এমন একটা গান যা শুনলে আজও প্রেমের সংজ্ঞাটা ডেফিনেশনটাই বদলে যাবে। তাহলে চলুন কান পাতি সেই সংখ্যপায়না যেখানে ছোট্ট নীরও হয়ে উঠতে পারে পৃথিবীর সবচেয়ে সুন্দর আকাশী ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে। রেডিও

আমি শুভায়ন ফিরলাম আবারও আড্ডা জাংশনে, সঙ্গে নিয়ে আরও কিছু উত্তম কুমারের জীবনে জানা অজানা গল্প। একবার উত্তম কুমার লক্ষ্য করলেন তার মেকআপ আর্টিস্টের মুখটা কেমন যেন ভার হয়ে আছে, হাসি নেই, কথাও নেই। তখন তিনি নিজেই ডেকে জিজ্ঞেস করলেন, কিরে এদিকে আয়, কি হয়েছে, আমায় বল, মন খারাপ কেন এত? প্রথমে কিছুতেই বলতে চাইছিলেন না মানুষটা। তারপর সে মেকআপ আর্টিস্ট ভদ্রলোক জানালেন, তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে ঠিকই, কিন্তু প্রয়োজনীয় টাকার ব্যবস্থা করতে পারছেন না, প্রায় 5,000 টাকার অভাব। উত্তম কুমার হেসে বলেছিলেন, ওরে পাগল, আমি তো আছি, এই নিয়ে কেউ চিন্তা করে নাকি? হয়ে যাবে হয়ে যাবে, তুই আগে বিয়ের প্রস্তুতি নে, আর বিয়ের কয়টা দিন আগে আমার সঙ্গে দেখা করে যাস। মেয়ের বিয়ে 2 দিন আগে সেই মেকআপ আর্টিস্ট এলেন, দেখাও করলেন মহানায়কের সাথে। বিদায় নেওয়ার আগে মহানায়ক চুপি চুপি তার হাতে একটি খাম গুঁজে দিলেন আর বললেন, শর্ত একটা, এখানে খুলবে না, বাড়ি গিয়ে দেখো। বাড়ি ফিরে খামটা খুলে দেখলেন ভেতরে রয়েছে করে 50,000 টাকা। ভাবা যায়, তারকা খ্যাতি অনেকেই অর্জন করেন, কিন্তু মানুষের হৃদয় জায়গা করে নিতে লাগে অন্য কিছু। তাই তো বলি, মানুষটার নাম শুধু উত্তম ছিল এমনটা নয়, তিনি আক্ষরিক অর্থে মনুষ্যত্বের সেলুলয়েডেও উত্তম, অতি উত্তম। শোনা যায় পরের দিন কাক ভরে ছুটে গেছিলেন উত্তম কুমারের কাছে সেই মেকআপ আর্টিস্ট, বলেছিলেন, দাদা এটা কি করলেন, আপনার পরিশ্রমের টাকা, এটা আমি নিতে পারবো না। উত্তম কুমার এক ধমক দিলেন, বললেন, এটা আমার আর আমার ভাইজির মধ্যে বিশেষ বোঝাপড়া, আমাদের দেয়া নেওয়ার মধ্যে তুই কেন ঢুকছিস, আর তুই এখানে এসেছিস কেন আজকে, তোর আজ মেয়ের বিয়ে না, যা একদম স্টুডিও মুখ হবি না যতক্ষণ না বিয়ে শেষ হয়, এদিকটা তো আমি আছি, ইজন্ট দ্যাট এনাফ। এতক্ষণ ভালোবাসার আদান প্রদান, মানুষে মানুষে দেয়া নেওয়ার গল্পই তো করলাম, তাহলে কি আপনি হয়তো ভাবছেন যে শুভায়ন কি শুধু গল্পই শুনিয়ে যাবে? না না, একদমই তা নয়, আপনাকে নিরাশ করব না। গল্প বলার সঙ্গে সঙ্গে আমি আসলে আপনারই জন্য পরবর্তী প্লেলিস্ট রেডি করছিলাম। আমার প্লেলিস্টের গানগুলো যদি আপনার ভালো লাগে তাহলে গানে ভুবন ভরিয়ে দেবেন, কিংবা ভালোবাসার আগুন জ্বালাবেন। আর যদি একান্তই ভালো না লাগে তাহলে না হয় সেই আহ শশীকান্ত সেই মেজাজে আমায় একটা ধমক দিয়েই বলতে পারে, শুধু তুমি নয় শুভায়নকান্ত, মহানায়ক উত্তম কুমারের অন্ধভক্তদের অনেকেরই তার প্লেলিস্ট বানানোর সময় খেয়াল থাকে না, একটু একটু হিসেবে গরমিল তারা করেই ফেলে। আর গান শেষ হলে বলবো কিভাবে দেয়া নেয়া ছবির হাত ধরি এক তরুণ গায়কের জীবনে নেমে এসেছিল এক নতুন সূর্যোদয়, এক মহানায়কের বিশ্বাস কিভাবে জন্ম দিয়েছিল আর এক কিংবদন্তির।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: বুঝলে বুঝলে বাবা বলা কান্ত, শিখতে তোমায় হবে হবে ছাড়বো না।
1: সাগরিকা ছবির মুক্তির পর অনেকের কাছেই একটা বিষয় আর অজানা রইল না, উত্তম কুমারের লিপে শ্যামল মিত্রের কণ্ঠ এক অন্যরকম জাদু তৈরি করে। সে জাদুর গল্প তো আগেই বললাম, তবে সেই গল্পের আর একটা মোড় সুন্দর অধ্যায় ছিল দেয়া নেয়া। শ্যামল মিত্র শুধু এই ছবির সঙ্গীত বা কণ্ঠের সঙ্গে জড়িয়ে ছিলেন এমনটা নয়, এই ছবির সঙ্গে জড়িয়ে ছিল তার সম্মান, স্বপ্ন, লড়াই আর বিশ্বাস। আর বিশ্বাসের কথা যখন উঠল, তখন মহানায়কের একটা কথা না বললেই নয়। সাগরিকায় স্বপ্ন দেখা রাজকন্যাকে সাফল্যের সঙ্গে এনে দিলেও কিছু প্রডিউসার এবং ডিরেক্টরদের সম্বন্ধে শোনা যায়, তারা পছন্দ করতেন হেমন্ত মুখোপাধ্যায়কে। ফলে মিউজিক ডিরেক্টরের ইচ্ছে থাকলেও উত্তম কুমারের লিপে শ্যামল মিত্র কিছুতেই সুযোগ পাচ্ছিলেন না। একদম শ্যামল মিত্র ভাবলেন, তিনি নিজে যদি একটা ছবি প্রডিউস করেন তাহলে উত্তম কুমারের লিপে প্লেব্যাক করা থেকে কেউ আটকাতে পারবে না। সেই ভাবনা থেকেই নিজের জীবনের কাহিনী অবলম্বনে ছবি বানানোর সিদ্ধান্ত নিলেন ছবির পরিচালক সুনীল বন্দ্যোপাধ্যায়। ছবি রিলিজ হওয়ার পর সঙ্গে সঙ্গে তৈরি হলো ইতিহাস, মুখে মুখে তখন একটাই ওয়ার্ড অফ মাউথ, দেয়া নেয়া। শোনা যায় নাকি শ্যামল মিত্র কোনো এক বৈঠকে আড্ডায় বলেছিলেন, দেয়া নেয়াতে উত্তমই আমাদের ট্রাম্প কার্ড। আর যখন শ্যামলবাবু জীবনের চড়াই উত্তরাই এবং দোদুল্যমান এক জার্নির মধ্যে দিয়ে যাচ্ছেন, তিনি আবিষ্কার করেছিলেন উত্তম কুমারের মনের মধ্যে ছিল এক টুকরো দোলনা, যে দোলনায় ছিল ভালোবাসা, মিষ্টি দোলা। চলুন না সেই দোলায় একটু দুলে আসি, আনন্দটা উপভোগ করে নিই। কেই বা জানে কখনটা পাবো আমাদের এই

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি
1: www.gharajaparadesi.labdesi.in।
3: বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

এই যে একটু আগে যে গানটা শুনছিলেন, দোলে দোদুল দোলে ঝুলনা, গানটার সঙ্গে জড়িয়ে আছে একটা অদ্ভুত মজার গল্প। শোনা যায় নাকি গানটিতে তরুণ কুমারের জন্য কণ্ঠ দেওয়ার অনুরোধ গিয়েছিল মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাছে, কিন্তু একটা বিশেষ শর্ত শুনে তিনি বেশ বিরক্তই হয়ে পড়েছিলেন। শর্ত হলো এই, তাকে একটু খোঁত দিয়ে গান গাইতে হবে। পরিস্থিতি যখন বেশ জটিল তখন এগিয়ে এলেন স্বয়ং উত্তম কুমার। সমস্যার কথা মন দিয়ে শুনলেন আর বললেন, খোঁত দিয়ে গান গাওয়ানোর কী দরকার, গানটাকে ডুয়েট করে দিলেই তো হয়। তখন সবাই প্রশ্ন করলো, এখন তো লতা মঙ্গেশকরের ডেট পাওয়া যাবে না, তাহলে? উনি বললেন, আরে বাবা তাহলে আর কি, শ্যামল তো আছে, ওই গান গেয়ে দেবে, ওই গলা মিলিয়ে দেবে, তোমরা এত ব্যাপারটাকে নিয়ে মাথা ভারী করো না। এই ছিল উত্তম কুমার, সমস্যা দেখলে পাশ কাটিয়ে যেতেন না, সমাধান খুঁজে দিতেন। ঠিক যেমন আর একদিন নবাগত অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে প্রযোজকদের বেশ দ্বিধা ছিল, ছবিতে টাকা লগ্নি করলে ঠিক ফিরে আসবে তো? উত্তম কুমার তখন বলেছিলেন, ও আমার ছোট ভাই, আমার জন্য কোনো পারিশ্রমিক দিতে হবে না তোমাদের, আমি থাকলে যদি ছবির কোনো বাণিজ্যিক সুবিধে হয় হোক, কিন্তু বিশ্বজিৎ অভিনেতা হিসেবে খুব ভালো করবে, আমার কথা তোমরা মিলিয়ে নিও। এই যে নিজের আলো থেকে অন্যের প্রদীপ জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা, এই যে অন্যের সাফল্যে নিজের আনন্দ খুঁজে পাওয়া, এটাই তো মানুষটাকে শুধু মহানায়ক নয়, মহামানবের আসনে বসায়। আর ভাইয়ের কথা যখন উঠল তখন মনে পড়ে যায় 1961 সালে সেই বিখ্যাত ছবি দুই ভাই, দাদার সাহায্যে ভাইয়ের পথ চলা শুরু।

মাগারে। কিরে খাবলি কেন? বাজা গামাপা মাগারে।

অমানুষ ছবির এই বিখ্যাত গানটি শুনতে শুনতে আর একটা লড়াইয়ের কথা মনে পড়ে গেল। ছোটি সি মুলাকাত আপনারা অনেকেই জানেন প্রত্যাশিত সাফল্য আনতে পারেনি নানা কারণে। ফলে যখন শক্তি সামন্ত অমানুষের হিন্দি সংস্করণে উত্তম কুমারকে নেয়ার সিদ্ধান্ত করলেন, তখন অনেকেই বেশ তাকে বলতে থাকলেন ভ্রুকুচকে, উত্তম কুমারের বয়স তো হচ্ছে, বম্বের দর্শক তাকে মেনে নেবে, গ্রহণ করবে, ভেবে দেখুন একটু, ঝুঁকি না নিয়ে আপনি বরং বম্বের কোনো বড় তারকাকে নিয়েই, ব্যাপারটা রিস্ক হয়ে যাবে না? কিন্তু শক্তি সামন্ত ছিলেন অনর, তিনি বিশ্বাস করেছিলেন শিল্পীকে, তারকাকে নয়। আর সেই বিশ্বাসের উত্তর পেয়ে

ছিলেন স্বয়ং উত্তম কুমারের থেকে। অমানুষ চলেছিল প্রায় 32 সপ্তাহ। ভাবুন, একটা ছায়াছবি 32টা সপ্তাহ ধরে চলছে, টিকিটের হাহাকার, চারিদিকে শুধু হাউসফুল বোর্ড। তারপর এলো আনন্দ আশ্রম, আবারও সাফল্য, আবারও প্রমাণিত হলো প্রতিভার কোনো ভৌগোলিক সীমানা হয় না। আর জানেন, এই অমানুষ ছবি যাকে ঘিরে এত জল্পনা কল্পনা কি হবে, উত্তম কুমার পারবেন তো বাণিজ্যিক সাফল্য নেইতে, সেই ছবির শেষ দৃশ্যে একটা ছোট্ট পরিবর্তন এনেছিলেন স্বয়ং উত্তম কুমার। দৃশ্য অনুযায়ী মধুর চরিত্রে উত্তম কুমার শুধু দাঁড়িয়ে থাকবে, আর দারোগার চরিত্রে অনিল চ্যাটার্জি তাকে এসে বিদায় জানিয়ে স্টিমারে করে বেরিয়ে যাবেন। কিন্তু ক্যামেরা চলার সময় উত্তম কুমার হঠাৎ হাতে থাকা খাবারের কৌটো নিয়ে এগিয়ে যান আর বলেছিলেন, অর ক্যা যাইয়ে, মুহ ক্যা দেখ রহে আপ, আপ ক্যা সমজতে হে, আপকে বিনা হাম রহ নহীন পায়েঙ্গে, হাম রহ লেঙ্গে অর খুব আচ্ছি তরহ সে রহ লেঙ্গে, আপ ক্যা সমজতে হে। শক্তি সামন্ত সে দৃশ্য বদলানোর কথা ভাবেনি, কারণ তিনি বুঝে গেছিলেন এটা শুধু সংলাপ নয়। আর প্রিমিয়ারের দিন যা ঘটলো সেই দৃশ্য দেখে শোনা যায় মুম্বাইয়ের প্রেক্ষাগৃহে অনেকেরই চোখ ভিজে উঠেছিল। এটাই তো উত্তম কুমারের ম্যাজিক, দ্য ম্যাটিনি আইডল। শুধু বাংলায় নয়, বম্বেতেও এরম একটা ইম্প্যাক্ট ফেলবে কেউ কখনো ভেবেছিল? তিনি কখনো অভিনয় করেননি, আসলে চরিত্র হয়ে বেঁচেছিলেন। আর তাই তো আজও সময়ের এতটা পথ পেরিয়ে, 100টা বছর পেরিয়ে গেছে, তবুও তিনি আমাদের খুব কাছের মানুষ। কিছু মানুষ থাকেন যারা শুধু স্মৃতি নন, তারাই হয়ে ওঠেন নস্টালজিয়া। এত আলো, এত আকাশ, যা দর্শক আগে কখনোই দেখেনি, অনুভবও করেনি, সেই নস্টালজিয়ার হাত ধরেই চলুন না এবার পৌঁছে যাই আনন্দ আশ্রমে, যেখানে শুধু ভালোবাসা মুখে বলা যায় না, বুঝে নিতে হয়। চলুন শুনে নিই পরপর দুটি গান মহানায়কের জন্মশতবর্ষে, আলোয় মোড়া এক সোনালি আকাশ পথ ধরে।

আলোয় ভরা এই সুন্দর গানটি শুনতে শুনতে একটা প্রশ্ন হঠাৎ মাথায় এলো, উত্তম কুমারের প্রথম অভিনয় কবে জানেন? কোথায়? স্কুলে একদিন নাটক হবে, নাম গয়াসুর। হেডমাস্টার মশাই ক্লাসে এসে বললেন, একটা ছোট গয়াসুর লাগবে, কে করবে? হাত তোলো। পুরো ক্লাস যখন চুপ, একটা ছোট্ট খাট্টো রোগা পাতলা ছেলে হাত তুলল। সেই ছেলেটির নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। সেদিন হয়তো হেডমাস্টার মশাইও জানতেন না তিনি কাকে বেছে নিচ্ছেন, জানতেন না একদিন এই ছেলেটির ছবি মুক্তি পেলে সিনেমা হলের সামনে লাইন পড়বে নদী স্রোতের মতন, সপ্তাহের পর সপ্তাহ হাউসফুল বোর্ড ঝুলবে, একটা টিকিটের জন্য মানুষের কত আকুতি, কত অপেক্ষা, কত হাহাকার। আর আজ 100 বছর পরেও সেই অপেক্ষা, সেই ম্যাজিকটা এতটুকুও ফুরোয়নি, ফুরোবেও না। বলুন তো, আমি আপনি কি কোনোদিনও আমাদের মহানায়ককে ভুলতে পারব? আজও চোখটা একবার বন্ধ করলেই মনে হয় না একটা মোটর বাইকের শব্দ ভেসে আসছে, একটা আঁকাবাঁকা রাস্তা দূরে হারিয়ে যাচ্ছে, হাওয়ায় উঠছে রিনা ব্রাউনের স্কার্ফ আর কৃষ্ণেন্দুর টাই, আর কণ্ঠে বাজছে চিরকালীন প্রেমের ডাক, সেই প্রেমের অ্যান্থেম। বাংলা সিনেমার ইতিহাসে এমন দৃশ্য দ্বিতীয়টি আছে কি না জানি না, কিন্তু এমন নস্টালজিয়া নেই, যে পথের কোনো শেষ নেই, যে পথ ধরে উত্তম কুমার আজও হেঁটে চলেছেন কোটি কোটি বাঙালি হৃদয়ের ভেতর। আর সত্যিই তো, মহানায়কের প্রতি আমাদের ভালোবাসার পথও কোনোদিনও শেষ হবার নয়। আমি শুভায়ন বিদায় নিচ্ছি আজ, আবারও গোটা রেডিও বাংলা নেট .com-এর পরিবারের তরফ থেকে জানাচ্ছি আমাদের সর্বোত্তম মহানায়ক উত্তম কুমারকে জন্মশতবর্ষে শত কোটি প্রণাম। ভালো থাকবেন।

0: 哎，家老婆啊，今夜的香氛啊。
1: শুনছেন রেডিও বাংলানেট.com বাংলার গান বাঙালির প্রাণ

0: বুঝলে বুঝলে বাবা বলা কান্ত শিখতে তোমায় হবে হবে ছাড়ব না।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম বাংলার গান বাঙালির প্রাণ।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, মানুষের পক্ষে মানুষ হয়ে ওঠা সব থেকেই কঠিন, গোড়া থেকেই মানুষের পক্ষে কিছুই সহজ নয়, এই কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন উপাসনাগৃহে দুর্লভ অভিবাসনে। তার কথায়, ঈশ্বরের মধ্যে মনকে প্রতিষ্ঠিত করতে পারিনে মন বিক্ষিপ্ত হয়ে যায়, এই কথা অনেকের মুখে শোনা যায়। পারিনে যখন বলি তার অর্থ এই, সহজে পারিনে। যেমন করে নিঃশ্বাস গ্রহণ করছি, কোনো সাধনার প্রয়োজন হচ্ছে না, ঈশ্বরকে তেমন করে আমার চেতনার মধ্যে গ্রহণ করতে পারিনি। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মানুষ হয়ে ওঠা যতই কঠিন হোক, তবু মানুষকে তা পারতেই হবে। যেখানে সে বলবে আমি পারিনি, সেখানেই কিন্তু তার মনুষ্যত্বের ভিত্তি ক্ষয় হয়ে যাবে, তার দুর্গতি আরম্ভ হবে, সমস্তই তাকে পারতেই হবে। আরো কথা গানের উপরে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।

গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, মানব জীবনের সবচেয়ে বড় অর্জন কি হতে পারে? প্রভূত অর্থে সম্পত্তি মালিক হওয়া, নাকি বিশ্বব্যাপী খ্যাতি ছড়িয়ে পড়া, কঠিনতম স্বপ্নগুলো পূরণ করতে পারা? মানে এরকম অনেক প্রশ্নই কিন্তু আমাদের মনে হয়তো জাগে, আর কোনোটারই গুরুত্ব খুবই কম নয়। কিন্তু আমরা যেহেতু মানুষ, তাই আমাদের

জীবনের সবচেয়ে বড় অর্জনটি হলো একজন ভালো মানুষ হয়ে ওঠা, অর্থাৎ এমন একজন মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা যার নিজের ব্যাপারে মনে কোনো খেদ থাকবে না। আবার অন্যরাও নির্দ্বিধায় বলে দেবে যে হ্যাঁ, তুমি একজন ভালো মানুষ। কিন্তু কিভাবে হওয়া যায় একজন সত্যিকারের ভালো মানুষ? কিংবা প্রশ্ন জাগতে পারে যে সত্যিকারের ভালো মানুষ হওয়া কি আদৌ সম্ভব? সে নিয়ে অবশ্যই কথা বলবো আজকে প্রবাসীমান অনুষ্ঠানে। সঙ্গে থাকুন।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা net.com এ। আর কিছুক্ষণ আগে যেরকম আপনাকে বলছিলাম যে অনেক রকমের প্রশ্ন মানুষের মনে জাগে যে কিভাবে আমরা ভালো মানুষ হয়ে উঠতে পারি, কিংবা সত্যিকারের ভালো মানুষ হয়ে ওঠা কি আদৌ সম্ভব। অনেকেরাই হয়তো মনে করেন যে না, আজকের দিনে হয়তো পরিপূর্ণভাবে ভালো মানুষ হয়ে ওঠা একদমই সম্ভব নয়, আর ভালো মানুষ হয়ে এই সমাজ সংসারে টিকে থাকাও একদম সম্ভব নয়। কিন্তু জানেন কি, এই কথাটা কিন্তু সত্যি নয়। ভালো মানুষ হওয়া অতটা কঠিন কিছু নয়, চাইলেই কিন্তু আমরা একজন ভালো মানুষ হয়ে উঠতে পারি। তার জন্য কিছু কিছু বৈশিষ্ট্য লাগে, তার মধ্যে প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে যে নিজেকে ভালোবাসতে শেখা। মানে আপনারা হয়তো ভাবছেন যে এও কি সম্ভব, কারণ এতদিন আমরা সকলেই শুনে এসেছি যে ভালো মানুষরা নিজেকে নিয়ে ভাবে না একদমই, তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দেয় পরের জন্য। সে কথা অবশ্যই সত্য, কিন্তু মূল বিষয়টা হলো সবসময় পরোপকার করতে হবে মানে এইটা নয় যে নিজেকে আমরা অবহেলা করব। বরং নিজেকে ভালোবাসতে পারাই হলো ভালো মানুষ হয়ে ওঠার প্রথম সোপান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, কথায় আছে যে যে কোনো সমস্যার সমাধানের জন্য প্রথম প্রয়োজন কিন্তু সমস্যাটিকে শনাক্ত করা এবং সেটি যে আসলেই একটি সমস্যা সেটাকে স্বীকার করে নেওয়া। কারণ আমরা যতই কোনো সমস্যার কারণে কষ্ট পাই না কেন, ওই সমস্যার মূলটা যদি আমরা খুঁজে না পাই কিংবা খুঁজে পাওয়ার পরেও মন থেকে তা মানতে না চাই, তাহলে তো সমাধানের পথ বের করা অসম্ভব হয়ে পড়বে। ঠিক এই কথাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আর এই একই কথা প্রযোজ্য কোনো মানুষের ব্যক্তিত্বের ক্ষেত্রেও। এই কথা অনস্বীকার্য যে মানুষ হিসেবে আমরা কেউই শতভাগ পারফেক্ট নই। আমাদের সকলের মধ্যেই কিন্তু অনেক রকমের দুর্বলতা আছে, অনেক রকমের খামতি আছে। এখন আমরা যদি চাই সেগুলোকে কাটিয়ে উঠতে, তাহলে সেগুলোকে অস্বীকার করে বা গোপন করে কোনো লাভ নেই। একটি অঙ্কের হিসেব যদি না মেলে, তাহলে খাতা খুলে বারবার হিসেব মেলানোর চেষ্টা করাটা কিন্তু খুবই জরুরি। বই খাতা বন্ধ করে ফেলে রাখলে হিসাব কিন্তু কোনো দিনও মিলবে না। সুতরাং আমাদের ব্যক্তি জীবনেও কিন্তু দুর্বলতাগুলো যেগুলো আমাদের আছে সেগুলোকে চিহ্নিত করে আমাদের কিন্তু সেগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে যদি আমরা ভালো মানুষ হতে চাই।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।
2: সাগর জলে স্নান করে সাজাও লেলো চুলে, বসিয়া ছিলে উপল উপকূলে, শিথিল পীত বাস মাটির পরে কুটিল রেখা লুটিল চারিপাশ, নিরাবরণ বক্ষে তব নিরাভরণ দেহে, চিকন সোনালি ক্ষণ উষা আঁকিয়া দিল স্নেহে, মকর চূড় মুকুট খানি পরি ললাট পরে, ধনুক বান ধরি দক্ষিণ করে দাঁড়ানো রাজ বেশি, কহিনু আমি এসেছি পরদেশি, চমকিত্রাসে দাঁড়ালে উঠি শিলা আসন ফেলে, শুধালে কেন এলে, কহিনু আমি রেখো না ভয় মনে, পূজার ফুল তুলিতে চাহি তোমার ফুল বনে, চলিলে সাথে হাসিলে অনুকূল, তুলিনু যুথি তুলিনু জাতি তুলিনু চাঁপা ফুল, দুজনে মিলি সাজায় ডালি বসিনু একাশনে, নটরাজেরে পূজিনু এক মনে, কুহেলি গেল আকাশে আলো দিল যে পরকাশি, ধৈর্যটির মুখের পানে পার্বতীর হাসি, সন্ধ্যা তারা উঠিল যবে গিরিশিখর পরে, একেলা ছিলে ঘরে, কটিতে ছিল নীল দুকুল মালতি মালা মাথে, কাঁকন দুটি ছিল দুখানি হাতে, চলিতে পথে বাজায় দিনু বাঁশি, অতিথি আমি কহিনু দ্বারে আসি, তরাস ভরে চকিত করে প্রদীপখানি জেলে, চাহিলে মুখে কহিলে কেন এলে, কহিনু আমি রেখো না ভয় মনে, তনু দেহটি সাজাব তব আমার আভরণে, চাহিলে হাসি মুখে আধো চাঁদের কনকমালা দোলানু তব বুকে, মকর চূড় মুকুটখানি কবরী তব ঘিরে পরায় দিনু শিরে, জ্বালায় বাতি মাতিল সখী দল তোমার দেখে রতন সাজ করিল ঝলমল, মধুর হল বিথুর হল মাধবিনী শিথিনী, আমার তালে তোমার নাচে মিলিল ঋণী ঝিনি, পূর্ণ চাঁদ হাসে আকাশ কোলে আলোক ছায়া শিব শিবানী সাগর জলে দোলে, ফুরাল দিন কখন নাহি জানি, সন্ধ্যাবেলা ভাসিল জলে আবার তরিখানি, সহসা বায়ু বখিল প্রতিকূলে, প্রলয় এলো সাগর তলে দারুণ ঢেউ তুলে, লবণ জলে ভরি আধার রাতে ডুবাল মোর রতন ভরা তরি, আবার ভাঙা ভাগ্য নিয়ে দাঁড়ানো দ্বারে এসে, ভূষণহীন মলিন দীন বেশে, দেখিনু আমি নটরাজেরও দেউল দ্বার খুলি, তেমনি করে রয়েছে ভরে ডালিতে ফুলগুলি, হেরিনু রাতে উতল উৎসবে তরল কলরবে, আলোর নাচ নাচায় চাঁদ সাগর জলে জবে, নীরব তব নম্র নত মুখে আমারই আঁকা পত্র লেখা আমারই মালা বুকে, দেখিনু চুপে চুপে আমারই বাঁধা মৃদঙ্গের ছন্দ রূপে রূপে, অঙ্গে তব হিল্লিয়া দোলে ললিত গীত কলিত কল্লোলে, মিনতি মাম শুন হে সুন্দরী আরেকবার সমুখে এসো প্রদীপখানি ধরি, এবার মোর মকর চূড় মুকুট নাহি মাথে, ধনুক বান নাহি আমার হাতে, এবার আমি আনিনি ডালি দক্ষিণ সমীরণে, সাগর কূলে তোমার ফুল বনে এনেছি শুধু বিনা, দেখো তো যে আমারে তুমি চিনিতে পারো কি।
3: প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, মন থেকে ইতিবাচক হওয়ার কোনো বিকল্প কিন্তু নেই। আমরা যদি মনে মনে সবসময় নেতিবাচকতাকে ধারণ করি, যে কোনো ক্ষেত্রে কেবল নেতিবাচকতাকেই আমরা খুঁজে বেড়ানোর চেষ্টা করি, তাতে কিন্তু মনে মনে আমরা নিজেরাই কষ্ট পাব। ধরুন আমার সঙ্গে এমন কিছু একটা ঘটলো যে কারণে আমার উচিত খুশি হওয়া, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ হওয়া, সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখা, অথচ তা না করে আমি যদি জোর করে ওই ভালো ঘটনার মাঝেও মন্দ কিছু খোঁজার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাই এবং কোনো মন্দ একটি দিক অনেক কষ্টে খুঁজে পাইও, তাতে কিন্তু ক্ষতিটা আমারই হবে। কারণ ভালো একটি ঘটনা ঘটায় আমার আনন্দ লাভের কথা ছিল, তার বদলে আমাকে নিজেকে কষ্ট পেতে হচ্ছে, কারণ হচ্ছে আমি নিজেকে কষ্ট দিতে চাইছি। সুতরাং অবশ্যই আমাদেরকে ইতিবাচক দিকটা দেখতেই হবে। তার মানে এই নয় যে খারাপ কাজের মাঝেও ইতিবাচকতা খুঁজে বেড়ানো। যেটি খারাপ সেটি তো সবসময় খারাপ, সেটি সবসময় নিন্দনীয়, এটা আমরা সকলেই জানি। সেরকম কাজকে অবশ্যই ধিক্কার জানাতে হবে, সেগুলোকে বর্জন করতে হবে। এইটুকু শুধু মাথায় রাখতে হবে যে যেখানে কোনো খারাপের চিহ্ন নেই, জোর করে যেন তার ভিতরেও খারাপ খুঁজতে আমরা না যাই।

0: শুনছেন রেডিও বাংলানেট .com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিল আমাদের পাশে বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হল কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিচ্ছরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে। এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি? নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হতো স্বপনের। তোমায় কি গিয়েছিনু ভুলে? তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় শত ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, নও ছবি নও তুমি ছবি।
0: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসী মান অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রাগ একটি খুবই বাজে জিনিস যা কিন্তু একটু একটু করে আমাদেরকে ধ্বংস করে দেয়। যখন আমাদের সাথে খুব খারাপ কিছু ঘটে যা আমাদের প্রত্যাশার মধ্যে ছিল না, কিংবা যখন আমরা কারুর কাছ থেকে খুব বাজে ব্যবহারের সম্মুখীন হই, তখন খুব স্বাভাবিকভাবেই কিন্তু আমরা অনেক রেগে যাই। রাগের মাথায় এমন কিছু একটা আমরা করে বসি যাতে মানুষ হিসেবে নিজেরাই অনেক ছোট হয়ে যাই আমরা, এবং অনেক অনর্থক বিপদও কিন্তু তার সঙ্গে আমরা নিজেদের প্রতি ডেকে আনি। তাই রাগকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে হবে আমাদেরকে অবশ্যই। খুবই নেতিবাচক এই মানসিক অনুভূতি থেকে বাঁচার প্রধান উপায় হলো ক্ষমাশীল হয়ে ওঠা। আমার সাথে কেউ খুব বাজে কাজ করেছে, তাই আমি তার উপর মনে মনে রাগ পুষে রাখবো, সুযোগ খুঁজবো যে তার কাজের প্রতিশোধ নেওয়ার, তাকে উচিত শিক্ষা দেওয়ার। এই ধরনের মানসিকতা যদি আমরা নিজেদের মধ্যে পোষণ করে রাখি, তাতে কিন্তু যার হয় যে আমি নিজেই কিন্তু নিজের সবচেয়ে বড় ক্ষতিটা করে ফেলছি। কেননা প্রতিহিংসা পরায়ণ মনোভাব কিন্তু আমার রাতের ঘুম কেড়ে নেবে, মনের যাবতীয় ইতিবাচক অনুভূতিগুলোকে অকেজো করে ফেলবে। তাই আমার সবচেয়ে যুক্তিযুক্ত কাজ যেটা আমার করা উচিত, সেটা হচ্ছে তার প্রতি প্রতিশোধ নেওয়ার চেষ্টা না করে তাকে ক্ষমা করে দেওয়া, এবং এর মাধ্যমে নিজের মনকে কলুষতার হাত থেকে রক্ষা করা। তবে এটা সত্যি যে এই ধরনের কথা বলাটা যত সহজ, হয়তো প্রয়োগ করাটা অতটাই কঠিন। কিন্তু আমরা যদি নিজের মনকে ওরকমভাবে তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেকটাই আনন্দময় হয়ে উঠবে।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, আমাদের একটি বড় সমস্যা হলো যে আমরা বিপক্ষ মতকে একেবারেই সহ্য করতে পারি না। আমাদের প্রত্যেকের নিজস্ব আদর্শ, মূল্যবোধ, নৈতিকতার জায়গা আছে এবং থাকবেও, এবং আমরা সবসময় সেগুলোকে আঁকড়ে ধরে রাখতে চাই। এতে কোনো সমস্যা কিছু ছিল না যদি না আমরা আমাদের আদর্শ, মূল্যবোধ, নৈতিকতার বিরোধী কারোর উপর অকারণে অগ্রাসী হয়ে উঠে না পড়তাম। খুব সহজভাবেই ভাবতে আমরা পারি যে এটা মাথায় রাখতে হবে যে সঠিক ভুল এগুলো তো খুবই আপেক্ষিক একটা বিষয়। মানে আমার কাছে যা সঠিক অন্যের কাছে তা ভুল লাগতেই পারে, আবার অন্যের সঠিকতাকেও কিন্তু আমার কাছে ভুল মনে হতে পারে। এর কারণ তার আর আমার মানসিকতার পার্থক্য। এখন আমি তো চাইলেই তাকে আমার মতো মানসিকতার অধিকারী করে তুলতে পারবো না, তাই সেটি নিয়ে আমার বাড়াবাড়ি করে কোনো লাভ নেই। আমি সর্বোচ্চ যেটি করতে পারি তা হলো একটি গঠনমূলক বিতর্কের ক্ষেত্র কিন্তু তৈরি করা যেতে পারে, অর্থাৎ এমন একটি আবহ তৈরি করা যেখানে আমিও আমার মতটাকে তুলে ধরতে পারবো, আবার আরেকটি মানুষ সেও কিন্তু তার মতকে তুলে ধরতে পারবে।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ভালোবাসি মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, আমি যদি একা একাই সফলতার সিঁড়ি বেয়ে এগিয়ে যেতে চাই বা এগিয়ে যাই, আমার আশেপাশে সবাইকে অনেক পিছনে ফেলে দিই, তাতে আমার কি খুব বেশি লাভ আছে? এই প্রশ্নটা আমাদের মনে জাগতেই পারে, কিন্তু তেমন কিন্তু লাভ নেই। কারণ তখন আমি হয়তো অনেক খ্যাতি সম্মান প্রতিপত্তির মালিক হয়ে উঠবো ঠিকই, কিন্তু আমার আপনজনেরা বা আমার সাথে যারা একই সঙ্গে ছিল তাদের সঙ্গে একটা দূরত্ব কিন্তু আমাদের তৈরি হতে পারে। সেই দূরত্ব অতিক্রম করে আমরা কিন্তু দেখতে পারি যে তারা আমাদের কাছে পৌঁছতে পারছে কিনা। যদি তারা না পৌঁছতে পারে, তাহলে কিন্তু দিন শেষে দেখা যাবে যে সাফল্যের শিখরে পৌঁছেও আমি কিন্তু বড্ড একা নিঃসঙ্গ একটা মনোভাবে আক্রান্ত একটা মানুষ। সাফল্য মণ্ডিত এই জীবনেও কিন্তু খুব হতাশার আর অবসাদের দিন কিন্তু চলে আসতে পারে। এই কারণেই শুধু নিজেকে নিয়ে পড়ে থেকে কোনো কিন্তু কাজের কথা হবে না, সাহায্যের হাত কিন্তু আমাদের বাড়িয়ে দিতে হবে আশেপাশের সবকটা মানুষের দিকে। এমন নয় যে আমাদের পক্ষে মানে সম্ভব যে সবার জন্য কিছু না কিছু করা, সেটা আমি বলছি না। কারণ মানুষ হিসেবে অবশ্যই আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আমরা চেষ্টা করতে পারি অন্তত যে দশজন যদি আমাদের কাছে সাহায্য চায়, এর মধ্যে যদি আমরা একজনকেও ভালোভাবে সাহায্য করতে পারি, সেটা কিন্তু নিহাতই কিছু কম বিষয় নয়।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার মানে আপনার বন্ধু সুস্মিতার আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

সে অনেক বছর আগের কথা। সময়টা ছিল 1768 সাল। ইংল্যান্ডের এক নাবিক জেমস কুক বেরিয়ে পড়লেন জাহাজ নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করতে, আর ঘুরতে ঘুরতেই আবিষ্কার করে ফেললেন নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। কিন্তু কোথাও গিয়ে বসে থাকাটা বোধহয় তার পছন্দ ছিল না, তাই ঘোরার নেশায় আবার বেরিয়ে পড়লেন রেজলিউশন ও অ্যাডভেঞ্চার নামের দুটি জাহাজ নিয়ে। আর তারপর 1778 সালে খুঁজে পেলেন ক্রিসমাস ও হাওয়াই দ্বীপ। সেই থেকেই হাওয়াই দ্বীপের সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়ল সারা পৃথিবীতে। সেই সুন্দর হাওয়াই দ্বীপের কথা এতবার শুনেছি যে এবার ঠিক করে ফেললাম হাওয়াই ঘুরতেই যাব। আর প্রায় সাথে সাথেই যোগাযোগ করলাম গ্লোবের সাথে। তারপর কয়েকদিনের মধ্যেই আমার হাতে এসে গেল ফ্লাইটের টিকিট আর হোটেল বুকিংয়ের ডিটেলস, আর সাথে এমন একটা লোভনীয় আইটিনারি যেটা দেখার পর থেকে আমার কিছুতেই আর তর্শই ছিল না। এভাবেই একদিন এসে গেল সেই দিনটা, আমি উঠে বসলাম হাওয়াই দ্বীপে যাওয়ার ফ্লাইটে। ফ্লাইটটা আমায় নামিয়ে দিল হনুলুলু এয়ারপোর্ট। হ্যাঁ, হাওয়াই যেতে হলে আগে পৌঁছতে হয় হনুলুলুতে, দিল্লি আর টোকিও হয়ে তারপর আমার ফাইনাল ডেস্টিনেশন এয়ারপোর্ট হনুলুলু, আর তারপর হনুলুলু থেকে আর একটা শর্ট ডিস্টেন্স ফ্লাইট করে হাওয়াই। আমরা ঘুরবো আর শুনবো এই টুয়ারের কথা, তবে তার আগে শুনে নেব আমার পছন্দের তিন তিনটে গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাদের নিয়ে এসেছি হাওয়াই। উত্তর প্রশান্ত মহাসাগরে দারুণ সুন্দর প্রকৃতির মাঝে নিজের রূপের ডালি সাজিয়ে বসে আছে এই হাওয়াই দ্বীপ। আগে এই দ্বীপপুঞ্জ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ হিসাবে পরিচিত ছিল। হাওয়াই একমাত্র আমেরিকান রাষ্ট্র যা আমেরিকা মহাদেশের মূল ভূখণ্ডের বাইরে অবস্থিত। নিখুঁত সমুদ্র সৈকত, আরামদায়ক ওয়েদার, রকুমারি জানা অজানা সব ফুল গাছ, বিরাট উঁচু আগ্নেয়গিরি, সবুজ ঘন জঙ্গলে ঢাকা প্রকৃতি, আর তার সাথে আদিবাসীদের নাচ আর গানের এক অপূর্ব মিশ্রণ এই হাওয়াই। হাওয়াই দ্বীপপুঞ্জ 18টা দ্বীপ মিলে গঠিত, যা প্রায় 2400 কিলোমিটার পর্যন্ত প্রসারিত। তবে তাদের মধ্যে 8টা দ্বীপকে প্রধান দ্বীপ হিসাবে বিবেচনা করা হয়। সেগুলো হলো নিহাও, কাউ, উহু, মোলোকাই, লানাই, কাহোলাওয়ে, মাউই এবং হাওয়াই দ্বীপ। আর এই হাওয়াই দ্বীপটাই এখানে বিগ আইল্যান্ড নামে পরিচিত। বিশ্বের অন্যতম দর্শনীয় এই পর্যটন কেন্দ্রে প্রতি বছর প্রায় 7 মিলিয়ন দর্শনার্থী আসে ঘুরতে। এই হাওয়াই এক অদ্ভুত সুন্দর দেশ। এখানকার মূল ভাষা হলো ইংলিশ, এছাড়াও এখানে প্রচুর জাপানিজ, ফিলিপিনোজ, জার্মান এবং পর্তুগিজ রয়েছে বহু বছর ধরে। তাই এই দ্বীপে যেরকম সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায় ঠিক সেরকমই রয়েছে রকমারি সব খাবার। তবে এখানে আসলে জাপানিজ আর কোরিয়ান খাবারের পাশাপাশি এই অঞ্চলের আদিবাসী কুইজিনগুলো কিন্তু একবার ট্রাই করাটা অবশ্যই মাস্ট। শোনাবো আমার এই হাওয়াই ট্যুরের কথা, এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। ব্রেকের পর এক্ষুনি ফিরে আসি, আমি ঘুরবো আমরা হাওয়াই। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: পেটকাঠি চাঁদিয়াল মোমবাতি বগ্গা, আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। পেটকাঠি চাঁদ

0: তেরো রিক্সা চালাচ্ছে, আকাশে ঘড়ির ছাক ছেলেটাকে ডাকছে, বয়স বারো কি তেরো বড় জোর চোদ্দ, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাঁচ চাঁদিয়ালে বগ্গায়, সান্দে আমান যায় বগ্গা ভোকাটা, ছেলেটা চেঁচিয়ে ওঠে এই নিয়ে আটটা, সবার বাবুটি ভাবে দেরি হয়ে যাচ্ছে, বিচ্ছু ছোড়াটা বড় আস্তে চালাচ্ছে, ওই ছোড়া আরে ওই ছোড়া মল যা, আটটা তো তোর কি, সবার বাবুটি দানের রেগে মেকে হুমকি, বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়, কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনদিন পারবে কি জানতে, কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনদিন পারবে কি জানতে, যে ছেলেটা প্রাণপণে রিক্সা চালাচ্ছে, মুক্তির ঘুড়ি তাকে খবর পাঠাচ্ছে, পেট কাটি চাঁদিয়াল মোমবাতি বজ্ঞা, আকাশে কুটির ঝাঁক মাটিতে অবজ্ঞা,
1: ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি হাওয়াই। হিলো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের হোটেলটা খুব বেশি দূরে নয়, ওই মিনিট কুড়ির মধ্যেই পৌঁছে গেলাম হোটেলে। হোটেল থেকে সামনের বিচ পর্যন্ত একটার সুন্দর মোরাম বিছানো রাস্তা। আমার রুমটা ফার্স্ট ফ্লোরে, রুমের জানলা থেকে এক ঝলক ঠান্ডা হাওয়া এসে আমার মনটা জুড়িয়ে দিল। যাই বলুন, এই প্যাসিফিক ওশান মানে ওই প্রশান্ত মহাসাগরের কিন্তু একটা আলাদা একটা ভাইবস আছে, মানে একটা অন্যরকম গন্ধ, একটা অন্যরকম ফিলিংস। এখানকার আবহাওয়া ভীষণ সুন্দর, এখানকার তাপমাত্রা সারা বছর 14 ডিগ্রি সেলসিয়াস থেকে 24 ডিগ্রি পর্যন্ত ঘোরাফেরা করে। শীতের কয়েক মাস খুব উঁচু অঞ্চলে যেমন মাউনা কেয়া এবং মাউনা লোয়াতে বরফ পড়তেও দেখা যায়। ট্রাভেল ইন্ডাস্ট্রির উপর এই দ্বীপের অর্থনীতি প্রায় পুরোটাই নির্ভরশীল, তাই রকমারি ওয়াটার স্পোর্টস যেমন সাঁতার, ডাইভিং, স্নোরকেলিং, পার্ল কালেকশন, মাছ ধরা আর সমুদ্রের বিচে গলফ খেলার জন্য আদর্শ এই হাওয়াই। এখানে এসে একটা সব কালেকশন, মাছ ধরা আর সমুদ্রের বিচে গলফ খেলার জন্য আদর্শ এই হাওয়াই। এখানে এসে

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি হাওয়াই। হাওয়াইয়ের রাজধানীর নাম হনোলুলু। আমরা যদিও হনোলুলুতে থাকিনি, সোজা চলে এসেছি হাওয়াই দ্বীপে, তবে অনেকেই একটা বা দুটো দিন হনোলুলুতে থেকে যান। এই দ্বীপপুঞ্জের অন্যতম আকর্ষণ হল এখানকার অ্যাক্টিভ ভলক্যানো। আসলে পুরো অঞ্চলটাই অ্যাক্টিভ ভলক্যানো বেল্টের উপর অবস্থিত। 2018 সালের মে মাসের শুরুতে হাওয়াই দ্বীপের অ্যাক্টিভ ভলক্যানো কিলাওয়েয়া হঠাৎ বিস্ফোরিত হয়ে ওঠে। সেই ছবি টিভিতে দেখেছিলাম। আজ আমরা চলেছি সেই অ্যাক্টিভ ভলক্যানো কিলাওয়েয়া দেখতে। প্রায় টানা এক মাস জুড়ে চলেছিল সেই প্রকৃতির তাণ্ডব। জ্বালামুখ থেকে অনবরত বেরিয়ে আসতে থাকে টকবক করা ফুটতে থাকা লাভা, ছাই, ধোয়ার কুণ্ডলী আর গ্যাস। সেই সময় নাকি গোটা হাওয়াইয়ের আকাশ ঢেকে গিয়েছিল ছাই ভরা মেঘে, আর তারপর হয়েছিল সবুজ রঙা অ্যাসিড বৃষ্টি। 1983 সাল থেকে এর পূর্ব অংশ থেকে সারাক্ষণই লাভা বের হয়। সেই লাভার ঝর্ণা আর তার স্রোতে প্রায় 144 স্কোয়ার কিলোমিটার এলাকা চাপা পড়ে গেছে। প্রায় 14.5 কিলোমিটার রাস্তা ধ্বংস হয়ে গেছে। যেতে যেতে দেখতে পেলাম সেই সব ধ্বংসের ছবি। আগ্নেয়গিরির খুব কাছেই আমাদের গাড়িটা থামলো। এবার কিছুটা ট্রেক করে উপরে ওঠার পালা। যদিও কতটা কাছে যেতে পারবো সেটা কিন্তু এখনও জানি না। স্থানীয় পুলিশ এবং স্বেচ্ছাসেবক চারিদিকে ছড়িয়ে আছে। ট্রেকটা খুব একটা কঠিন নয়, তবে আমাদের গাইড যেন বড্ড সাবধানে নিয়ে চলেছে আমাদের। এই সহজ ট্রেকে এত সাবধানতা কেন সেটা ভাবছেন তো? জানাবো তবে একটা ছোট্ট মিউজিক্যাল ব্রেকের পর। আর আমার এই সফরে আপনিও আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলা নেট.com মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর,
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

হাওয়াইয়ের কিলাওয়েয়া আগ্নেয়গিরির লাভাকে বলা হয় বিশ্বের সবচাইতে গরম লাভা। জ্বালামুখের আশপাশে অসংখ্য নালার মতন লাভার স্রোত নেমে এসেছে নিচের দিকে। আমরা দাঁড়িয়ে আছি একটু নিচে নিরাপদ দূরত্বে। যখন লাভার স্রোত নিচে নামতে থাকে তখন তার উপরের অংশে শক্ত আস্তরণ তৈরি হয়, কিন্তু সেই আস্তরণে নিচের দিকে বয়ে চলে লাল গনগনে লাভার স্রোত। একই সাথে আস্তে আস্তে স্তর পড়ে যাওয়া কালো শুকনো লাভা সামনে এগোতে থাকে। মনে হয় যেন সিমেন্টের ব্লক, কিন্তু অনেক বেশি কালো তার রং। আর তার নিচে ধ্বংস হতে থাকে জমি। কখনো সেই স্তর ভেঙে বেরিয়ে আসে নতুন সরু ধারা। আর এই আস্তরণগুলো থেকেই বিপদের আশঙ্কা। ট্রেক করে উঠতে উঠতে যদি এই কালো স্তরের উপর ভুল করে উঠে পড়েন তাহলেই মুশকিল। যে কোনো মুহূর্তে এই স্তর ভেঙে যেতে পারে আর সোজা নিচের লাভার মধ্যে গিয়ে পড়তে হবে। তাই অভিজ্ঞ গাইড নেওয়া এখানে বাধ্যতামূলক। বাতাসে সালফার ডাইঅক্সাইড মিশে একটা ঝাঁঝালো গন্ধ, সেই হাওয়ায় বেশিক্ষণ নিঃশ্বাস নেওয়া কষ্টকর। কিন্তু কষ্ট হলেও চোখের সামনে প্রকৃতির যে অপূর্ব দৃশ্য দেখতে পেলাম সেটার জন্য সব রকম কষ্ট সহ্য করা যায়। আগ্নেয়গিরির মুখ থেকে অনেকগুলো নদী বেরিয়ে আসে, তবে সেগুলো জল নয়, ফুটন্ত লাভার নদী। কমলা রঙের লাভা বয়ে আসছে কালো পাথরের উপর দিয়ে, আর তার জন্যেই বেশ গরম এখানকার মাটি আর হাওয়া দুটোই। এরপর আমরা চললাম নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে। আমার এই ট্যুরটা পুরোটাই সম্ভব করেছিল গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। কি আপনারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে? তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +918100136126, অথবা +918335052001, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হাওয়াইতে এসে আলোহা ছাড়া আরও একটি শব্দ শুনতে পেলাম, মাহালো, মানে ধন্যবাদ। হাওয়াইয়ের মানুষরা নিজেদের ভাষাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন নানাভাবে, তার মধ্যে একটি এই প্রদেশকে সরকারিভাবে দ্বিভাষী ঘোষণা করা, ইংরেজি এবং হাওয়াইয়ান। আদি হাওয়াইয়ান ভাষা ছিল শুধু কথ্য, কোনো লিখিত অক্ষরমালা ছিল না। বর্তমানে হাওয়াইয়ান ভাষা লিখতে এরা ইংরেজি অক্ষরমালা ব্যবহার করেন। বিমানবন্দরে শুল্ক অধিকারী জিজ্ঞেস করেছিলেন, আমরা সঙ্গে কোনো গাছপালা বা বীজ এনেছি কিনা, কারণ বাইরে থেকে এই সব জিনিস এখানে আনলে তা স্থানীয় পরিবেশকে বিপন্ন করতে পারে। আমরা তেমন কিছু আনিনি শুনে তিনি বলেছিলেন, মাহালো। এখন আমরা চলেছি পৃথিবী বিখ্যাত ওয়াইকিকি সৈকত দেখতে। সৈকতের পাশ দিয়ে অভিজাত কালাকাওয়া অ্যাভিনিউ ও আলামোনা বুলেভার্ড, তার উপর সারি সারি নামি দামি হোটেল এবং বিখ্যাত সব আন্তর্জাতিক দোকান। ওয়াইকিকি সৈকতের বালি কিন্তু একদম সাদা, যা আনা হয়েছে অন্য জায়গা থেকে। লম্বা এই সৈকতের ধারে সার দিয়ে সাজানো ফুল গাছ আর তার নিচে বসবার বেঞ্চ, সমুদ্রের ধার বলে নারকেল গাছও আছে। এদিকে এখন ধীরে ধীরে বিকেল হয়ে আসছে, সূর্যাস্ত দেখতে ভিড় করেছে প্রচুর পর্যটকের দল। তাকিয়ে দেখলাম নবীন থেকে প্রবীণ সব বয়সীদেরই দেখতে পাওয়া যাচ্ছে এই ভিড়ের মধ্যে। সমুদ্র তটে সেখানে ডাবের জল পাওয়া যাচ্ছে। আমার বাঙালির মন তো, তাই মনে হলো এখানে ভেলপুরি ফুচকা থাকলে দারুণ জমত। হাওয়াই তো ঘুরবো আমরা, তবে এখন তার আগে শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

ব্রেকের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আপনি আছেন রেডিও বাংলা নেট ডট কমে, আর শুনছেন আমার সাথে আপনার সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোবট্রটিং উইথ কৌশিক। ওয়াইকিকি সৈকতে অপূর্ব সূর্যাস্ত দেখে ফেরার পথে দেখলাম জায়গায় জায়গায় নিচু মঞ্চ বেঁধে মশালের আলোয় হাওয়াইয়ান নাচ গান হচ্ছে এবং পর্যটকরাও যোগ দিচ্ছেন তাদের সঙ্গে। আমিও ভিড়ে গেলাম ওদের দলে আর পা মেলালাম দারুণ ওই নাচের তালে। হাওয়াইয়ান সঙ্গীত খুবই সুরেলা, অনেকক্ষণ সেই সব সুর তালে বিভোর হয়েছিলাম। তারপর গান শেষ হতে এক সময় হোটেলে ফিরে এলাম। রাতের ডিনারটা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ কাল আবার ঘুরতে যাব নতুন এক জায়গায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই চললাম পার্ল হারবার দেখতে। সেখানে পৌঁছে আমরা ঢুকে পড়লাম এক প্রেক্ষাগৃহে আর দেখলাম পার্ল হারবারের ইতিহাসের তথ্যচিত্র। 7th December 1941, সকাল 8টা নাগাদ অতর্কিতে প্রায় 200 জাপানি যুদ্ধবিমান পার্ল হারবারের উপর বোমা বর্ষণ করেছিল। মার্কিন নৌবাহিনীর প্রভূত ক্ষতি হয়। এর মধ্যে একটি যুদ্ধজাহাজ USS অ্যারিজোনা 1000-এরও বেশি সেনাসহ সেখানেই জলে ডুবে যায়। প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে ঢুকলাম মেমোরিয়াল হলে, যা নির্মিত হয়েছে সেই ডুবে যাওয়া জাহাজের উপর। এই মেমোরিয়ালের দেওয়ালে লেখা আছে সেই সব নৌসেনাদের নাম। ডুবে যাওয়া জাহাজের উপরি ভাগ জলের মাত্র কয়েক ফুট নিচে, সেই জন্য তার অনেক অংশ দেখতে পাওয়া যায় আজও। আজও ওই জাহাজ থেকে মাঝে মাঝে ভেসে ওঠে তেলের ফোঁটা, যা ছড়িয়ে যায় জলের উপর রামধনুর রঙে। এই মেমোরিয়ালকে মার্কিনরা অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন এবং এর ভিতরে গির্জার মতন সাইলেন্স এবং ডিসিপ্লিনও পালন করা হয়। জাপানের এই আক্রমণের পরেই আমেরিকা সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নেমে পড়ে, আর যার করুণ পরিণতি হিরোশিমা ও নাগাসাকির উপর পারমাণবিক বোমা প্রয়োগ। 2nd September 1945, এই পার্ল হারবারে আরও একটি মার্কিন যুদ্ধজাহাজ USS মিসৌরির ডেকে জাপান সরকার মার্কিন জেনারেল ম্যাকার্থারের কাছে আত্মসমর্পণ করে। অ্যারিজোনা মেমোরিয়ালের কাছেই আছে USS বোফিন নামক ডুবোজাহাজের মিউজিয়াম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মোট 44টা জাহাজ ধ্বংস করে বোফিন, সেজন্য এর আরেক নাম পার্ল হারবারের প্রতিশোধ। এই মিউজিয়ামের বাইরে রাখা আছে মার্কিন নৌবাহিনী ব্যবহৃত বিভিন্ন রকেট। দেখব আরও অনেক কিছু, ঘুরব হাওয়াইয়ের আনাচে কানাচে। ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: এপার বাংলা হোক বা ওপার বাংলা, গঙ্গা হোক বা পদ্মা, মান্না দি থেকে শুরু করে রুনা লায়লা,
1: ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না,
2: স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা,
0: হাডি বর্মন থেকে শুরু করে অনুপম রায়।

সবার গানের নদীতে গা ভাসাতে আপনাকে শুনতে হবে আমাকে রুবিনার সঙ্গে গান দরিয়া সোম থেকে শুক্র রোজ শুধুমাত্র রেডিও বাংলানিউজ.কম এ।

অ্যারিজোনা মেমোরিয়াল দেখার পর ট্যুর বাসে উহাউ দ্বীপ পরিক্রমা। গাইড বলতে লাগলেন হাওয়াইয়ের ইতিহাস, ভূগোল। প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত হাওয়াই দ্বীপপুঞ্জে আছে অনেকগুলো দ্বীপ, তার মধ্যে প্রধান হল হাওয়াই, যা বিগ আইল্যান্ড বলে সমধিক পরিচিত। এছাড়াও অনেকগুলো ছোট ছোট দ্বীপ আছে, যেমন মাউই, উয়াহু, কাওয়াই, লানাই, মলোকাই, নি ইহাই ইত্যাদি আরও অনেক। হাওয়াই প্রদেশের রাজধানী হনুলুলু একটি আধুনিক শহর যা উয়াহু দ্বীপে অবস্থিত। এই শহরেই জন্ম আমেরিকার প্রেসিডেন্ট ব্যারাক ওবামার। হাওয়াই আমেরিকার অন্তর্ভুক্ত 50তম প্রদেশ, তবে দ্বীপগুলি মিলিয়ে জনসংখ্যা 12 লক্ষের কিছু বেশি। বাসিন্দাদের মধ্যে বিভিন্ন জনজাতিক লোক ও তাদের মিশ্রণ দেখা যায়, যথা জাপানি, পলিনেশিয়া, চাইনিজ, কোরীয়, ফিলিপিনীয় প্রভৃতি। রাজা প্রথম কামেহামেহা 18th century শেষে সমস্ত হাওয়াই দ্বীপগুলির উপর আধিপত্য স্থাপন করেন। সেই রাজত্ব চলে প্রায় 100 বছর। 1893 সালে এখানকার মার্কিন ব্যবসায়ীরা আমেরিকার সরকারের সাহায্যে এই রাজবংশের শেষ রানী লিলি ও কালানিকে রাজচ্যুত করেন এবং একটি তাবেদার সরকার গঠন করেন। 1959 সালে হাওয়াইকে সরকারিভাবে আমেরিকার অন্তর্ভুক্ত করা হয়। তবে 1993 সালে বিল ক্লিনটন সরকার রানী লিলি ও কালানিকে 100 বছর আগে রাজচ্যুত করার জন্য মার্কিন কংগ্রেসে ক্ষমা প্রস্তাব পাশ করেন। এখন নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। তারপর শুনবো হাওয়াইয়ের অনেক অনেক কথা।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও।

কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে জায়গাটি সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ রিসার্চ করে যাওয়া ভালো। আর আমি তো ইতিহাস ভূগোল সব ঘেঁটে ফেলি কোথাও বেড়াতে যাওয়ার আগে। তা এই হাওয়াইয়ের অর্থনীতির প্রধান ভিত্তি হল পর্যটন। প্রতি বছর প্রায় 70-80 লক্ষ পর্যটক আসেন এখানে বেড়াতে, তার মধ্যে প্রায় 35 লক্ষ আসেন উহাউতে। তারপরই রয়েছে মাউই। বেড়াবার পক্ষে হাওয়াইয়ের আবহাওয়া সারা বছরই দারুণ সুন্দর। এখানে সারা দিন চলে সমুদ্রের বাতাস, তাই গরম ততটা বোঝা যায় না। তবে দূষণের মাত্রা কম বলে সূর্যালোক খুব জোরালো, তাই সানস্ক্রিন লাগিয়ে বেরোনো উচিত। পার্ল হারবারের পরে আমাদের পরবর্তী গন্তব্য ডোল কোম্পানির আনারসের বাগান। হাওয়াইয়ের জল, বায়ু এবং মাটি আনারস চাষের পক্ষে খুবই উপযুক্ত। 19 শতাব্দীর শেষে জেমস ডোল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে কৃষি ও ম্যানেজমেন্টের ডিগ্রি নিয়ে এখানে জমি কেনেন আর শুরু করেন আনারসের চাষ। তাকে বলা হতো পাইন অ্যাপল কিং, তার নামেই এখানকার ডোল প্লান্টেশন। পরে তিনি লানাই নামে একটা পুরো দ্বীপ কিনে সেখানে ব্যাপকভাবে আনারসের চাষ করতে লাগলেন। কালক্রমে তা হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বড় আনারসের ব্যবসা, যা ডোল ফুড কোম্পানি নামে ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। উহাউ দ্বীপের এই ডোল প্লান্টেশন একটা বড় টুরিস্ট আকর্ষণ। এই আনারস

সের বাগান এত বড় যে তা ঘুরে দেখার জন্য একটা ছোট্ট ট্রেন আছে, নাম তার পাইনঅ্যাপল এক্সপ্রেস। আনারস যে কত রকমের হয় তা এখানে না এলে জানতেই পারতাম না। বাগানের মাঝে আছে গাছ দিয়ে তৈরি ভুলভুলাইয়া, আনারসের তৈরি নানা রকমের খাবার বিক্রি হয় এখানে, যেমন আইসক্রিম, শরবত, জুস, আপসাইড ডাউন কেক ইত্যাদি। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

হাওয়াই ফুলের দ্বীপ। এই প্রদেশের জাতীয় ফুল হলুদ জবা, যা এখানে প্রচুর পরিমাণে ফোটে। আরও বিভিন্ন রঙের জবা দেখলাম জায়গায় জায়গায়। তবে সবচেয়ে জনপ্রিয় ফুল হল গুলঞ্চ। ভারতেও এই ফুল দেখতে পাওয়া যায়। এর ইংরেজি নাম প্লুমেরিয়া। হালকা হলুদ থেকে গাঢ় গোলাপি নানান রঙের হয়। কানের পাশে ফুল গুজে সাজা হাওয়াইয়ান মহিলাদের মধ্যে এটা একটা খুব জনপ্রিয় অভ্যাস, এবং সে কাজে গুলঞ্চ ফুলের ব্যবহারই বেশি। অবিবাহিতরা ফুল লাগান ডান কানের উপর এবং বিবাহিতরা বাঁ কানের উপর। উহাইয়ু দ্বীপের উত্তর ভাগে অবস্থিত পলিনেশীয় সাংস্কৃতিক কেন্দ্রে টিকিট কেটে ঢুকতেই আমাদের গলায় পরানো হলো ফুলের মালা, যেটা এ দেশে অতিথি অভ্যর্থনা করবার বিশেষ এক প্রথা। পলিনেশিয়া বলতে প্রশান্ত মহাসাগরের একটা বিশাল এলাকাকে বোঝায়, যা নিউজিল্যান্ড থেকে শুরু করে সামোয়া, তাহিতি, টঙ্গা, হাওয়াই প্রভৃতি দ্বীপগুলোকে নিয়ে। ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও এদের অধিবাসীদের সামুদ্রিক দক্ষতার জন্য গত 1000 বছর ধরে এই দ্বীপগুলির মধ্যে নৌ যাতায়াত চালু ছিল। তার ফলে এদের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান ও জাতিগত মিশ্রণ হয়েছে। 7টি আলাদা পলিনেশীয়, যার মধ্যে আছে মাউরি, টঙ্গা, তাহিতিয়ান, সামোয়ান প্রভৃতি জনগোষ্ঠীর এক একটি গ্রাম বানিয়ে তাদের জীবনযাত্রা এবং সংস্কৃতি পাশাপাশি দেখানো হয় এই কেন্দ্রে। প্রতিটি গোষ্ঠীর আলাদা পোশাক পরে যারা অনুষ্ঠানগুলো করেন তাদের বেশিরভাগই এখানকার বিওয়াইইউ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। মেয়েদের কোমরে ঘাসের স্কার্ট, গলায় ফুলের মালা, কানে গুলঞ্চ ফুল এবং ঊর্ধ্বাঙ্গে দুটি নারকেল মালার বক্ষ বন্ধনী। পুরুষেরা বিবিধ যোদ্ধার সাজে ঢাল, তরোয়াল, আগুন ইত্যাদি নিয়ে যে সমস্ত খেলা দেখান সেগুলি খুবই আকর্ষক। এত তাড়াতাড়ি মানুষ যে নারকেল গাছে চড়তে পারে তা না দেখলে বিশ্বাস করতাম না কখনো। এই কেন্দ্রের ভিতরে একটি আইম্যাক্স থিয়েটার আছে, যেখানে দ্য লিভিং সি নামে একটি দারুণ ফিল্ম দেখলাম সমুদ্র সম্বন্ধে। নেপথ্য কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত অভিনেত্রী মেরিল স্ট্রিপ। এখানে একটি বড় জলাশয় আছে, যেখানে বিভিন্ন জনগোষ্ঠীর তৈরি প্রাচীন নৌকা প্রদর্শন করা হয়, সেগুলিতে চড়াও যায়। সর্বত্র প্রচুর ফুলের সমারোহ, সবুজ বাগান আর অঢেল খাবারের ব্যবস্থা, যার মধ্যে আছে অবশ্যই প্রচুর আনারস। হাওয়াইয়ের সঙ্গে আনারসের সম্পর্ক যেন বাঙালির সঙ্গে রসগোল্লার। সব কিছু ভালোভাবে দেখতে হলে কমপক্ষে একটা দিন পুরো লাগে। সন্ধেবেলায় বিশাল ভোজ, হাওয়াইয়ান ভাষায় ভোজকে বলে লুয়াও, রাজকীয় ভোজকে বলে আলি ই লুয়াও। তাতে বহু রকমের পদ এবং যত খুশি খাও। প্রধান পদ হলো মাটির নিচে বসানো তন্দুরের মতন উনুনে রান্না করা শুয়োরের মাংস। তারপর অডিটোরিয়ামে 2 ঘন্টার নাচ গানের অনুষ্ঠান হরাইজন, যাতে পলিনেশীয় সংস্কৃতিকে তুলে ধরলেন শতাধিক কলাকার, যাদের অনেকেই ওই 7টি আদি জনগোষ্ঠীর মানুষ। হুলা নাচ এখানকার বিখ্যাত, কিছুটা ধীর গতি কিন্তু অত্যন্ত লীলায়িত ও ছন্দময়। অনুষ্ঠান দেখে যখন হোটেলে ফিরলাম তখন প্রায় মাঝরাত। পরের দিন বাসে চড়ে বিগ আইল্যান্ড দর্শনে বেরোলাম। কিছুক্ষণ পর বাস থামলো এক সৈকতে। সৈকতটা তত ভালো নয়, কিন্তু সমুদ্রের দারুণ ঢেউ। দূরে তাকিয়ে দেখি অনেকে সার্ফিং করছে। সার্ফিং এক ধরনের জলের খেলা, যাতে একটা পাটাতনের উপর দাঁড়িয়ে বা শুয়ে সমুদ্রের ঢেউয়ের মাথায় চড়ে ভেসে চলা, কয়েক সেকেন্ড বা 1-2 মিনিটের জন্য। খেলাটি বেশ বিপজ্জনক এবং প্রচুর দক্ষতার প্রয়োজন। এরপরে গেলাম
এই দ্বীপের পুনালু সৈকতে, যার বালি কালো রঙের। এই কালো বালি আসলে আগ্নেয় পাথর এবং আগ্নেয় কাঁচের গুঁড়ি। এই সৈকতে বড় বড় কচ্ছপরা জল থেকে ডাঙায় উঠে এসে রোদ পোয়ায়। সেখান থেকে রওনা দিয়ে দুপুর একটা নাগাদ বাস থামল রাস্তার ধারে এক জায়গায় লাঞ্চের জন্য। একটা পুরনো স্কুল বাসের ভেতরটাকে পাল্টে তার মধ্যে তৈরি করেছে খাবারের দোকান, সেখানেই রান্না হচ্ছে। ভীষণ ভিড়। খাবারের জন্য বিশেষ মনে রাখার মতন হলো পাশের পুকুর থেকে ধরা তাজা চিংড়ি মাছ নারকেল গুঁড়ো দিয়ে ভাজা, যা দারুণ টেস্টি। সেই সঙ্গে ভাত, অল্প ঝোল সমেত কিছু সেদ্ধ তরকারি এবং খোসা সমেত আনারসের বড় টুকরো। শামিয়ানা নিচে টেবিল বেঞ্চিতে বসে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে খাওয়াটা অতিরিক্ত পাওনা। এবার তো আমার দেশে ফেরার পালা, এমন জায়গা ছেড়ে ফিরতে ইচ্ছে করে না, কিন্তু ফিরতে যে হবেই। তবে সময় ও সুযোগ থাকলে এখানে আবার আসব। হ্যাঁ, আসতে আমাকে হবেই। কি আপনারও যেতে ইচ্ছে করছে হাওয়াই? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন, +91 833 505 2001 বা +91 81 00 136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। আর তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দবাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, মানুষের পক্ষে মানুষ হয়ে ওঠা সব থেকেই কঠিন, গোড়া থেকেই মানুষের পক্ষে কিছুই সহজ নয়, এই কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন উপাসনাগৃহে দুর্লভ অভিবাসনে। তার কথায়, ঈশ্বরের মধ্যে মনকে প্রতিষ্ঠিত করতে পারিনে মন বিক্ষিপ্ত হয়ে যায়, এই কথা অনেকের মুখে শোনা যায়। পারিনে যখন বলি তার অর্থ এই, সহজে পারিনে। যেমন করে নিঃশ্বাস গ্রহণ করছি, কোনো সাধনার প্রয়োজন হচ্ছে না, ঈশ্বরকে তেমন করে আমার চেতনার মধ্যে গ্রহণ করতে পারিনি। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মানুষ হয়ে ওঠা যতই কঠিন হোক, তবু মানুষকে তা পারতেই হবে। যেখানে সে বলবে আমি পারিনে, সেখানেই কিন্তু তার মনুষ্যত্বের ভিত্তি ক্ষয় হয়ে যাবে, তার দুর্গতি আরম্ভ হবে, সমস্তই তাকে পারতেই হবে। আরও কথা গানের ওপারে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, মানব জীবনের সবচেয়ে বড় অর্জন কি হতে পারে? প্রভূত অর্থে সম্পত্তির মালিক হওয়া, নাকি বিশ্বব্যাপী খ্যাতি ছড়িয়ে পড়া, কঠিনতম স্বপ্নগুলো পূরণ করতে পারা? মানে এরকম অনেক প্রশ্নই কিন্তু আমাদের মনে হয়তো জাগে, আর কোনোটারই গুরুত্ব খুবই কম নয়। কিন্তু আমরা যেহেতু মানুষ, তাই আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জনটি হলো একজন ভালো মানুষ হয়ে ওঠা, অর্থাৎ এমন একজন মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা যার নিজের ব্যাপারে মনে কোনো খেদ থাকবে না, আবার অন্যরাও নির্দ্বিধায় বলে দেবে যে হ্যাঁ, তুমি একজন ভালো মানুষ। কিন্তু কিভাবে হওয়া যায় একজন সত্যিকারের ভালো মানুষ? কিংবা প্রশ্ন জাগতে পারে যে সত্যিকারের ভালো মানুষ হওয়া কি আদৌ সম্ভব? সে নিয়ে অবশ্যই কথা বলবো আজকে প্রবাসীমান অনুষ্ঠানে। সঙ্গে থাকুন।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা net.com এ। আর কিছুক্ষণ আগে যেরকম আপনাকে বলছিলাম যে অনেক রকমের প্রশ্ন মানুষের মনে জাগে যে কিভাবে আমরা ভালো মানুষ হয়ে উঠতে পারি, কিংবা সত্যিকারের ভালো মানুষ হয়ে ওঠা কি আদৌ সম্ভব। অনেকেরাই হয়তো মনে করেন যে না, আজকের দিনে হয়তো পরিপূর্ণভাবে ভালো মানুষ হয়ে ওঠা একদমই সম্ভব নয়, আর ভালো মানুষ হয়ে এই সমাজ সংসারে টিকে থাকাও একদম সম্ভব নয়। কিন্তু জানেন কি, এই কথাটা কিন্তু সত্যি নয়। ভালো মানুষ হওয়া অতটা কঠিন কিছু নয়, চাইলেই কিন্তু আমরা একজন ভালো মানুষ হয়ে উঠতে পারি। তার জন্য কিছু কিছু বৈশিষ্ট্য লাগে। তার মধ্যে প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে যে নিজেকে ভালোবাসতে শেখা। মানে আপনারা হয়তো ভাবছেন যে এও কি সম্ভব, কারণ এতদিন আমরা সকলেই শুনে এসেছি যে ভালো মানুষরা নিজেকে নিয়ে ভাবে না একদমই, তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দেয় পরের জন্য। সে কথা অবশ্যই সত্য, কিন্তু মূল বিষয়টা হলো সবসময় পরোপকার করতে হবে মানে এইটা নয় যে নিজেকে আমরা অবহেলা করব। বরং নিজেকে ভালোবাসতে পারাই হলো ভালো মানুষ হয়ে ওঠার প্রথম সোপান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, কথায় আছে যে যে কোনো সমস্যার সমাধানের জন্য প্রথম প্রয়োজন কিন্তু সমস্যাটিকে শনাক্ত করা এবং সেটি যে আসলেই একটি সমস্যা সেটাকে স্বীকার করে নেওয়া। কারণ আমরা যতই কোনো সমস্যার কারণে কষ্ট পাই না কেন, ওই সমস্যার মূলটা যদি আমরা খুঁজে না পাই কিংবা খুঁজে পাওয়ার পরেও মন থেকে তা মানতে না চাই, তাহলে তো সমাধানের পথ বের করা অসম্ভব হয়ে পড়বে। ঠিক এই কথাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর এই একই কথা প্রযোজ্য কোনো মানুষের ব্যক্তিত্বের ক্ষেত্রেও। এই কথা অনস্বীকার্য যে মানুষ হিসেবে আমরা কেউই শতভাগ পারফেক্ট নই। আমাদের সকলের মধ্যেই কিন্তু অনেক রকমের দুর্বলতা আছে, অনেক রকমের খামতি আছে। এখন আমরা যদি চাই সেগুলোকে কাটিয়ে উঠতে, তাহলে সেগুলোকে অস্বীকার করে বা গোপন করে কোনো লাভ নেই। একটি অঙ্কের হিসেব যদি না মেলে, তাহলে খাতা খুলে বারবার হিসেব মেলানোর চেষ্টা করাটা কিন্তু খুবই জরুরি। বই খাতা বন্ধ করে ফেলে রাখলে হিসাব কিন্তু কোনো দিনও মিলবে না। সুতরাং আমাদের ব্যক্তি জীবনেও কিন্তু দুর্বলতাগুলো যেগুলো আমাদের আছে সেগুলোকে চিহ্নিত করে আমাদের কিন্তু সেগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে যদি আমরা ভালো মানুষ হতে চাই।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।
2: সাগর জলে স্নান করে সাজাও লেলো চুলে, বসিয়া ছিল উপল উপকূলে, শিথিল পীত বাস মাটির পরে কুটিল রেখা লুটিল চারিপাশ, নিরাবরণ বক্ষে তব নিরাভরণ দেহে, চিকন সোনালি ক্ষণ উষা আঁকিয়া দিল স্নেহে, মকর চূড় মুকুট খানি পরি ললাট পরে, ধনুক বান ধরি দক্ষিণ করে দাঁড়ানো রাজ বেশি, কহিনু আমি এসেছি পরদেশি, চমকিত্রাসে দাঁড়ালে উঠি শিলা আসন ফেলে, সুধালে কেন এলে, কহিনু আমি রেখো না ভয় মনে, পূজার ফুল তুলিতে চাহি তোমার ফুল বনে, চলিলে সাথে হাসিলে অনুকূল, তুলিনু যুথি তুলিনু জাতি তুলিনু চাঁপা ফুল, দুজনে মিলি সাজায় ডালি বসিনু একাশনে, নটরাজেরে পূজিনু এক মনে, কুহেলি গেল আকাশে আলো দিল যে পরকাশি, ধৈর্যটির মুখের পানে পার্বতীর হাসি, সন্ধ্যা তারা উঠিল যবে গিরিশিখর পরে, একেলা ছিলে ঘরে, কটিতে ছিল নীল দুকুল মালতি মালা মাথে, কাঁকন দুটি ছিল দুখানি হাতে, চলিতে পথে বাজায় দিনু বাঁশি, অতিথি আমি কহিনু দ্বারে আসি, তরাস ভরে চকিত করে প্রদীপখানি জেলে, চাহিলে মুখে কহিলে কেন এলে, কহিনু আমি রেখো না ভয় মনে, তনু দেহটি সাজাব তব আমার আভরণে, চাহিলে হাসি মুখে আধো চাঁদের কনকমালা দোলানু তব বুকে, মকর চূড়মুকুটখানি কবরী তব ঘিরে পরায় দিনু শিরে, জ্বালায় বাতি মাতিল সখী দল তোমার দেখে রতন সাজ করিল ঝলমল, মধুর হল বিথুর হল মাধবিনী শিথিনী, আমার তালে তোমার নাচে মিলিল রিনি ঝিনি, পূর্ণ চাঁদ হাসে আকাশ কোলে আলোক ছায়া শিব শিবানী সাগর জলে দোলে, ফুরালো দিন কখন নাহি জানি, সন্ধ্যাবেলা ভাসিল জলে আবার তরিখানি, সহসা বায়ু বকিল প্রতিকূলে, প্রলয় এলো সাগর তলে দারুণ ঢেউ তুলে, লবণ জলে ভরি আধার রাতে ডুবাল মোর রতন ভরা তরি, আবার ভাঙা ভাগ্য নিয়ে দাঁড়ানো দ্বারে এসে, ভূষণহীন মলিন দিন বেশে, দেখিনু আমি নটরাজেরও দেউল দ্বার খুলি, তেমনি করে রয়েছে ভরে ডালিতে ফুলগুলি, হেরিনু রাতে উতল উৎসবে তরল কলরবে, আলোর নাচ নাচায় চাঁদ সাগর জলে জবে, নীরব তব নম্র নত মুখে আমারই আঁকা পত্র লেখা আমারই মালা বুকে, দেখিনু চুপে চুপে আমারই বাঁধা মৃদঙ্গের ছন্দ রূপে রূপে, অঙ্গে তব হিল্লিয়া দোলে ললিত গীত কলিত কল্লোলে, মিনতি মম শুন হে সুন্দরী আরেকবার সমুখে এসো প্রদীপখানি ধরি, এবার মোর মকর চূড় মুকুট নাহি মাথে, ধনুক বান নাহি আমার হাতে, এবার আমি আনিনি ডালি দক্ষিণ সমীরণে, সাগর কূলে তোমার ফুল বনে, এনেছি শুধু বীণা, দেখো তো যে আমারে তুমি চিনিতে পারো কি।
3: প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, মন থেকে ইতিবাচক হওয়ার কোনো বিকল্প কিন্তু নেই। আমরা যদি মনে মনে সবসময় নেতিবাচকতাকে ধারণ করি, যে কোনো ক্ষেত্রে কেবল নেতিবাচকতাকেই আমরা খুঁজে বেড়ানোর চেষ্টা করি, তাতে কিন্তু মনে মনে আমরা নিজেরাই কষ্ট পাব। ধরুন আমার সঙ্গে এমন কিছু একটা ঘটলো যে কারণে আমার উচিত খুশি হওয়া, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ হওয়া, সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখা, অথচ তা না করে আমি যদি জোর করে ওই ভালো ঘটনার মাঝেও মন্দ কিছু খোঁজার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাই এবং কোনো মন্দ একটি দিক অনেক কষ্টে খুঁজে পাইও, তাতে কিন্তু ক্ষতিটা আমারই হবে। কারণ ভালো একটি ঘটনা ঘটায় আমার আনন্দ লাভের কথা ছিল, তার বদলে আমাকে নিজেকে কষ্ট পেতে হচ্ছে, কারণ হচ্ছে আমি নিজেকে কষ্ট দিতে চাইছি। সুতরাং অবশ্যই আমাদেরকে ইতিবাচক দিকটা দেখতেই হবে। তার মানে এই নয় যে খারাপ কাজের মাঝেও ইতিবাচকতা খুঁজে বেড়ানো। যেটি খারাপ সেটি তো সবসময় খারাপ, সেটি সবসময় নিন্দনীয়, এটা আমরা সকলেই জানি। সেরকম কাজকে অবশ্যই ধিক্কার জানাতে হবে, সেগুলোকে বর্জন করতে হবে। এইটুকুও শুধু মাথায় রাখতে হবে যে যেখানে কোনো খারাপের চিহ্ন নেই, জোর করে যেন তার ভিতরেও খারাপ খুঁজতে আমরা না যাই।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে সে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীর সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ, তবু কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হল কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাথারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিণী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে, তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি? নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হতো স্বপনের। তোমায় কি গিয়েছিনু ভুলে? তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর। ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, নও ছবি নও তুমি ছবি।
0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসী মান অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রাগ একটি খুবই বাজে জিনিস যা কিন্তু একটু একটু করে আমাদেরকে ধ্বংস করে দেয়। যখন আমাদের সাথে খুব খারাপ কিছু ঘটে যা আমাদের প্রত্যাশার মধ্যে ছিল না, কিংবা যখন আমরা কারুর কাছ থেকে খুব বাজে ব্যবহারের সম্মুখীন হই, তখন খুব স্বাভাবিকভাবেই কিন্তু আমরা অনেক রেগে যাই। রাগের মাথায় এমন কিছু একটা আমরা করে বসি যাতে মানুষ হিসেবে নিজেরাই অনেক ছোট হয়ে যাই আমরা, এবং অনেক অনর্থক বিপদও কিন্তু তার সঙ্গে আমরা নিজেদের প্রতি ডেকে আনি। তাই রাগকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে হবে আমাদেরকে অবশ্যই। খুবই নেতিবাচক এই মানসিক অনুভূতি থেকে বাঁচার প্রধান উপায় হলো ক্ষমাশীল হয়ে ওঠা। আমার সাথে কেউ খুব বাজে কাজ করেছে, তাই আমি তার উপর মনে মনে রাগ পুষে রাখব, সুযোগ খুঁজব যে তার কাজের প্রতিশোধ নেওয়ার, তাকে উচিত শিক্ষা দেওয়ার। এই ধরনের মানসিকতা যদি আমরা নিজেদের মধ্যে পোষণ করে রাখি, তাতে কিন্তু যার হয় যে আমি নিজেই কিন্তু নিজের সবচেয়ে বড় ক্ষতিটা করে ফেলছি। কেননা প্রতিহিংসাপরায়ণ মনোভাব কিন্তু আমার রাতের ঘুম কেড়ে নেবে, মনের যাবতীয় ইতিবাচক অনুভূতিগুলোকে অকেজো করে ফেলবে। তাই আমার সবচেয়ে যুক্তিযুক্ত কাজ যেটা আমার করা উচিত, সেটা হচ্ছে তার প্রতি প্রতিশোধ নেওয়ার চেষ্টা না করে তাকে ক্ষমা করে দেওয়া, এবং এর মাধ্যমে নিজের মনকে কলুষতার হাত থেকে রক্ষা করা। তবে এইটা সত্যি যে এই ধরনের কথা বলাটা যত সহজ, হয়তো প্রয়োগ করাটা অতটাই কঠিন। কিন্তু আমরা যদি নিজের মনকে ওরকমভাবে তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেকটাই আনন্দময় হয়ে উঠবে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, আমাদের একটি বড় সমস্যা হলো যে আমরা বিপক্ষ মতকে একবারেই সহ্য করতে পারি না। আমাদের প্রত্যেকের নিজস্ব আদর্শ, মূল্যবোধ, নৈতিকতার জায়গা আছে এবং থাকবেও, এবং আমরা সবসময় সেগুলোকে আঁকড়ে ধরে রাখতে চাই। এতে কোনো সমস্যা কিছু ছিল না যদি না আমরা আমাদের আদর্শ, মূল্যবোধ, নৈতিকতার বিরোধী কারোর উপর অকারণে অগ্রাসী হয়ে উঠে না পড়তাম। খুব সহজভাবেই ভাবতে আমরা পারি যে এটা মাথায় রাখতে হবে যে সঠিক ভুল এগুলো তো খুবই আপেক্ষিক একটা বিষয়। মানে আমার কাছে যা সঠিক অন্যের কাছে তা ভুল লাগতেই পারে, আবার অন্যের সঠিকতাকেও কিন্তু আমার কাছে ভুল মনে হতে পারে। এর কারণ তার আর আমার মানসিকতার পার্থক্য। এখন আমি তো চাইলেই তাকে আমার মতো মানসিকতার অধিকারী করে তুলতে পারবো না, তাই সেটি নিয়ে আমার বাড়াবাড়ি করে কোনো লাভ নেই। আমি সর্বোচ্চ যেটি করতে পারি তা হলো একটি গঠনমূলক বিতর্কের ক্ষেত্র কিন্তু তৈরি করা যেতে পারে, অর্থাৎ এমন একটি আবহ তৈরি করা যেখানে আমিও আমার মতটাকে তুলে ধরতে পারবো, আবার আরেকটি মানুষ সেও কিন্তু তার মতকে তুলে ধরতে পারবে।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গী এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গী একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গীর অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গী এখন লন্ডনের মার্বেল আর্চে।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ভালোবাসি মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, আমি যদি একা একাই সফলতার সিঁড়ি বেয়ে এগিয়ে যেতে চাই বা এগিয়ে যাই, আমার আশেপাশে সবাইকে অনেক পিছনে ফেলে দিই, তাতে আমার কি খুব বেশি লাভ আছে? এই প্রশ্নটা আমাদের মনে জাগতেই পারে, কিন্তু তেমন কিন্তু লাভ নেই। কারণ তখন আমি হয়তো অনেক খ্যাতি সম্মান প্রতিপত্তির মালিক হয়ে উঠবো ঠিকই, কিন্তু আমার আপনজনেরা বা আমার সাথে যারা একই সঙ্গে ছিল তাদের সঙ্গে একটা দূরত্ব কিন্তু আমাদের তৈরি হতে পারে। সেই দূরত্ব অতিক্রম করে আমরা কিন্তু দেখতে পারি যে তারা আমাদের কাছে পৌঁছতে পারছে কিনা। যদি তারা না পৌঁছতে পারে, তাহলে কিন্তু দিন শেষে দেখা যাবে যে সাফল্যের শিখরে পৌঁছেও আমি কিন্তু বড্ড একা নিঃসঙ্গ একটা মনোভাবে আক্রান্ত একটা মানুষ। সাফল্যমণ্ডিত এই জীবনেও কিন্তু খুব হতাশার আর অবসাদের দিন কিন্তু চলে আসতে পারে। এই কারণেই শুধু নিজেকে নিয়ে পড়ে থেকে কোনো কিন্তু কাজের কথা হবে না, সাহায্যের হাত কিন্তু আমাদের বাড়িয়ে দিতে হবে আশেপাশের সব কটা মানুষের দিকে। এমন নয় যে আমাদের পক্ষে মানে সম্ভব যে সবার জন্য কিছু না কিছু করা, সেটা আমি বলছি না। কারণ মানুষ হিসেবে অবশ্যই আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আমরা চেষ্টা করতে পারি অন্তত যে দশজন যদি আমাদের কাছে সাহায্য চায়, এর মধ্যে যদি আমরা একজনকেও ভালোভাবে সাহায্য করতে পারি, সেটা কিন্তু নিহাতই কিছু কম বিষয় নয়।

এমন তো প্রবাসীমন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসীমন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

সে অনেক বছর আগের কথা। সময়টা ছিল 1768 সাল। ইংল্যান্ডের এক নাবিক জেমস কুক বেরিয়ে পড়লেন জাহাজ নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করতে, আর ঘুরতে ঘুরতেই আবিষ্কার করে ফেললেন নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। কিন্তু কোথাও গিয়ে বসে থাকাটা বোধহয় তার পছন্দ ছিল না, তাই ঘোরার নেশায় আবার বেরিয়ে পড়লেন রেজলিউশন ও অ্যাডভেঞ্চার নামের দুটি জাহাজ নিয়ে। আর তারপর 1778 সালে খুঁজে পেলেন ক্রিসমাস ও হাওয়াই দ্বীপ। সেই থেকেই হাওয়াই দ্বীপের সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়ল সারা পৃথিবীতে। সেই সুন্দর হাওয়াই দ্বীপের কথা এতবার শুনেছি যে এবার ঠিক করে ফেললাম হাওয়াই ঘুরতেই যাব। আর প্রায় সাথে সাথেই যোগাযোগ করলাম গ্লোবের সাথে। তারপর কয়েকদিনের মধ্যেই আমার হাতে এসে গেল ফ্লাইটের টিকিট আর হোটেল বুকিংয়ের ডিটেলস, আর সাথে এমন একটা লোভনীয় আইটিনারি যেটা দেখার পর থেকে আমার কিছুতেই আর তর্শই ছিল না। এভাবেই একদিন এসে গেল সেই দিনটা, আমি উঠে বসলাম হাওয়াই দ্বীপে যাওয়ার ফ্লাইটে। ফ্লাইটটা আমায় নামিয়ে দিল হনুলুলু এয়ারপোর্ট। হ্যাঁ, হাওয়াই যেতে হলে আগে পৌঁছতে হয় হনুলুলুতে, দিল্লি আর টোকিও হয়ে তারপর আমার ফাইনাল ডেস্টিনেশন এয়ারপোর্ট হনুলুলু, আর তারপর হনুলুলু থেকে আর একটা শর্ট ডিস্টেন্স ফ্লাইট করে হাওয়াই। আমরা ঘুরব আর শুনবো এই ট্যুরের কথা, তবে তার আগে শুনে নেব আমার পছন্দের তিন তিনটে গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ। মন যখন নির্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম, আমি কৌশিক, আর আজ আমি আপনাদের নিয়ে এসেছি হাওয়াই। উত্তর প্রশান্ত মহাসাগরে দারুণ সুন্দর প্রকৃতির মাঝে নিজের রূপের ডালি সাজিয়ে বসে আছে এই হাওয়াই দ্বীপ। আগে এই দ্বীপপুঞ্জ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ হিসাবে পরিচিত ছিল। হাওয়াই একমাত্র আমেরিকান রাষ্ট্র যা আমেরিকা মহাদেশের মূল ভূখণ্ডের বাইরে অবস্থিত। নিখুঁত সমুদ্র সৈকত, আরামদায়ক ওয়েদার, রকমারি জানা অজানা সব ফুল গাছ, বিরাট উঁচু আগ্নেয়গিরি, সবুজ ঘন জঙ্গলে ঢাকা প্রকৃতি, আর তার সাথে আদিবাসীদের নাচ আর গানের এক অপূর্ব মিশ্রণ এই হাওয়াই। হাওয়াই দ্বীপপুঞ্জ 18টা দ্বীপ মিলে গঠিত, যা প্রায় 2400 কিলোমিটার পর্যন্ত প্রসারিত। তবে তাদের মধ্যে 8টা দ্বীপকে প্রধান দ্বীপ হিসাবে বিবেচনা করা হয়। সেগুলো হলো নিহাও, কাউ, উহু, মোলোকাই, লানাই, কাহুলাওয়ে, মাউই এবং হাওয়াই দ্বীপ। আর এই হাওয়াই দ্বীপটাই এখানে বিগ আইল্যান্ড নামে পরিচিত। বিশ্বের অন্যতম দর্শনীয় এই পর্যটন কেন্দ্রে প্রতি বছর প্রায় 7 মিলিয়ন দর্শনার্থী আসে ঘুরতে। এই হাওয়াই এক অদ্ভুত সুন্দর দেশ। এখানকার মূল ভাষা হলো ইংলিশ, এছাড়াও এখানে প্রচুর জাপানিজ, ফিলিপিনোজ, জার্মান এবং পর্তুগিজ রয়েছে বহু বছর ধরে। তাই এই দ্বীপে যেরকম সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায়, ঠিক সেরকমই রয়েছে রকমারি সব খাবার।

তবে এখানে আসলে জাপানিজ আর কোরিয়ান খাবারের পাশাপাশি এই অঞ্চলের আদিবাসী কুইজিনগুলো কিন্তু একবার ট্রাই করাটা অবশ্যই মাস্ট। শোনাবো আমার এই হাওয়াই ট্যুরের কথা, এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। ব্রেকের পর এক্ষুনি ফিরে আসি, আমি ঘুরবো আমরা হাওয়াই। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com। মন যখন

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: পেটকাঠি ছাঁদিয়াল মোমবাতি বগ্গা, আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। পেটকাঠি ছাঁদিয়াল মোমবাতি বগ্গা, আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। বয়স বারো কি তেরো রিক্সা চালাচ্ছে, আকাশে ঘুড়ির ঝাঁক ছেলেটাকে ডাকছে। বয়স বারো কি তেরো বড় জোর চোদ্দ, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাঁচ ছাঁদিয়ালে বগ্গায়।

0: ওই ছোঁড়া, আরে ওই ছোঁড়া মলো যা, আটটা তো তোর কি সবার বাবুটি দানে রে গেমে কে হুমকি। বাবুর ঠেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। যে ছেলেটা প্রাণপণে রিক্সা চালাচ্ছে, মুক্তির ঘুড়ি তাকে খবর পাঠাচ্ছে। পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বজ্ঞা, আকাশে কুটির ঝাঁক মাটিতে অবজ্ঞা।
1: ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি হাওয়াই। হিলো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের হোটেলটা খুব বেশি দূরে নয়, ওই মিনিট কুড়ির মধ্যেই পৌঁছে গেলাম হোটেলে। হোটেল থেকে সামনের বিচ পর্যন্ত একটার সুন্দর মোরাম বিছানো রাস্তা। আমার রুমটা ফার্স্ট ফ্লোরে, রুমের জানলা থেকে এক ঝলক ঠান্ডা হাওয়া এসে আমার মনটা জুড়িয়ে দিল। যাই বলুন, এই প্যাসিফিক ওশেন মানে ওই প্রশান্ত মহাসাগরের কিন্তু একটা আলাদা একটা ভাইবস আছে, মানে একটা অন্যরকম গন্ধ, একটা অন্যরকম ফিলিংস। এখানকার আবহাওয়া ভীষণ সুন্দর। এখানকার তাপমাত্রা সারা বছর 14 ডিগ্রি সেলসিয়াস থেকে 24 ডিগ্রি পর্যন্ত ঘোরাফেরা করে। শীতের কয়েক মাস খুব উঁচু অঞ্চলে যেমন মাউনা কেয়া এবং মাউনা লোয়াতে বরফ পড়তেও দেখা যায়। ট্রাভেল ইন্ডাস্ট্রির উপর এই দ্বীপের অর্থনীতি প্রায় পুরোটাই নির্ভরশীল, তাই রকমারি ওয়াটার স্পোর্টস যেমন সাঁতার, ডাইভিং, স্নোরকেলিং, পার্ল কালেকশন, মাছ ধরা আর সমুদ্রের বিচে গলফ খেলার জন্য আদর্শ এই হাওয়াই। এখানে এসে একটা শব্দ প্রায় সবার মুখে শুনছি, সেটা হলো আলোহা। হাওয়াইয়ান ভাষায় আলোহা একটি অভিবাদন, ওই ওয়েলকামের মতন। ফ্রেশ হয়ে গেছি, হোটেলেই একটু পেট পুজোটাও সেরে নিয়েছি, এবার আমরা ঘুরতে বেরোবো। আর তার আগে শুনে নেব পরপর কয়েকটা গান। গানের ওপারে আমি ফিরে আসি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি হাওয়াই। হাওয়াইয়ের রাজধানীর নাম হনোলুলু। আমরা যদিও হনোলুলুতে থাকিনি, সোজা চলে এসেছি হাওয়াই দ্বীপে, তবে অনেকেই একটা বা দুটো দিন হনোলুলুতে থেকে যান। এই দ্বীপপুঞ্জের অন্যতম আকর্ষণ হল এখানকার অ্যাক্টিভ ভলক্যানো। আসলে পুরো অঞ্চলটাই অ্যাক্টিভ ভলক্যানো বেল্টের উপর অবস্থিত। 2018 সালের মে মাসের শুরুতে হাওয়াই দ্বীপের অ্যাক্টিভ ভলক্যানো কিলাওয়েয়া হঠাৎ বিস্ফোরিত হয়ে ওঠে। সেই ছবি টিভিতে দেখেছিলাম। আজ আমরা চলেছি সেই অ্যাক্টিভ ভলক্যানো কিলাওয়েয়া দেখতে। প্রায় টানা এক মাস জুড়ে চলেছিল সেই প্রকৃতির তাণ্ডব। জ্বালামুখ থেকে অনবরত বেরিয়ে আসতে থাকে টকবক করা ফুটতে থাকা লাভা, ছাই, ধোয়ার কুণ্ডুলি আর গ্যাস। সেই সময় নাকি গোটা হাওয়াইয়ের আকাশ ঢেকে গিয়েছিল ছাই ভরা মেঘে, আর তারপর হয়েছিল সবুজ রঙা অ্যাসিড বৃষ্টি। 1983 সাল থেকে এর পূর্ব অংশ থেকে সারাক্ষণই লাভা বের হয়। সেই লাভার ঝর্ণা আর তার স্রোতে প্রায় 144 স্কোয়ার কিলোমিটার এলাকা চাপা পড়ে গেছে। প্রায় 14.5 কিলোমিটার রাস্তা ধ্বংস হয়ে গেছে। যেতে যেতে দেখতে পেলাম সেই সব ধ্বংসের ছবি। আগ্নেয়গিরির খুব কাছেই আমাদের গাড়িটা থামল। এবার কিছুটা ট্রেক করে উপরে ওঠার পালা। যদিও কতটা কাছে যেতে পারবো সেটা কিন্তু এখনও জানি না। স্থানীয় পুলিশ এবং স্বেচ্ছাসেবক চারিদিকে ছড়িয়ে আছে। ট্রেকটা খুব একটা কঠিন নয়, তবে আমাদের গাইড যেন বড্ড সাবধানে নিয়ে চলেছে আমাদের। এই সহজ ট্রেকে এত সাবধানতা কেন সেটা ভাবছেন তো? জানাবো তবে একটা ছোট্ট মিউজিক্যাল ব্রেকের পর। আর আমার এই সফরে আপনিও আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

হাওয়াইয়ের কিলাওয়েয়া আগ্নেয়গিরি লাভাকে বলা হয় বিশ্বের সবচাইতে গরম লাভা। জ্বালামুখের আশপাশে অসংখ্য নালার মতন লাভার স্রোত নেমে এসেছে নিচের দিকে। আমরা দাঁড়িয়ে আছি একটু নিচে নিরাপদ দূরত্বে। যখন লাভার স্রোত নিচে নামতে থাকে তখন তার উপরের অংশে শক্ত আস্তরণ তৈরি হয়, কিন্তু সেই আস্তরণে নিচের দিকে বয়ে চলে লাল গনগনে লাভার স্রোত। একই সাথে আস্তে আস্তে স্তর পড়ে যাওয়া কালো শুকনো লাভা সামনে এগোতে থাকে। মনে হয় যেন সিমেন্টের ব্লক, কিন্তু অনেক বেশি কালো তার রং। আর তার নিচে ধ্বংস হতে থাকে জমি। কখনো সেই স্তর ভেঙে বেরিয়ে আসে নতুন সরু ধারা, আর এই আস্তরণগুলো থেকেই বিপদের আশঙ্কা। ট্রেক করে উঠতে উঠতে যদি এই কালো স্তরের উপর ভুল করে উঠে পড়েন তাহলেই মুশকিল। যে কোনো মুহূর্তে এই স্তর ভেঙে যেতে পারে আর সোজা নিচের লাভার মধ্যে গিয়ে পড়তে হবে, তাই অভিজ্ঞ গাইড নেওয়া এখানে বাধ্যতামূলক। বাতাসে সালফার ডাইঅক্সাইড মিশে একটা ঝাঁঝালো গন্ধ, সেই হাওয়ায় বেশিক্ষণ নিঃশ্বাস নেওয়া কষ্টকর। কিন্তু কষ্ট হলেও চোখের সামনে প্রকৃতির যে অপূর্ব দৃশ্য দেখতে পেলাম সেটার জন্য সব রকম কষ্ট সহ্য করা যায়। আগ্নেয়গিরির মুখ থেকে অনেকগুলো নদী বেরিয়ে আসছে, তবে সেগুলো জল নয়, ফুটন্ত লাভার নদী। কমলা রঙের লাভা বয়ে আসছে কালো পাথরের উপর দিয়ে, আর তার জন্যেই বেশ গরম এখানকার মাটি আর হাওয়া দুটোই। এরপর আমরা চললাম নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে। আমার এই ট্যুরটা পুরোটাই সম্ভব করেছিল গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। কি আপনারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে? তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +918100136126, অথবা +918335052001-এ, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: হাওয়াইতে এসে আলোহা ছাড়া আরও একটি শব্দ শুনতে পেলাম, মাহালো, মানে ধন্যবাদ। হাওয়াইয়ের মানুষরা নিজেদের ভাষাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন নানাভাবে, তার মধ্যে একটি এই প্রদেশকে সরকারিভাবে দ্বিভাষী ঘোষণা করা, ইংরেজি এবং হাওয়াইয়ান। আদি হাওয়াইয়ান ভাষা ছিল শুধু কথ্য, কোনো লিখিত অক্ষরমালা ছিল না। বর্তমানে হাওয়াইয়ান ভাষা লিখতে এরা ইংরেজি অক্ষরমালা ব্যবহার করেন। বিমানবন্দরে শুল্ক অধিকারী জিজ্ঞেস করেছিলেন, আমরা সঙ্গে কোনো গাছপালা বা বীজ এনেছি কিনা, কারণ বাইরে থেকে এই সব জিনিস এখানে আনলে তা স্থানীয় পরিবেশকে বিপন্ন করতে পারে। আমরা তেমন কিছু আনিনি শুনে তিনি বলেছিলেন, মাহালো। এখন আমরা চলেছি পৃথিবী বিখ্যাত ওয়াইকিকি সৈকত দেখতে। সৈকতের পাশ দিয়ে অভিজাত কালাকাওয়া অ্যাভিনিউ ও আলামোনা বুলেভার্ড, তার উপর সারি সারি নামি দামি হোটেল এবং বিখ্যাত সব আন্তর্জাতিক দোকান। ওয়াইকিকি সৈকতের বালি কিন্তু একদম সাদা, যা আনা হয়েছে অন্য জায়গা থেকে। লম্বা এই সৈকতের ধারে সার দিয়ে সাজানো ফুল গাছ আর তার নিচে বসবার বেঞ্চ, সমুদ্রের ধার বলে নারকেল গাছও আছে। এদিকে এখন ধীরে ধীরে বিকেল হয়ে আসছে, সূর্যাস্ত দেখতে ভিড় করেছে প্রচুর পর্যটকের দল। তাকিয়ে দেখলাম নবীন থেকে প্রবীণ সব বয়সীদেরই দেখতে পাওয়া যাচ্ছে এই ভিড়ের মধ্যে। সমুদ্র তটে সেখানে ডাবের জল পাওয়া যাচ্ছে। আমার বাঙালির মন তো, তাই মনে হলো এখানে ভেলপুরি ফুচকা থাকলে দারুণ জমত। হাওয়াই তো ঘুরবো আমরা, তবে এখন তার আগে শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।
1: মেঘ ভাঙা রৌদ্র, নীল নীল চেয়ে সমুদ্র, আজ তুই তুই তার

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্রেকের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আপনি আছেন রেডিও বাংলা নেট ডট কমে, আর শুনছেন আমার সাথে আপনার সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক। ওয়াইকিকি সৈকতে অপূর্ব সূর্যাস্ত দেখে ফেরার পথে দেখলাম জায়গায় জায়গায় নিচু মঞ্চ বেঁধে মশালের আলোয় হাওয়াইয়ান নাচ গান হচ্ছে এবং পর্যটকরাও যোগ দিচ্ছেন তাদের সঙ্গে। আমিও ভিড়ে গেলাম ওদের দলে আর পা মেলালাম দারুণ ওই নাচের তালে। হাওয়াইয়ান সঙ্গীত খুবই সুরেলা, অনেকক্ষণ সেই সব সুর তালে বিভোর হয়েছিলাম। তারপর গান শেষ হতে একসময় হোটেলে ফিরে এলাম। রাতের ডিনারটা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ কাল আবার ঘুরতে যাব নতুন এক জায়গায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই চললাম পার্ল হারবার দেখতে। সেখানে পৌঁছে আমরা ঢুকে পড়লাম এক প্রেক্ষাগৃহে আর দেখলাম পার্ল হারবারের ইতিহাসের তথ্যচিত্র। 7th December 1941, সকাল 8টা নাগাদ অতর্কিতে প্রায় 200 জাপানি যুদ্ধ বিমান পার্ল হারবারের উপর বোমা বর্ষণ করেছিল। মার্কিন নৌবাহিনীর প্রভূত ক্ষতি হয়। এর মধ্যে একটি যুদ্ধজাহাজ ইউএসএস অ্যারিজোনা 1000-এরও বেশি সেনাসহ সেখানেই জলে ডুবে যায়। প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে ঢুকলাম মেমোরিয়াল হলে, যা নির্মিত হয়েছে সেই ডুবে যাওয়া জাহাজের উপর। এই মেমোরিয়ালের দেওয়ালে লেখা আছে সেই সব নৌসেনাদের নাম। ডুবে যাওয়া জাহাজের উপরি ভাগ জলের মাত্র কয়েক ফুট নিচে, সেই জন্য তার অনেক অংশ দেখতে পাওয়া যায় আজও। আজও ওই জাহাজ থেকে মাঝে মাঝে ভেসে ওঠে তেলের ফোঁটা, যা ছড়িয়ে যায় জলের উপর রামধনুর রঙে। এই মেমোরিয়ালকে মার্কিনরা অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন এবং এর ভিতরে গির্জার মতন সাইলেন্স এবং ডিসিপ্লিনও পালন করা হয়। জাপানের এই আক্রমণের পরেই আমেরিকা সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নেমে পড়ে, আর যার করুণ পরিণতি হিরোশিমা ও নাগাসাকির উপর পারমাণবিক বোমা প্রয়োগ। 2nd September 1945, এই পার্ল হারবারেই আরও একটি মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস মিসৌরির ডেকে জাপান সরকার মার্কিন জেনারেল ম্যাকার্থারের কাছে আত্মসমর্পণ করে। অ্যারিজোনা মেমোরিয়ালের কাছেই আছে ইউএসএস বোফিন নামক ডুবোজাহাজের মিউজিয়াম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মোট 44টা জাহাজ ধ্বংস করে বোফিন, সেজন্য এর আরেক নাম পার্ল হারবারের প্রতিশোধ। এই মিউজিয়ামের বাইরে রাখা আছে মার্কিন নৌবাহিনী ব্যবহৃত বিভিন্ন রকেট। দেখব আরও অনেক কিছু, ঘুরব হাওয়াইয়ের আনাচে কানাচে। ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

প্যান্থার, যারা আমার আব্বাকে কেড়ে নিয়েছে তারা যেন আর কোনো জিয়ার আব্বাকে কেড়ে নিতে না পারে।

0: এপার বাংলা হোক বা ওপার বাংলা, গঙ্গা হোক বা পদ্মা, মার নদী থেকে শুরু করে রুনা লায়লা,
1: ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না,
2: স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাটা,
0: হাডি বর্মন থেকে শুরু করে অনুপম রায়।

সবার গানের নদীতে গা ভাসাতে আপনাকে শুনতে হবে আমাকে রুবিনার সঙ্গে গান দরিয়া সোম থেকে শুক্র রোজ শুধুমাত্র রেডিও বাংলানিউজ.কম এ।

অ্যারিজোনা মেমোরিয়াল দেখার পর ট্যুর বাসে উহাউ দ্বীপ পরিক্রমা। গাইড বলতে লাগলেন হাওয়াইয়ের ইতিহাস, ভূগোল। প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত হাওয়াই দ্বীপপুঞ্জে আছে অনেকগুলো দ্বীপ, তার মধ্যে প্রধান হল হাওয়াই, যা বিগ আইল্যান্ড বলে সমধিক পরিচিত। এছাড়াও অনেকগুলো ছোট ছোট দ্বীপ আছে, যেমন মাউই, উয়াহু, কাওয়াই, লানাই, মলোকাই, নি ইহাই ইত্যাদি আরও অনেক। হাওয়াই প্রদেশের রাজধানী হনুলুলু একটি আধুনিক শহর যা উয়াহু দ্বীপে অবস্থিত। এই শহরেই জন্ম আমেরিকার প্রেসিডেন্ট ব্যারাক ওবামার। হাওয়াই আমেরিকার অন্তর্ভুক্ত 50তম প্রদেশ, তবে দ্বীপগুলি মিলিয়ে জনসংখ্যা 12 লক্ষের কিছু বেশি। বাসিন্দাদের মধ্যে বিভিন্ন জনজাতিক লোক ও তাদের মিশ্রণ দেখা যায়, যথা জাপানি, পলিনেশিয়া, চাইনিজ, কোরীয়, ফিলিপিনীয় প্রভৃতি। রাজা প্রথম কামেহামেহা 18th century শেষে সমস্ত হাওয়াই দ্বীপগুলির উপর আধিপত্য স্থাপন করেন। সেই রাজত্ব চলে প্রায় 100 বছর। 1893 সালে এখানকার মার্কিন ব্যবসায়ীরা আমেরিকার সরকারের সাহায্যে এই রাজবংশের শেষ রানী লিলি ওকালানিকে রাজচ্যুত করেন এবং একটি তাবেদার সরকার গঠন করেন। 1959 সালে হাওয়াইকে সরকারিভাবে আমেরিকার অন্তর্ভুক্ত করা হয়। তবে 1993 সালে বিল ক্লিন্টন সরকার রানী লিলি ওকালানিকে 100 বছর আগে রাজচ্যুত করার জন্য মার্কিন কংগ্রেসে ক্ষমা প্রস্তাব পাশ করেন। এখন নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। তারপর শুনবো হাওয়াইয়ের অনেক অনেক কথা।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে জায়গাটি সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ রিসার্চ করে যাওয়া ভালো। আর আমি তো ইতিহাস, ভূগোল সব ঘেঁটে ফেলি কোথাও বেড়াতে যাওয়ার আগে। তা এই হাওয়াইয়ের অর্থনীতির প্রধান ভিত্তি হলো পর্যটন। প্রতি বছর প্রায় 70-80 লক্ষ পর্যটক আসেন এখানে বেড়াতে, তার মধ্যে প্রায় 35 লক্ষ আসেন ওয়াহুতে। তারপরই রয়েছে মাউই। বেড়াবার পক্ষে হাওয়াইয়ের আবহাওয়া সারা বছরই দারুণ সুন্দর। এখানে সারা দিন চলে সমুদ্রের বাতাস, তাই গরম ততটা বোঝা যায় না। তবে দূষণের মাত্রা কম বলে সূর্যালোক খুব জোরালো, তাই সানস্ক্রিন লাগিয়ে বেরোনো উচিত। পার্ল হারবারের পরে আমাদের পরবর্তী গন্তব্য ডোল কোম্পানির আনারসের বাগান। হাওয়াইয়ের জল, বায়ু এবং মাটি আনারস চাষের পক্ষে খুবই উপযুক্ত। 19 শতাব্দীর শেষে জেমস ডোল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে কৃষি ও ম্যানেজমেন্টের ডিগ্রি নিয়ে এখানে জমি কেনেন আর শুরু করেন আনারসের চাষ। তাকে বলা হতো পাইন অ্যাপল কিং, তার নামেই এখানকার ডোল প্লান্টেশন। পরে তিনি লানাই নামে একটা পুরো দ্বীপ কিনে সেখানে ব্যাপকভাবে আনারসের চাষ করতে লাগলেন। কালক্রমে তা হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বড় আনারসের ব্যবসা, যা ডোল ফুড কোম্পানি নামে ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। ওয়াহু দ্বীপের এই ডোল প্লান্টেশন একটা বড় ট্যুরিস্ট আকর্ষণ। এই আনারসের বাগান এত বড় যে তা ঘুরে দেখার জন্য একটা ছোট্ট ট্রেন আছে, নাম তার পাইন অ্যাপল এক্সপ্রেস। আনারস যে কত রকমের হয় তা এখানে না এলে জানতেই পারতাম না। বাগানের মাঝে আছে গাছ দিয়ে তৈরি ভুলভুলাইয়া। আনারসের তৈরি নানা রকমের খাবার বিক্রি হয় এখানে, যেমন আইসক্রিম, শরবত, জুস, আপসাইড ডাউন কেক ইত্যাদি। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

হাওয়াই ফুলের দ্বীপ। এই প্রদেশের জাতীয় ফুল হলুদ জবা, যা এখানে প্রচুর পরিমাণে ফোটে। আরও বিভিন্ন রঙের জবা দেখলাম জায়গায় জায়গায়। তবে সবচেয়ে জনপ্রিয় ফুল হল গুলঞ্চ। ভারতেও এই ফুল দেখতে পাওয়া যায়। এর ইংরেজি নাম প্লুমেরিয়া। হালকা হলুদ থেকে গাঢ় গোলাপি নানান রঙের হয়। কানের পাশে ফুল গুজে সাজা হাওয়াইয়ান মহিলাদের মধ্যে এটা একটা খুব জনপ্রিয় অভ্যাস, এবং সে কাজে গুলঞ্চ ফুলের ব্যবহারই বেশি। অবিবাহিতরা ফুল লাগান ডান কানের উপর এবং বিবাহিতরা বাঁ কানের উপর। উহাইয়ু দ্বীপের উত্তর ভাগে অবস্থিত পলিনেশীয় সাংস্কৃতিক কেন্দ্রে টিকিট কেটে ঢুকতেই আমাদের গলায় পরানো হলো ফুলের মালা, যেটা এ দেশে অতিথি অভ্যর্থনা করবার বিশেষ এক প্রথা। পলিনেশিয়া বলতে প্রশান্ত মহাসাগরের একটা বিশাল এলাকাকে বোঝায়, যা নিউজিল্যান্ড থেকে শুরু করে সামোয়া, তাহিতি, টঙ্গা, হাওয়াই প্রভৃতি দ্বীপগুলোকে নিয়ে। ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও এদের অধিবাসীদের সামুদ্রিক দক্ষতার জন্য গত 1000 বছর ধরে এই দ্বীপগুলির মধ্যে নৌ যাতায়াত চালু ছিল। তার ফলে এদের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান ও জাতিগত মিশ্রণ হয়েছে। 7টি আলাদা পলিনেশীয়, যার মধ্যে আছে মাউরি, টঙ্গা, তাহিতিয়ান, সামোয়ান প্রভৃতি জনগোষ্ঠীর এক একটি গ্রাম বানিয়ে তাদের জীবনযাত্রা এবং সংস্কৃতি পাশাপাশি দেখানো হয় এই কেন্দ্রে। প্রতিটি গোষ্ঠীর আলাদা পোশাক পরে যারা অনুষ্ঠানগুলো করেন তাদের বেশিরভাগই এখানকার বিওয়াইইউ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। মেয়েদের কোমরে ঘাসের স্কার্ট, গলায় ফুলের মালা, কানে গুলঞ্চ ফুল এবং ঊর্ধ্বাঙ্গে দুটি নারকেল মালার বক্ষ বন্ধনী। পুরুষেরা বিবিধ যোদ্ধার সাজে ঢাল, তরোয়াল, আগুন ইত্যাদি নিয়ে যে সমস্ত খেলা দেখান সেগুলি খুবই আকর্ষক। এত তাড়াতাড়ি মানুষ যে নারকেল গাছে চড়তে পারে তা না দেখলে বিশ্বাস করতাম না কখনো। এই কেন্দ্রের ভিতরে একটি আইম্যাক্স থিয়েটার আছে, যেখানে দ্য লিভিং সি নামে একটি দারুণ ফিল্ম দেখলাম সমুদ্র সম্বন্ধে। নেপথ্য কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত অভিনেত্রী মেরিল স্ট্রিপ। এখানে একটি বড় জলাশয় আছে, যেখানে বিভিন্ন জনগোষ্ঠীর তৈরি প্রাচীন নৌকা প্রদর্শন করা হয়। সেগুলিতে চড়াও যায়। সর্বত্র প্রচুর ফুলের সমারোহ, সবুজ বাগান আর অঢেল খাবারের ব্যবস্থা, যার মধ্যে আছে অবশ্যই প্রচুর আনারস। হাওয়াইয়ের সঙ্গে আনারসের সম্পর্ক যেন বাঙালির সঙ্গে রসগোল্লার। সব কিছু ভালোভাবে দেখতে হলে কমপক্ষে একটা দিন পুরো লাগে। সন্ধেবেলায় বিশাল ভোজ, হাওয়াইয়ান ভাষায় ভোজকে বলে লুয়াও, রাজকীয় ভোজকে বলে আলি ই লুয়াও। তাতে বহু রকমের পদ এবং যত খুশি খাও। প্রধান পদ হল মাটির নিচে বসানো তন্দুরের মতন উনুনে রান্না করা শুয়োরের মাংস। তারপর অডিটোরিয়ামে 2 ঘন্টার নাচ গানের অনুষ্ঠান হরাইজন, যাতে পলিনেশীয় সংস্কৃতিকে তুলে ধরলেন শতাধিক কলাকার, যাদের অনেকেই ওই 7টি আদি জনগোষ্ঠীর মানুষ। হুলা নাচ এখানকার বিখ্যাত, কিছুটা ধীর গতি কিন্তু অত্যন্ত লীলায়িত ও ছন্দময়। অনুষ্ঠান দেখে যখন হোটেলে ফিরলাম তখন প্রায় মাঝরাত। পরের দিন বাসে চড়ে বিগ আইল্যান্ড দর্শনে বেরোলাম। কিছুক্ষণ পর বাস থামল এক সৈকতে। সৈকতটা তত ভালো নয়, কিন্তু সমুদ্রের দারুণ ঢেউ। দূরে তাকিয়ে দেখি অনেকে সার্ফিং করছে। সার্ফিং এক ধরনের জলের খেলা, যাতে একটা পাটাতনের উপর দাঁড়িয়ে বা শুয়ে সমুদ্রের ঢেউয়ের মাথায় চড়ে ভেসে চলা, কয়েক সেকেন্ড বা 1-2 মিনিটের জন্য। খেলাটি বেশ বিপজ্জনক এবং প্রচুর দক্ষতার প্রয়োজন। এরপরে গেলাম
এই দ্বীপের পুনালু সৈকতে, যার বালি কালো রঙের। এই কালো বালি আসলে আগ্নেয় পাথর এবং আগ্নেয় কাঁচের গুঁড়ি। এই সৈকতে বড় বড় কচ্ছপরা জল থেকে ডাঙায় উঠে এসে রোদ পোয়ায়। সেখান থেকে রওনা দিয়ে দুপুর একটা নাগাদ বাস থামলো রাস্তার ধারে এক জায়গায় লাঞ্চের জন্য। একটা পুরনো স্কুল বাসের ভেতরটাকে পাল্টে তার মধ্যে তৈরি করেছে খাবারের দোকান, সেখানেই রান্না হচ্ছে। ভীষণ ভিড়। খাবারের জন্য বিশেষ মনে রাখার মতন হলো পাশের পুকুর থেকে ধরা তাজা চিংড়ি মাছ নারকেল গুঁড়ো দিয়ে ভাজা, যা দারুণ টেস্টি। সেই সঙ্গে ভাত, অল্প ঝোল সমেত কিছু সেদ্ধ তরকারি এবং খোসা সমেত আনারসের বড় টুকরো। শামিয়ানা নিচে টেবিল বেঞ্চিতে বসে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে খাওয়াটা অতিরিক্ত পাওনা। এবার তো আমার দেশে ফেরার পালা, এমন জায়গা ছেড়ে ফিরতে ইচ্ছে করে না, কিন্তু ফিরতে যে হবেই। তবে সময় ও সুযোগ থাকলে এখানে আবার আসব। হ্যাঁ, আসতে আমাকে হবেই। কি আপনারও যেতে ইচ্ছে করছে হাওয়াই? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন, +91 833 505 2001 বা +91 8100 136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। আর তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com-এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মহান অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মহান অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কমকে। মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, মানুষের পক্ষে মানুষ হয়ে ওঠা সব থেকেই কঠিন, গোড়া থেকেই মানুষের পক্ষে কিছুই সহজ নয়, এই কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন উপাসনাগৃহে দুর্লভ অভিবাসনে। তার কথায়, ঈশ্বরের মধ্যে মনকে প্রতিষ্ঠিত করতে পারিনে মন বিক্ষিপ্ত হয়ে যায়, এই কথা অনেকের মুখে শোনা যায়। পারিনে যখন বলি তার অর্থ এই, সহজে পারিনে। যেমন করে নিঃশ্বাস গ্রহণ করছি, কোনো সাধনার প্রয়োজন হচ্ছে না, ঈশ্বরকে তেমন করে আমার চেতনার মধ্যে গ্রহণ করতে পারিনি। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মানুষ হয়ে ওঠা যতই কঠিন হোক, তবু মানুষকে তা পারতেই হবে। যেখানে সে বলবে আমি পারিনে, সেখানেই কিন্তু তার মনুষ্যত্বের ভিত্তি ক্ষয় হয়ে যাবে, তার দুর্গতি আরম্ভ হবে, সমস্তই তাকে পারতেই হবে। আরো কথা গানের উপরে।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। চল রা।

গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, মানব জীবনের সবচেয়ে বড় অর্জন কি হতে পারে? প্রভূত অর্থে সম্পত্তির মালিক হওয়া, নাকি বিশ্বব্যাপী খ্যাতি ছড়িয়ে পড়া, কঠিনতম স্বপ্নগুলো পূরণ করতে পারা? মানে এরকম অনেক প্রশ্নই কিন্তু আমাদের মনে হয়তো জাগে, আর কোনোটারই গুরুত্ব খুবই কম নয়। কিন্তু আমরা যেহেতু মানুষ, তাই আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জনটি হলো একজন ভালো মানুষ হয়ে ওঠা, অর্থাৎ এমন একজন মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা যার নিজের ব্যাপারে মনে কোনো খেদ থাকবে না, আবার অন্যরাও নির্দ্বিধায় বলে দেবে যে হ্যাঁ, তুমি একজন ভালো মানুষ। কিন্তু কিভাবে হওয়া যায় একজন সত্যিকারের ভালো মানুষ? কিংবা প্রশ্ন জাগতে পারে যে সত্যিকারের ভালো মানুষ হওয়া কি আদৌ সম্ভব? সে নিয়ে অবশ্যই কথা বলবো আজকে প্রবাসীমান অনুষ্ঠানে। সঙ্গে থাকুন।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা net.com এ। আর কিছুক্ষণ আগে যেরকম আপনাকে বলছিলাম যে অনেক রকমের প্রশ্ন মানুষের মনে জাগে যে কিভাবে আমরা ভালো মানুষ হয়ে উঠতে পারি, কিংবা সত্যিকারের ভালো মানুষ হয়ে ওঠা কি আদৌ সম্ভব। অনেকেরাই হয়তো মনে করেন যে না, আজকের দিনে হয়তো পরিপূর্ণভাবে ভালো মানুষ হয়ে ওঠা একদমই সম্ভব নয়, আর ভালো মানুষ হয়ে এই সমাজ সংসারে টিকে থাকাও একদম সম্ভব নয়। কিন্তু জানেন কি, এই কথাটা কিন্তু সত্যি নয়। ভালো মানুষ হওয়া অতটা কঠিন কিছু নয়, চাইলেই কিন্তু আমরা একজন ভালো মানুষ হয়ে উঠতে পারি। তার জন্য কিছু কিছু বৈশিষ্ট্য লাগে। তার মধ্যে প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে যে নিজেকে ভালোবাসতে শেখা। মানে আপনারা হয়তো ভাবছেন যে এও কি সম্ভব, কারণ এতদিন আমরা সকলেই শুনে এসেছি যে ভালো মানুষরা নিজেকে নিয়ে ভাবে না একদমই, তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দেয় পরের জন্য। সে কথা অবশ্যই সত্য, কিন্তু মূল বিষয়টা হলো সবসময় পরোপকার করতে হবে মানে এইটা নয় যে নিজেকে আমরা অবহেলা করব। বরং নিজেকে ভালোবাসতে পারাই হলো ভালো মানুষ হয়ে ওঠার প্রথম সোপান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

হেমন্ত প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, কথায় আছে যে যে কোনো সমস্যার সমাধানের জন্য প্রথম প্রয়োজন কিন্তু সমস্যাটিকে শনাক্ত করা এবং সেটি যে আসলেই একটি সমস্যা সেটাকে স্বীকার করে নেওয়া। কারণ আমরা যতই কোনো সমস্যার কারণে কষ্ট পাই না কেন, ওই সমস্যার মূলটা যদি আমরা খুঁজে না পাই কিংবা খুঁজে পাওয়ার পরেও মন থেকে তা মানতে না চাই, তাহলে তো সমাধানের পথ বের করা অসম্ভব হয়ে পড়বে। ঠিক এই কথাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর এই একই কথা প্রযোজ্য কোনো মানুষের ব্যক্তিত্বের ক্ষেত্রেও। এই কথা অনস্বীকার্য যে মানুষ হিসেবে আমরা কেউই শতভাগ পারফেক্ট নই। আমাদের সকলের মধ্যেই কিন্তু অনেক রকমের দুর্বলতা আছে, অনেক রকমের খামতি আছে। এখন আমরা যদি চাই সেগুলোকে কাটিয়ে উঠতে, তাহলে সেগুলোকে অস্বীকার করে বা গোপন করে কোনো লাভ নেই। একটি অঙ্কের হিসেব যদি না মেলে, তাহলে খাতা খুলে বারবার হিসেব মেলানোর চেষ্টা করাটা কিন্তু খুবই জরুরি। বই খাতা বন্ধ করে ফেলে রাখলে হিসাব কিন্তু কোনো দিনও মিলবে না। সুতরাং আমাদের ব্যক্তি জীবনেও কিন্তু দুর্বলতাগুলো যেগুলো আমাদের আছে সেগুলোকে চিহ্নিত করে আমাদের কিন্তু সেগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে যদি আমরা ভালো মানুষ হতে চাই।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।
2: সাগর জলে স্নান করে সাজাও লেলো চুলে, বসিয়াছিল উপল উপকূলে, শিথিল পীত বাস মাটির পরে কুটিল, রেখা লুটিল চারিপাশ, নিরাবরণ বক্ষে তব নিরাভরণ দেহে, চিকন সোনালি ক্ষণ উষা আঁকিয়া দিল স্নেহে, মকর চূড় মুকুট খানি পরি ললাট পরে, ধনুক বান ধরি দক্ষিণ করে দাঁড়ানো রাজ বেশি, কহিনু আমি এসেছি পরদেশি, চমকিত্রাসে দাঁড়ালে উঠি শিলা আসন ফেলে, সুধালে কেন এলে, কহিনু আমি রেখো না ভয় মনে, পূজার ফুল তুলিতে চাহি তোমার ফুল বনে, চলিলে সাথে হাসিলে অনুকূল, তুলিনু যুথি তুলিনু জাতি তুলিনু চাঁপা ফুল, দুজনে মিলি সাজায় ডালি বসিনু একাশনে, নটরাজেরে পূজিনু এক মনে, কুহেলি গেল আকাশে আলো দিল যে পরকাশি, ধৈর্যটির মুখের পানে পার্বতীর হাসি, সন্ধ্যা তারা উঠিল যবে গিরিশিখর পরে, একেলা ছিলে ঘরে, কটিতে ছিল নীল দুকুল মালতি মালা মাথে, কাঁকন দুটি ছিল দুখানি হাতে, চলিতে পথে বাজায় দিনু বাঁশি, অতিথি আমি কহিনু দ্বারে আসি, তরাস ভরে চকিত করে প্রদীপখানি জেলে, চাহিলে মুখে কহিলে কেন এলে, কহিনু আমি তরাস ভরে চকিত করে প্রদীপখানি জেলে, চাহিলে মুখে কহিলে কেন এলে।

0: মধুর হলো বিথুর হলো মাধবিনী শিথিনী, আমার তালে তোমার নাচে মিলিল রিনি ঝিনি, পূর্ণ চাঁদ হাসে আকাশ কোলে, আলোক ছায়া শিব শিবানি সাগর জলে দোলে, ফুরালো দিন কখন নাহি জানি, সন্ধ্যাবেলা ভাসিল জলে আবার তরিখানি, সহসা বায়ু বকিল প্রতিকূলে, প্রলয় এলো সাগর তলে দারুণ ঢেউ তুলে, লবণ জলে ভরি আধার রাতে ডুবালো মোর রতন ভরা তরি, আবার ভাঙা ভাগ্য নিয়ে দাঁড়ানো দ্বারে এসে, ভূষণহীন মলিন দিন বেশে, দেখিনু আমি নটরাজের দেউল দ্বার খুলি, তেমনি করে রয়েছে ভরে ডালিতে ফুলগুলি, হেরিনু রাতে উতল উৎসবে তরল কলরবে, আলোর নাচ নাচায় চাঁদ সাগর জলে জবে, নীরব তব নম্র নত মুখে আমারই আঁকা পত্র লেখা, আমারই মালা বুকে দেখিনু চুপে চুপে, আমারই বাঁধা মৃদঙ্গের ছন্দ রূপে রূপে, অঙ্গে তব হিল্লিয়া দোলে ললিত গীত কলিত কল্লোলে, মিনতি মাম শুন হে সুন্দরী, আরেকবার সমুখে এসো প্রদীপখানি ধরি, এবার মোর মকর চুড় মুকুট নাহি মাথে, ধনুক বান নাহি আমার হাতে, এবার আমি আনিনি ডালি দক্ষিণ সমীরণে, সাগর কূলে তোমার ফুল বনে এনেছি শুধু বিনা, দেখো তো যে আমারে তুমি চিনিতে পারো কি।
1: প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, মন থেকে ইতিবাচক হওয়ার কোনো বিকল্প কিন্তু নেই। আমরা যদি মনে মনে সবসময় নেতিবাচকতাকে ধারণ করি, যে কোনো ক্ষেত্রে কেবল নেতিবাচকতাকেই আমরা খুঁজে বেড়ানোর চেষ্টা করি, তাতে কিন্তু মনে মনে আমরা নিজেরাই কষ্ট পাব। ধরুন আমার সঙ্গে এমন কিছু একটা ঘটলো যে কারণে আমার উচিত খুশি হওয়া, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ হওয়া, সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখা, অথচ তা না করে আমি যদি জোর করে ওই ভালো ঘটনার মাঝে ও মন্দ কিছু খোঁজার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাই এবং কোনো মন্দ একটি দিক অনেক কষ্টে খুঁজে পাইও, তাতে কিন্তু ক্ষতিটা আমারই হবে। কারণ ভালো একটি ঘটনা ঘটায় আমার আনন্দ লাভের কথা ছিল, তার বদলে আমাকে নিজেকে কষ্ট পেতে হচ্ছে, কারণ হচ্ছে আমি নিজেকে কষ্ট দিতে চাইছি। সুতরাং অবশ্যই আমাদেরকে ইতিবাচক দিকটা দেখতেই হবে। তার মানে এই নয় যে খারাপ কাজের মাঝেও ইতিবাচকতা খুঁজে বেড়ানো, যেটি খারাপ সেটি তো সবসময় খারাপ, সেটি সবসময় নিন্দনীয়, এটা আমরা সকলেই জানি। সেরকম কাজকে অবশ্যই ধিক্কার জানাতে হবে, সেগুলোকে বর্জন করতে হবে। এইটুকু শুধু মাথায় রাখতে হবে যে যেখানে কোনো খারাপের চিহ্ন নেই, জোর করে যেন তার ভিতরেও খারাপ খুঁজতে আমরা না যাই।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ওগো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী, মরণের বাজায় কিঙ্কিণী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে, তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি? নহে নহে ন শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের কত স্বপনের, তোমায় কি গিয়েছিনু ভুলে? তুমি যে নিয়েছো বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় শত ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, ন ছবি ন ছবি ন শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, ন ছবি ন তুমি ছবি।
0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন।
2: মন যখন নিরুদ্দেশ।

প্রবাসী মান অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রাগ একটি খুবই বাজে জিনিস যা কিন্তু একটু একটু করে আমাদেরকে ধ্বংস করে দেয়। যখন আমাদের সাথে খুব খারাপ কিছু ঘটে যা আমাদের প্রত্যাশার মধ্যে ছিল না, কিংবা যখন আমরা কারুর কাছ থেকে খুব বাজে ব্যবহারের সম্মুখীন হই, তখন খুব স্বাভাবিকভাবেই কিন্তু আমরা অনেক রেগে যাই। রাগের মাথায় এমন কিছু একটা আমরা করে বসি যাতে মানুষ হিসেবে নিজেরাই অনেক ছোট হয়ে যাই আমরা, এবং অনেক অনর্থক বিপদও কিন্তু তার সঙ্গে আমরা নিজেদের প্রতি ডেকে আনি। তাই রাগকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে হবে আমাদেরকে অবশ্যই। খুবই নেতিবাচক এই মানসিক অনুভূতি থেকে বাঁচার প্রধান উপায় হলো ক্ষমাশীল হয়ে ওঠা। আমার সাথে কেউ খুব বাজে কাজ করেছে, তাই আমি তার উপর মনে মনে রাগ পুষে রাখব, সুযোগ খুঁজব যে তার কাজের প্রতিশোধ নেওয়ার, তাকে উচিত শিক্ষা দেওয়ার। এই ধরনের মানসিকতা যদি আমরা নিজেদের মধ্যে পোষণ করে রাখি, তাতে কিন্তু যা হয় যে আমি নিজেই কিন্তু নিজের সবচেয়ে বড় ক্ষতিটা করে ফেলছি। কেননা প্রতিহিংসাপরায়ণ মনোভাব কিন্তু আমার রাতের ঘুম কেড়ে নেবে, মনের যাবতীয় ইতিবাচক অনুভূতিগুলোকে অকেজো করে ফেলবে। তাই আমার সবচেয়ে যুক্তিযুক্ত কাজ যেটা আমার করা উচিত, সেটা হচ্ছে তার প্রতি প্রতিশোধ নেওয়ার চেষ্টা না করে তাকে ক্ষমা করে দেওয়া, এবং এর মাধ্যমে নিজের মনকে কলুষতার হাত থেকে রক্ষা করা। তবে এটা সত্যি যে এই ধরনের কথা বলাটা যত সহজ, হয়তো প্রয়োগ করাটা অতটাই কঠিন। কিন্তু আমরা যদি নিজের মনকে ওরকমভাবে তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেকটাই আনন্দময় হয়ে উঠবে।

বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, আমাদের একটি বড় সমস্যা হলো যে আমরা বিপক্ষ মতকে একেবারেই সহ্য করতে পারি না। আমাদের প্রত্যেকের নিজস্ব আদর্শ, মূল্যবোধ, নৈতিকতার জায়গা আছে এবং থাকবেও, এবং আমরা সবসময় সেগুলোকে আঁকড়ে ধরে রাখতে চাই। এতে কোনো সমস্যা কিছু ছিল না যদি না আমরা আমাদের আদর্শ, মূল্যবোধ, নৈতিকতার বিরোধী কারোর উপর অকারণে অগ্রাসী হয়ে উঠে না পড়তাম। খুব সহজভাবেই ভাবতে আমরা পারি যে এটা মাথায় রাখতে হবে যে সঠিক ভুল এগুলো তো খুবই আপেক্ষিক একটা বিষয়। মানে আমার কাছে যা সঠিক অন্যের কাছে তা ভুল লাগতেই পারে, আবার অন্যের সঠিকতাকেও কিন্তু আমার কাছে ভুল মনে হতে পারে। এর কারণ তার আর আমার মানসিকতার পার্থক্য। এখন আমি তো চাইলেই তাকে আমার মতো মানসিকতার অধিকারী করে তুলতে পারবো না, তাই সেটি নিয়ে আমার বাড়াবাড়ি করে কোনো লাভ নেই। আমি সর্বোচ্চ যেটি করতে পারি তা হলো একটি গঠনমূলক বিতর্কের ক্ষেত্র কিন্তু তৈরি করা যেতে পারে, অর্থাৎ এমন একটি আবহ তৈরি করা যেখানে আমিও আমার মতটাকে তুলে ধরতে পারবো, আবার আরেকটি মানুষ সেও কিন্তু তার মতকে তুলে ধরতে পারবে।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গী এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গী একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গীর অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গী এখন লন্ডনের মার্বেল আর্চে।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, আমি যদি একা একাই সফলতার সিঁড়ি বেয়ে এগিয়ে যেতে চাই বা এগিয়ে যাই, আমার আশেপাশে সবাইকে অনেক পিছনে ফেলে দিই, তাতে আমার কি খুব বেশি লাভ আছে? এই প্রশ্নটা আমাদের মনে জাগতেই পারে, কিন্তু তেমন কিন্তু লাভ নেই। কারণ তখন আমি হয়তো অনেক খ্যাতি সম্মান প্রতিপত্তির মালিক হয়ে উঠবো ঠিকই, কিন্তু আমার আপনজনেরা বা আমার সাথে যারা একই সঙ্গে ছিল তাদের সঙ্গে একটা দূরত্ব কিন্তু আমাদের তৈরি হতে পারে। সেই দূরত্ব অতিক্রম করে আমরা কিন্তু দেখতে পারি যে তারা আমাদের কাছে পৌঁছতে পারছে কিনা। যদি তারা না পৌঁছতে পারে, তাহলে কিন্তু দিন শেষে দেখা যাবে যে সাফল্যের শিখরে পৌঁছেও আমি কিন্তু বড্ড একা নিঃসঙ্গ একটা মনোভাবে আক্রান্ত একটা মানুষ। সাফল্যমণ্ডিত এই জীবনেও কিন্তু খুব হতাশার আর অবসাদের দিন কিন্তু চলে আসতে পারে। এই কারণেই শুধু নিজেকে নিয়ে পড়ে থেকে কোনো কিন্তু কাজের কথা হবে না। সাহায্যের হাত কিন্তু আমাদের বাড়িয়ে দিতে হবে আশেপাশের সবকটা মানুষের দিকে। এমন নয় যে আমাদের পক্ষে মানে সম্ভব যে সবার জন্য কিছু না কিছু করা, সেটা আমি বলছি না। কারণ মানুষ হিসেবে অবশ্যই আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আমরা চেষ্টা করতে পারি অন্তত যে দশজন যদি আমাদের কাছে সাহায্য চায়, এর মধ্যে যদি আমরা একজনকেও ভালোভাবে সাহায্য করতে পারি, সেটা কিন্তু নিহাতই কিছু কম বিষয় নয়।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার মানে আপনার বন্ধু সুস্মিতার আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

সে অনেক বছর আগের কথা। সময়টা ছিল 1768 সাল। ইংল্যান্ডের এক নাবিক জেমস কুক বেরিয়ে পড়লেন জাহাজ নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করতে, আর ঘুরতে ঘুরতেই আবিষ্কার করে ফেললেন নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। কিন্তু কোথাও গিয়ে বসে থাকাটা বোধহয় তার পছন্দ ছিল না, তাই ঘোরার নেশায় আবার বেরিয়ে পড়লেন রেজলিউশন ও অ্যাডভেঞ্চার নামের দুটি জাহাজ নিয়ে। আর তারপর 1778 সালে খুঁজে পেলেন ক্রিসমাস ও হাওয়াই দ্বীপ। সেই থেকেই হাওয়াই দ্বীপের সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়ল সারা পৃথিবীতে। সেই সুন্দর হাওয়াই দ্বীপের কথা এতবার শুনেছি যে এবার ঠিক করে ফেললাম হাওয়াই ঘুরতেই যাব। আর প্রায় সাথে সাথেই যোগাযোগ করলাম গ্লোবের সাথে। তারপর কয়েকদিনের মধ্যেই আমার হাতে এসে গেল ফ্লাইটের টিকিট আর হোটেল বুকিংয়ের ডিটেলস, আর সাথে এমন একটা লোভনীয় আইটিনারি যেটা দেখার পর থেকে আমার কিছুতেই আর তর্শই ছিল না। এভাবেই একদিন এসে গেল সেই দিনটা, আমি উঠে বসলাম হাওয়াই দ্বীপে যাওয়ার ফ্লাইটে। ফ্লাইটটা আমায় নামিয়ে দিল হনুলুলু এয়ারপোর্ট। হ্যাঁ, হাওয়াই যেতে হলে আগে পৌঁছতে হয় হনুলুলুতে, দিল্লি আর টোকিও হয়ে তারপর আমার ফাইনাল ডেস্টিনেশন এয়ারপোর্ট হনুলুলু, আর তারপর হনুলুলু থেকে আর একটা শর্ট ডিস্টেন্স ফ্লাইট করে হাওয়াই। আমরা ঘুরবো আর শুনবো এই টুয়ারের কথা, তবে

তার আগে শুনে নেব আমার পছন্দের তিন তিনটে গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ব্রেকের পর ফিরে এলাম, আমি কৌশিক, আর আজ আমি আপনাদের নিয়ে এসেছি হাওয়াই। উত্তর প্রশান্ত মহাসাগরে দারুণ সুন্দর প্রকৃতির মাঝে নিজের রূপের ডালি সাজিয়ে বসে আছে এই হাওয়াই দ্বীপ। আগে এই দ্বীপপুঞ্জ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ হিসাবে পরিচিত ছিল। হাওয়াই একমাত্র আমেরিকান রাষ্ট্র যা আমেরিকা মহাদেশের মূল ভূখণ্ডের বাইরে অবস্থিত। নিখুঁত সমুদ্র সৈকত, আরামদায়ক ওয়েদার, রকুমারি, জানা অজানা সব ফুল গাছ, বিরাট উঁচু আগ্নেয়গিরি, সবুজ ঘন জঙ্গলে ঢাকা প্রকৃতি, আর তার সাথে আদিবাসীদের নাচ আর গানের এক অপূর্ব মিশ্রণ এই হাওয়াই। হাওয়াই দ্বীপপুঞ্জ 18টা দ্বীপ মিলে গঠিত, যা প্রায় 2400 কিলোমিটার পর্যন্ত প্রসারিত। তবে তাদের মধ্যে 8টা দ্বীপকে প্রধান দ্বীপ হিসাবে বিবেচনা করা হয়। সেগুলো হলো নিহাও, কাউ, উহু, মোলোকাই, লানাই, কাহুলাওয়ে, মাউই এবং হাওয়াই দ্বীপ। আর এই হাওয়াই দ্বীপটাই এখানে বিগ আইল্যান্ড নামে পরিচিত। বিশ্বের অন্যতম দর্শনীয় এই পর্যটন কেন্দ্রে প্রতি বছর প্রায় 7 মিলিয়ন দর্শনার্থী আসে ঘুরতে। এই হাওয়াই এক অদ্ভুত সুন্দর দেশ। এখানকার মূল ভাষা হলো ইংলিশ, এছাড়াও এখানে প্রচুর জাপানিজ, ফিলিপিনোজ, জার্মান এবং পর্তুগিজ রয়েছে বহু বছর ধরে। তাই এই দ্বীপে যেরকম সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায়, ঠিক সেরকমই রয়েছে রকমারি সব খাবার। তবে এখানে আসলে জাপানিজ আর কোরিয়ান খাবারের পাশাপাশি এই অঞ্চলের আদিবাসী কুইজিনগুলো কিন্তু একবার ট্রাই করাটা অবশ্যই মাস্ট। শোনাবো আমার এই হাওয়াই ট্যুরের কথা, এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। ব্রেকের পর এক্ষুনি ফিরে আসি, আমি ঘুরবো আমরা হাওয়াই। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com। মন যখন

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: পেট কাটি ছাঁদিয়াল মোমবাতি বগ্গা, আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। পেট কাটি ছাঁদিয়াল মোমবাতি বগ্গা, আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। বয়স পারো কি তেরো, বয়স পারো কি তেরো, রিক্সা চালাচ্ছে আকাশে ঘুড়ির ঝাঁক ছেলেটাকে ডাকছে। বয়স পারো কি তেরো, বড় জোর চোদ্দ, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাঁচ ছাঁদিয়ালে বগ্গায়।

ওই ছোঁড়া, আরে ওই ছোঁড়া মল যা, আটটা তো তোর কি সবার বাবুটি দানে রেগে মেগে হুমকি। বাবুর ঠেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে।

0: কাটি চাঁদি আল মোমবাতি বগ্গা আকাশে কুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা
1: ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি হাওয়াই। হিলো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের হোটেলটা খুব বেশি দূরে নয়, ওই মিনিট কুড়ির মধ্যেই পৌঁছে গেলাম হোটেলে। হোটেল থেকে সামনের বিচ পর্যন্ত একটা সুন্দর মোরাম বিছানো রাস্তা। আমার রুমটা ফার্স্ট ফ্লোরে, রুমের জানলা থেকে এক ঝলক ঠান্ডা হাওয়া এসে আমার মনটা জুড়িয়ে দিল। যাই বলুন, এই প্যাসিফিক ওশান মানে ওই প্রশান্ত মহাসাগরের কিন্তু একটা আলাদা একটা ভাইবস আছে, মানে একটা অন্যরকম গন্ধ, একটা অন্যরকম ফিলিংস। এখানকার আবহাওয়া ভীষণ সুন্দর। এখানকার তাপমাত্রা সারা বছর 14 ডিগ্রি সেলসিয়াস থেকে 24 ডিগ্রি পর্যন্ত ঘোরাফেরা করে। শীতের কয়েক মাস খুব উঁচু অঞ্চলে যেমন মাউনা কেয়া এবং মাউনা লোয়াতে বরফ পড়তেও দেখা যায়। ট্রাভেল ইন্ডাস্ট্রির উপর এই দ্বীপের অর্থনীতি প্রায় পুরোটাই নির্ভরশীল, তাই রকমারি ওয়াটার স্পোর্টস যেমন সাঁতার, ডাইভিং, স্নোরকেলিং, পার্ল কালেকশন, মাছ ধরা আর সমুদ্রের বিচে গলফ খেলার জন্য আদর্শ এই হাওয়াই। এখানে এসে একটা শব্দ প্রায় সবার মুখে শুনছি, সেটা হলো আলোহা। হাওয়াইয়ান ভাষায় আলোহা একটি অভিবাদন, ওই ওয়েলকামের মতন। ফ্রেশ হয়ে গেছি, হোটেলেই একটু পেট পুজোটাও সেরে নিয়েছি, এবার আমরা ঘুরতে বেরোব। আর তার আগে শুনে নেব পরপর কয়েকটা গান। গানের ওপারে আমি ফিরে আসি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি হাওয়াই। হাওয়াইয়ের রাজধানীর নাম হনোলুলু। আমরা যদিও হনোলুলুতে থাকিনি, সোজা চলে এসেছি হাওয়াই দ্বীপে, তবে অনেকেই একটা বা দুটো দিন হনোলুলুতে থেকে যান। এই দ্বীপপুঞ্জের অন্যতম আকর্ষণ হল এখানকার অ্যাক্টিভ ভলক্যানো। আসলে পুরো অঞ্চলটাই অ্যাক্টিভ ভলক্যানো বেল্টের উপর অবস্থিত। 2018 সালের মে মাসের শুরুতে হাওয়াই দ্বীপের অ্যাক্টিভ ভলক্যানো কিলাওয়েয়া হঠাৎ বিস্ফোরিত হয়ে ওঠে। সেই ছবি টিভিতে দেখেছিলাম। আজ আমরা চলেছি সেই অ্যাক্টিভ ভলক্যানো কিলাওয়েয়া দেখতে। প্রায় টানা এক মাস জুড়ে চলেছিল সেই প্রকৃতির তাণ্ডব। জ্বালামুখ থেকে অনবরত বেরিয়ে আসতে থাকে টকবক করা, ফুটতে থাকা লাভা, ছাই, ধোয়ার কুণ্ডুলি আর গ্যাস। সেই সময় নাকি গোটা হাওয়াইয়ের আকাশ ঢেকে গিয়েছিল ছাই ভরা মেঘে, আর তারপর হয়েছিল সবুজ রঙা অ্যাসিড বৃষ্টি। 1983 সাল থেকে এর পূর্ব অংশ থেকে সারাক্ষণই লাভা বের হয়। সেই লাভার ঝর্ণা আর তার স্রোতে প্রায় 144 স্কোয়ার কিলোমিটার এলাকা চাপা পড়ে গেছে। প্রায় 14.5 কিলোমিটার রাস্তা ধ্বংস হয়ে গেছে। যেতে যেতে দেখতে পেলাম সেই সব ধ্বংসের ছবি। আগ্নেয়গিরির খুব কাছেই আমাদের গাড়িটা থামল। এবার কিছুটা ট্রেক করে উপরে ওঠার পালা। যদিও কতটা কাছে যেতে পারবো সেটা কিন্তু এখনও জানি না। স্থানীয় পুলিশ এবং স্বেচ্ছাসেবক চারিদিকে ছড়িয়ে আছে। ট্রেকটা খুব একটা কঠিন নয়, তবে আমাদের গাইড যেন বড্ড সাবধানে নিয়ে চলেছে আমাদের। এই সহজ ট্রেকে এত সাবধানতা কেন সেটা ভাবছেন তো? জানাবো, তবে একটা ছোট্ট মিউজিক্যাল ব্রেকের পর। আর আমার এই সফরে আপনিও আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

হাওয়াইয়ের কিলাওয়েয়া আগ্নেয়গিরি লাভাকে বলা হয় বিশ্বের সবচাইতে গরম লাভা। জ্বালামুখের আশপাশে অসংখ্য নালার মতন লাভার স্রোত নেমে এসেছে নিচের দিকে। আমরা দাঁড়িয়ে আছি একটু নিচে নিরাপদ দূরত্বে। যখন লাভার স্রোত নিচে নামতে থাকে তখন তার উপরের অংশে শক্ত আস্তরণ তৈরি হয়, কিন্তু সেই আস্তরণে নিচের দিকে বয়ে চলে লাল গনগনে লাভার স্রোত। একই সাথে আস্তে আস্তে স্তর পড়ে যাওয়া কালো শুকনো লাভা সামনে এগোতে থাকে। মনে হয় যেন সিমেন্টের ব্লক, কিন্তু অনেক বেশি কালো তার রং। আর তার নিচে ধ্বংস হতে থাকে জমি। কখনো সেই স্তর ভেঙে বেরিয়ে আসে নতুন সরু ধারা। আর এই আস্তরণগুলো থেকেই বিপদের আশঙ্কা। ট্রেক করে উঠতে উঠতে যদি এই কালো স্তরের উপর ভুল করে উঠে পড়েন তাহলেই মুশকিল। যে কোনো মুহূর্তে এই স্তর ভেঙে যেতে পারে আর সোজা নিচের লাভার মধ্যে গিয়ে পড়তে হবে। তাই অভিজ্ঞ গাইড নেওয়া এখানে বাধ্যতামূলক। বাতাসে সালফার ডাইঅক্সাইড মিশে একটা ঝাঁঝালো গন্ধ, সেই হাওয়ায় বেশিক্ষণ নিঃশ্বাস নেওয়া কষ্টকর। কিন্তু কষ্ট হলেও চোখের সামনে প্রকৃতির যে অপূর্ব দৃশ্য দেখতে পেলাম সেটার জন্য সব রকম কষ্ট সহ্য করা যায়। আগ্নেয়গিরির মুখ থেকে অনেকগুলো নদী বেরিয়ে আসছে, তবে সেগুলো জল নয়, ফুটন্ত লাভার নদী। কমলা রঙের লাভা বয়ে আসছে কালো পাথরের উপর দিয়ে, আর তার জন্যেই বেশ গরম এখানকার মাটি আর হাওয়া দুটোই। এরপর আমরা চললাম নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে। আমার এই ট্যুরটা পুরোটাই সম্ভব করেছিল গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। কি আপনারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে? তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +918100136126, অথবা +918335052001-এ, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: হাওয়াইতে এসে আলোহা ছাড়া আরও একটি শব্দ শুনতে পেলাম, মাহালো, মানে ধন্যবাদ। হাওয়াইয়ের মানুষরা নিজেদের ভাষাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন নানাভাবে, তার মধ্যে একটি এই প্রদেশকে সরকারিভাবে দ্বিভাষী ঘোষণা করা, ইংরেজি এবং হাওয়াইয়ান। আদি হাওয়াইয়ান ভাষা ছিল শুধু কথ্য, কোনো লিখিত অক্ষরমালা ছিল না। বর্তমানে হাওয়াইয়ান ভাষা লিখতে এরা ইংরেজি অক্ষরমালা ব্যবহার করেন। বিমানবন্দরে শুল্ক অধিকারী জিজ্ঞেস করেছিলেন, আমরা সঙ্গে কোনো গাছপালা বা বীজ এনেছি কিনা, কারণ বাইরে থেকে এই সব জিনিস এখানে আনলে তা স্থানীয় পরিবেশকে বিপন্ন করতে পারে। আমরা তেমন কিছু আনিনি শুনে তিনি বলেছিলেন, মাহালো। এখন আমরা চলেছি পৃথিবী বিখ্যাত ওয়াইকিকি সৈকত দেখতে। সৈকতের পাশ দিয়ে অভিজাত কালাকাওয়া অ্যাভিনিউ ও আলামোনা বুলেভার্ড, তার উপর সারি সারি নামি দামি হোটেল এবং বিখ্যাত সব আন্তর্জাতিক দোকান। ওয়াইকিকি সৈকতের বালি কিন্তু একদম সাদা, যা আনা হয়েছে অন্য জায়গা থেকে। লম্বা এই সৈকতের ধারে সার দিয়ে সাজানো ফুলগাছ আর তার নিচে বসবার বেঞ্চ, সমুদ্রের ধার বলে নারকেল গাছও আছে। এদিকে এখন ধীরে ধীরে বিকেল হয়ে আসছে, সূর্যাস্ত দেখতে ভিড় করেছে প্রচুর পর্যটকের দল। তাকিয়ে দেখলাম নবীন থেকে প্রবীণ সব বয়সীদেরই দেখতে পাওয়া যাচ্ছে এই ভিড়ের মধ্যে। সমুদ্র তটে সেখানে ডাবের জল পাওয়া যাচ্ছে। আমার বাঙালির মন তো, তাই মনে হলো এখানে ভেলপুরি ফুচকা থাকলে দারুণ জমত। হাওয়াই তো ঘুরবো আমরা, তবে এখন তার আগে শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: মেঘ ভাঙা রোদ্দুর, নীল নীল যে সমুদ্র, আজ তুই ফুল তার

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্রেকের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আপনি আছেন রেডিও বাংলা নেট ডট কমে, আর শুনছেন আমার সাথে আপনার সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক। ওয়াইকিকি সৈকতে অপূর্ব সূর্যাস্ত দেখে ফেরার পথে দেখলাম জায়গায় জায়গায় নিচু মঞ্চ বেঁধে মশালের আলোয় হাওয়াইয়ান নাচ গান হচ্ছে এবং পর্যটকরাও যোগ দিচ্ছেন তাদের সঙ্গে। আমিও ভিড়ে গেলাম ওদের দলে আর পা মেলালাম দারুণ ওই নাচের তালে। হাওয়াইয়ান সঙ্গীত খুবই সুরেলা, অনেকক্ষণ সেই সব সুর তালে বিভোর হয়েছিলাম। তারপর গান শেষ হতে একসময় হোটেলে ফিরে এলাম। রাতের ডিনারটা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ কাল আবার ঘুরতে যাব নতুন এক জায়গায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই চললাম পার্ল হারবার দেখতে। সেখানে পৌঁছে আমরা ঢুকে পড়লাম এক প্রেক্ষাগৃহে আর দেখলাম পার্ল হারবারের ইতিহাসের তথ্যচিত্র। 7th December 1941, সকাল 8টা নাগাদ অতর্কিতে প্রায় 200 জাপানি যুদ্ধ বিমান পার্ল হারবারের উপর বোমা বর্ষণ করেছিল। মার্কিন নৌবাহিনীর প্রভূত ক্ষতি হয়। এর মধ্যে একটি যুদ্ধ জাহাজ USS অ্যারিজোনা 1000-এরও বেশি সেনাসহ সেখানেই জলে ডুবে যায়। প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে ঢুকলাম মেমোরিয়াল হলে, যা নির্মিত হয়েছে সেই ডুবে যাওয়া জাহাজের উপর। এই মেমোরিয়ালের দেওয়ালে লেখা আছে সেই সব নৌসেনাদের নাম। ডুবে যাওয়া জাহাজের উপরি ভাগ জলের মাত্র কয়েক ফুট নিচে, সেই জন্য তার অনেক অংশ দেখতে পাওয়া যায় আজও। আজও ওই জাহাজ থেকে মাঝে মাঝে ভেসে ওঠে তেলের ফোঁটা, যা ছড়িয়ে যায় জলের উপর রামধনুর রঙে। এই মেমোরিয়ালকে মার্কিনরা অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন এবং এর ভিতরে গির্জার মতন সাইলেন্স এবং ডিসিপ্লিনও পালন করা হয়। জাপানের এই আক্রমণের পরেই আমেরিকা সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নেমে পড়ে, আর যার করুণ পরিণতি হিরোশিমা ও নাগাসাকির উপর পারমাণবিক বোমা প্রয়োগ। 2nd September 1945, এই পার্ল হারবারেই আরও একটি মার্কিন যুদ্ধজাহাজ USS মিসৌরির ডেকে জাপান সরকার মার্কিন জেনারেল ম্যাকার্থারের কাছে আত্মসমর্পণ করে। অ্যারিজোনা মেমোরিয়ালের কাছেই আছে USS বোফিন নামক ডুবোজাহাজের মিউজিয়াম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মোট 44টা জাহাজ ধ্বংস করে বোফিন, সেজন্য এর আরেক নাম পার্ল হারবারের প্রতিশোধ। এই মিউজিয়ামের বাইরে রাখা আছে মার্কিন নৌবাহিনী ব্যবহৃত বিভিন্ন রকেট। দেখব আরও অনেক কিছু, ঘুরব হাওয়াইয়ের আনাচে কানাচে। ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: এপার বাংলা হোক বা ওপার বাংলা, গঙ্গা হোক বা পদ্মা, মার নদী থেকে শুরু করে রুনা লায়লা,
1: ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না,
2: স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা,
0: হাডি বর্মন থেকে শুরু করে অনুপম রায়।

সবার গানের নদীতে গা ভাসাতে আপনাকে শুনতে হবে আমাকে রুবিনার সঙ্গে গান দরিয়া সোম থেকে শুক্র রোজ শুধুমাত্র রেডিও বাংলানে.com এ।

অ্যারিজোনা মেমোরিয়াল দেখার পর ট্যুর বাসে উহাউ দ্বীপ পরিক্রমা। গাইড বলতে লাগলেন হাওয়াইয়ের ইতিহাস, ভূগোল। প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত হাওয়াই দ্বীপপুঞ্জে আছে অনেকগুলো দ্বীপ, তার মধ্যে প্রধান হল হাওয়াই, যা বিগ আইল্যান্ড বলে সমধিক পরিচিত। এছাড়াও অনেকগুলো ছোট ছোট দ্বীপ আছে, যেমন মাউই, উয়াহু, কাওয়াই, লানাই, মলোকাই, নি ইহাই ইত্যাদি আরও অনেক। হাওয়াই প্রদেশের রাজধানী হনোলুলু একটি আধুনিক শহর যা উয়াহু দ্বীপে অবস্থিত। এই শহরেই জন্ম আমেরিকার প্রেসিডেন্ট ব্যারাক ওবামার। হাওয়াই আমেরিকার অন্তর্ভুক্ত 50তম প্রদেশ, তবে দ্বীপগুলি মিলিয়ে জনসংখ্যা 12 লক্ষের কিছু বেশি। বাসিন্দাদের মধ্যে বিভিন্ন জনজাতিক লোক ও তাদের মিশ্রণ দেখা যায়, যথা জাপানি, পলিনেশিয়া, চাইনিজ, কোরীয়, ফিলিপিনীয় প্রভৃতি। রাজা প্রথম কামেহামেহা 18th century শেষে সমস্ত হাওয়াই দ্বীপগুলির উপর আধিপত্য স্থাপন করেন। সেই রাজত্ব চলে প্রায় 100 বছর। 1893 সালে এখানকার মার্কিন ব্যবসায়ীরা আমেরিকার সরকারের সাহায্যে এই রাজবংশের শেষ রানী লিলি ও কালানিকে রাজচ্যুত করেন এবং একটি তাবেদার সরকার গঠন করেন। 1959 সালে হাওয়াইকে সরকারিভাবে আমেরিকার অন্তর্ভুক্ত করা হয়। তবে 1993 সালে বিল ক্লিন্টন সরকার রানী লিলি ও কালানিকে 100 বছর আগে রাজচ্যুত করার জন্য মার্কিন কংগ্রেসে ক্ষমা প্রস্তাব পাশ করেন। এখন নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। তারপর শুনবো হাওয়াইয়ের অনেক অনেক কথা।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে জায়গাটি সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ রিসার্চ করে যাওয়া ভালো। আর আমি তো ইতিহাস ভূগোল সব ঘেঁটে ফেলি কোথাও বেড়াতে যাওয়ার আগে। তা এই হাওয়াইয়ের অর্থনীতির প্রধান ভিত্তি হল পর্যটন। প্রতি বছর প্রায় 70-80 লক্ষ পর্যটক আসেন এখানে বেড়াতে, তার মধ্যে প্রায় 35 লক্ষ আসেন ওয়াহুতে। তারপরই রয়েছে মাউই। বেড়াবার পক্ষে হাওয়াইয়ের আবহাওয়া সারা বছরই দারুণ সুন্দর। এখানে সারা দিন চলে সমুদ্রের বাতাস, তাই গরম ততটা বোঝা যায় না। তবে দূষণের মাত্রা কম বলে সূর্যালোক খুব জোরালো, তাই সানস্ক্রিন লাগিয়ে বেরোনো উচিত। পার্ল হারবারের পরে আমাদের পরবর্তী গন্তব্য ডোল কোম্পানির আনারসের বাগান। হাওয়াইয়ের জল, বায়ু এবং মাটি আনারস চাষের পক্ষে খুবই উপযুক্ত। 19 শতাব্দীর শেষে জেমস ডোল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে কৃষি ও ম্যানেজমেন্টের ডিগ্রি নিয়ে এখানে জমি কেনেন আর শুরু করেন আনারসের চাষ। তাকে বলা হতো পাইন অ্যাপল কিং, তার নামেই এখানকার ডোল প্লান্টেশন। পরে তিনি লানাই নামে একটা পুরো দ্বীপ কিনে সেখানে ব্যাপকভাবে আনারসের চাষ করতে লাগলেন। কালক্রমে তা হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বড় আনারসের ব্যবসা, যা ডোল ফুড কোম্পানি নামে ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। ওয়াহু দ্বীপের এই ডোল প্লান্টেশন একটা বড় ট্যুরিস্ট আকর্ষণ। এই আনারসের বাগান এত বড় যে তা ঘুরে দেখার জন্য একটা ছোট্ট ট্রেন আছে, নাম তার পাইন অ্যাপল এক্সপ্রেস। আনারস যে কত রকমের হয় তা এখানে না এলে জানতেই পারতাম না। বাগানের মাঝে আছে গাছ দিয়ে তৈরি ভুলভুলাইয়া। আনারসের তৈরি নানা রকমের খাবার বিক্রি হয় এখানে, যেমন আইসক্রিম, শরবত, জুস, আপসাইড ডাউন কেক ইত্যাদি। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: সেদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হাওয়াই ফুলের দ্বীপ। এই প্রদেশের জাতীয় ফুল হলুদ জবা, যা এখানে প্রচুর পরিমাণে ফোটে। আরও বিভিন্ন রঙের জবা দেখলাম জায়গায় জায়গায়। তবে সবচেয়ে জনপ্রিয় ফুল হল গুলঞ্চ। ভারতেও এই ফুল দেখতে পাওয়া যায়। এর ইংরেজি নাম প্লুমেরিয়া। হালকা হলুদ থেকে গাঢ় গোলাপি নানান রঙের হয়। কানের পাশে ফুল গুজে সাজা হাওয়াইয়ান মহিলাদের মধ্যে এটা একটা খুব জনপ্রিয় অভ্যাস, এবং সে কাজে গুলঞ্চ ফুলের ব্যবহারই বেশি। অবিবাহিতরা ফুল লাগান ডান কানের উপর এবং বিবাহিতরা বা কানের উপর। উহাইয়ু দ্বীপের উত্তর ভাগে অবস্থিত পলিনেশীয় সাংস্কৃতিক কেন্দ্রে টিকিট কেটে ঢুকতেই আমাদের গলায় পরানো হলো ফুলের মালা, যেটা এ দেশে অতিথি অভ্যর্থনা করবার বিশেষ এক প্রথা। পলিনেশিয়া বলতে প্রশান্ত মহাসাগরের একটা বিশাল এলাকাকে বোঝায়, যা নিউজিল্যান্ড থেকে শুরু করে সামোয়া, তাহিতি, টঙ্গা, হাওয়াই প্রভৃতি দ্বীপগুলোকে নিয়ে। ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও এদের অধিবাসীদের সামুদ্রিক দক্ষতার জন্য গত 1000 বছর ধরে এই দ্বীপগুলির মধ্যে নৌ যাতায়াত চালু ছিল। তার ফলে এদের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান ও জাতিগত মিশ্রণ হয়েছে। 7টি আলাদা পলিনেশীয়, যার মধ্যে আছে মাউরি, টঙ্গা, তাহিতিয়ান, সামোয়ান প্রভৃতি জনগোষ্ঠীর এক একটি গ্রাম বানিয়ে তাদের জীবনযাত্রা এবং সংস্কৃতি পাশাপাশি দেখানো হয় এই কেন্দ্রে। প্রতিটি গোষ্ঠীর আলাদা পোশাক পরে যারা অনুষ্ঠানগুলো করেন তাদের বেশিরভাগই এখানকার বিওয়াইইউ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। মেয়েদের কোমরে ঘাসের স্কার্ট, গলায় ফুলের মালা, কানে গুলঞ্চ ফুল এবং ঊর্ধ্বাঙ্গে দুটি নারকেল মালার বক্ষ বন্ধনী। পুরুষেরা বিবিধ যোদ্ধার সাজে ঢাল, তরোয়াল, আগুন ইত্যাদি নিয়ে যে সমস্ত খেলা দেখান সেগুলি খুবই আকর্ষক। এত তাড়াতাড়ি মানুষ যে নারকেল গাছে চড়তে পারে তা না দেখলে বিশ্বাস করতাম না কখনো। এই কেন্দ্রের ভিতরে একটি আইম্যাক্স থিয়েটার আছে, যেখানে দ্য লিভিং সি নামে একটি দারুণ ফিল্ম দেখলাম সমুদ্র সম্বন্ধে। নেপথ্য কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত অভিনেত্রী মেরিল স্ট্রিপ। এখানে একটি বড় জলাশয় আছে, যেখানে বিভিন্ন জনগোষ্ঠীর তৈরি প্রাচীন নৌকা প্রদর্শন করা হয়। সেগুলিতে চড়াও যায়। সর্বত্র প্রচুর ফুলের সমারোহ, সবুজ বাগান আর অঢেল খাবারের ব্যবস্থা, যার মধ্যে আছে অবশ্যই প্রচুর আনারস। হাওয়াইয়ের সঙ্গে আনারসের সম্পর্ক যেন বাঙালির সঙ্গে রসগোল্লার। সব কিছু ভালোভাবে দেখতে হলে কমপক্ষে একটা দিন পুরো লাগে। সন্ধেবেলায় বিশাল ভোজ, হাওয়াইয়ান ভাষায় ভোজকে বলে লুয়াও, রাজকীয় ভোজকে বলে আলি ই লুয়াও। তাতে বহু রকমের পদ এবং যত খুশি খাও। প্রধান পদ হল মাটির নিচে বসানো তন্দুরের মতন উনুনে রান্না করা শুয়োরের মাংস। তারপর অডিটোরিয়ামে 2 ঘন্টার নাচ গানের অনুষ্ঠান হরাইজন, যাতে পলিনেশীয় সংস্কৃতিকে তুলে ধরলেন শতাধিক কলাকার, যাদের অনেকেই ওই 7টি আদি জনগোষ্ঠীর মানুষ। হুলা নাচ এখানকার বিখ্যাত, কিছুটা ধীর গতি কিন্তু অত্যন্ত লীলায়িত ও ছন্দময়। অনুষ্ঠান দেখে যখন হোটেলে ফিরলাম তখন প্রায় মাঝরাত। পরের দিন বাসে চড়ে বিগ আইল্যান্ড দর্শনে বেরোলাম। কিছুক্ষণ পর বাস থামল এক সৈকতে। সৈকতটা তত ভালো নয়, কিন্তু সমুদ্রের দারুণ ঢেউ। দূরে তাকিয়ে দেখি অনেকে সার্ফিং করছে। সার্ফিং এক ধরনের জলের খেলা, যাতে একটা পাটাতনের উপর দাঁড়িয়ে বা শুয়ে সমুদ্রের ঢেউয়ের মাথায় চড়ে ভেসে চলা, কয়েক সেকেন্ড বা 1-2 মিনিটের জন্য। খেলাটি বেশ বিপজ্জনক এবং প্রচুর দক্ষতার প্রয়োজন। এরপরে গেলাম
এই দ্বীপের পুনালু সৈকতে, যার বালি কালো রঙের। এই কালো বালি আসলে আগ্নেয় পাথর এবং আগ্নেয় কাঁচের গুঁড়ি। এই সৈকতে বড় বড় কচ্ছপরা জল থেকে ডাঙায় উঠে এসে রোদ পোয়ায়। সেখান থেকে রওনা দিয়ে দুপুর একটা নাগাদ বাস থামলো রাস্তার ধারে এক জায়গায় লাঞ্চের জন্য। একটা পুরনো স্কুল বাসের ভেতরটাকে পাল্টে তার মধ্যে তৈরি করেছে খাবারের দোকান, সেখানেই রান্না হচ্ছে। ভীষণ ভিড়। খাবারের জন্য বিশেষ মনে রাখার মতন হলো পাশের পুকুর থেকে ধরা তাজা চিংড়ি মাছ নারকেল গুঁড়ো দিয়ে ভাজা, যা দারুণ টেস্টি। সেই সঙ্গে ভাত, অল্প ঝোল সমেত কিছু সেদ্ধ তরকারি এবং খোসা সমেত আনারসের বড় টুকরো। শামিয়ানা নিচে টেবিল বেঞ্চিতে বসে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে খাওয়াটা অতিরিক্ত পাওনা। এবার তো আমার দেশে ফেরার পালা, এমন জায়গা ছেড়ে ফিরতে ইচ্ছে করে না, কিন্তু ফিরতে যে হবেই। তবে সময় ও সুযোগ থাকলে এখানে আবার আসব। হ্যাঁ, আসতে আমাকে হবেই। কি আপনারও যেতে ইচ্ছে করছে হাওয়াই? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন, +91 833 505 2001 বা +91 8100 136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। আর তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: পরে? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, মানুষের পক্ষে মানুষ হয়ে ওঠা সব থেকেই কঠিন, গোড়া থেকেই মানুষের পক্ষে কিছুই সহজ নয়, এই কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন উপাসনা গৃহের দুর্লভ অভিবাসনে। তার কথায়, ঈশ্বরের মধ্যে মনকে প্রতিষ্ঠিত করতে পারিনে মন বিক্ষিপ্ত হয়ে যায়, এই কথা অনেকের মুখে শোনা যায়। পারিনে যখন বলি তার অর্থ এই, সহজে পারিনে। যেমন করে নিঃশ্বাস গ্রহণ করছি, কোনো সাধনার প্রয়োজন হচ্ছে না, ঈশ্বরকে তেমন করে আমার চেতনার মধ্যে গ্রহণ করতে পারিনি। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মানুষ হয়ে ওঠা যতই কঠিন হোক, তবু মানুষকে তা পারতেই হবে। যেখানে সে বলবে আমি পারিনে, সেখানেই কিন্তু তার মনুষ্যত্বের ভিত্তি ক্ষয় হয়ে যাবে, তার দুর্গতি আরম্ভ হবে, সমস্তই তাকে পারতেই হবে। আরও কথা গানের উপরে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। চলে।

গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, মানব জীবনের সবচেয়ে বড় অর্জন কি হতে পারে? প্রভূত অর্থে সম্পত্তির মালিক হওয়া, নাকি বিশ্বব্যাপী খ্যাতি ছড়িয়ে পড়া, কঠিনতম স্বপ্নগুলো পূরণ করতে পারা? মানে এরকম অনেক প্রশ্নই কিন্তু আমাদের মনে হয়তো জাগে, আর কোনোটারই গুরুত্ব খুবই কম নয়। কিন্তু আমরা যেহেতু মানুষ, তাই আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জনটি হলো একজন ভালো মানুষ হয়ে ওঠা, অর্থাৎ এমন একজন মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা যার নিজের ব্যাপারে মনে কোনো খেদ থাকবে না, আবার অন্যরাও নির্দ্বিধায় বলে দেবে যে হ্যাঁ, তুমি একজন ভালো মানুষ। কিন্তু কিভাবে হওয়া যায় একজন সত্যিকারের ভালো মানুষ? কিংবা প্রশ্ন জাগতে পারে যে সত্যিকারের ভালো মানুষ হওয়া কি আদৌ সম্ভব? সে নিয়ে অবশ্যই কথা বলবো আজকে প্রবাসী মন অনুষ্ঠানে। সঙ্গে থাকুন।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা net.com এ। আর কিছুক্ষণ আগে যেরকম আপনাকে বলছিলাম যে অনেক রকমের প্রশ্ন মানুষের মনে জাগে যে কিভাবে আমরা ভালো মানুষ হয়ে উঠতে পারি, কিংবা সত্যিকারের ভালো মানুষ হয়ে ওঠা কি আদৌ সম্ভব। অনেকেরাই হয়তো মনে করেন যে না, আজকের দিনে হয়তো পরিপূর্ণভাবে ভালো মানুষ হয়ে ওঠা একদমই সম্ভব নয়, আর ভালো মানুষ হয়ে এই সমাজ সংসারে টিকে থাকাও একদম সম্ভব নয়। কিন্তু জানেন কি, এই কথাটা কিন্তু সত্যি নয়। ভালো মানুষ হওয়া অতটা কঠিন কিছু নয়, চাইলেই কিন্তু আমরা একজন ভালো মানুষ হয়ে উঠতে পারি। তার জন্য কিছু কিছু বৈশিষ্ট্য লাগে, তার মধ্যে প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে যে নিজেকে ভালোবাসতে শেখা। মানে আপনারা হয়তো ভাবছেন যে এও কি সম্ভব, কারণ এতদিন আমরা সকলেই শুনে এসেছি যে ভালো মানুষরা নিজেকে নিয়ে ভাবে না একদমই, তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দেয় পরের জন্য। সে কথা অবশ্যই সত্য, কিন্তু মূল বিষয়টা হলো সবসময় পরোপকার করতে হবে মানে এইটা নয় যে নিজেকে আমরা অবহেলা করব। বরং নিজেকে ভালোবাসতে পারাই হলো ভালো মানুষ হয়ে ওঠার প্রথম সোপান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

হেমন্ত প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, কথায় আছে যে যে কোনো সমস্যার সমাধানের জন্য প্রথম প্রয়োজন কিন্তু সমস্যাটিকে শনাক্ত করা এবং সেটি যে আসলেই একটি সমস্যা সেটাকে স্বীকার করে নেওয়া। কারণ আমরা যতই কোনো সমস্যার কারণে কষ্ট পাই না কেন, ওই সমস্যার মূলটা যদি আমরা খুঁজে না পাই কিংবা খুঁজে পাওয়ার পরেও মন থেকে তা মানতে না চাই, তাহলে তো সমাধানের পথ বের করা অসম্ভব হয়ে পড়বে। ঠিক এই কথাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর এই একই কথা প্রযোজ্য কোনো মানুষের ব্যক্তিত্বের ক্ষেত্রেও। এই কথা অনস্বীকার্য যে মানুষ হিসেবে আমরা কেউই শতভাগ পারফেক্ট নই। আমাদের সকলের মধ্যেই কিন্তু অনেক রকমের দুর্বলতা আছে, অনেক রকমের খামতি আছে। এখন আমরা যদি চাই সেগুলোকে কাটিয়ে উঠতে, তাহলে সেগুলোকে অস্বীকার করে বা গোপন করে কোনো লাভ নেই। একটি অঙ্কের হিসেব যদি না মেলে, তাহলে খাতা খুলে বারবার হিসেব মেলানোর চেষ্টা করাটা কিন্তু খুবই জরুরি। বই খাতা বন্ধ করে ফেলে রাখলে হিসাব কিন্তু কোনো দিনও মিলবে না। সুতরাং আমাদের ব্যক্তি জীবনেও কিন্তু দুর্বলতাগুলো যেগুলো আমাদের আছে সেগুলোকে চিহ্নিত করে আমাদের কিন্তু সেগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে যদি আমরা ভালো মানুষ হতে চাই।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।
2: সাগর জলে স্নান করে সাজাও লেলো চুলে, বসিয়া ছিলে উপল উপকূলে, শিথিল পীত বাস মাটির পরে কুটিল রেখা লুটিল চারিপাশ, নিরাবরণ বক্ষে তব নিরাভরণ দেহে, চিকন সোনালি ক্ষণ উষা আঁকিয়া দিল স্নেহে, মকর চোড় মুকুট খানি পরি ললাট পরে, ধনুক বান ধরি দক্ষিণ করে দাঁড়ানো রাজ বেশি, কহিনু আমি এসেছি পরদেশি, চমকি ত্রাসে দাঁড়ালে উঠি শিলা আসন ফেলে, শুধালে কেন এলে, কহিনু আমি রেখো না ভয় মনে, পূজার ফুল তুলিতে চাহি তোমার ফুল বনে, চলিলে সাথে হাসিলে অনুকূল, তুলিনু যুথি তুলিনু জাতি তুলিনু চাঁপা ফুল, দুজনে মিলি সাজায় ডালি বসিনু একাশনে, নটরাজেরে পূজিনু এক মনে, কুহেলি গেল আকাশে আলো দিল যে পরকাশি, ধৈর্যটির মুখের পানে পার্বতীর হাসি, সন্ধ্যা তারা উঠিল যবে গিরিশিখর পরে, একেলা ছিলে ঘরে, কটিতে ছিল নীল দুকুল মালতি মালা মাথে, কাঁকন দুটি ছিল দুখানি হাতে, চলিতে পথে বাজায় দিনু বাঁশি, অতিথি আমি কহিনু দ্বারে আসি, তরাস ভরে চকিত করে প্রদীপখানি জেলে, চাহিলে মুখে কহিলে কেন এলে, কহিনু আমি রেখো না ভয় মনে, তনু দেহটি সাজাব তব আমার আভরণে, চাহিলে হাসি মুখে আধো চাঁদের কনকমালা দোলানু তব বুকে, মকর চুড় মুকুটখানি কবরী তব ঘিরে পরায় দিনু শিরে, জ্বালায় বাতি মাতিল সখী দল তোমার দেখে রতন সাজ করিল ঝলমল, মধুর হল বিথুর হল মাধবিনী শিথিনী, আমার তালে তোমার নাচে মিলিল রিনি ঝিনি, পূর্ণ চাঁদ হাসে আকাশ কোলে আলোক ছায়া শিব শিবানী সাগর জলে দোলে, ফুরালো দিন কখন নাহি জানি, সন্ধ্যাবেলা ভাসিল জলে আবার তরিখানি, সহসা বায়ু বকিল প্রতিকূলে প্রলয় এলো সাগর তলে দারুণ ঢেউ তুলে, লবণ জলে ভরি আধার রাতে ডুবাল মোর রতন ভরা তরি, আবার ভাঙা ভাগ্য নিয়ে দাঁড়ানো দ্বারে এসে, ভূষণহীন মলিন দিন বেশে, দেখিনু আমি নটরাজের দেউল দ্বার খুলি, তেমনি করে রয়েছে ভরে ডালিতে ফুলগুলি, হেরিনু রাতে উতল উৎসবে তরল কলরবে, আলোর নাচ নাচায় চাঁদ সাগর জলে জবে, নীরব তব নম্র নত মুখে আমারই আঁকা পত্র লেখা আমারই মালা বুকে, দেখিনু চুপে চুপে আমারই বাঁধা মৃদঙ্গের ছন্দ রূপে রূপে, অঙ্গে তব হিল্লিয়া দোলে ললিত গীত কলিত কল্লোলে, মিনতি মম শুন হে সুন্দরী আরেকবার সমুখে এসো প্রদীপখানি ধরি, এবার মোর মকর চুড় মুকুট নাহি মাথে, ধনুক বান নাহি আমার হাতে, এবার আমি আনিনি ডালি দক্ষিণ সমীরণে, সাগর কূলে তোমার ফুল বনে এনেছি শুধু বিনা, দেখো তো যে আমারে তুমি চিনিতে পারো কি।
3: প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, মন থেকে ইতিবাচক হওয়ার কোনো বিকল্প কিন্তু নেই। আমরা যদি মনে মনে সবসময় নেতিবাচকতাকে ধারণ করি, যে কোনো ক্ষেত্রে কেবল নেতিবাচকতাকেই আমরা খুঁজে বেড়ানোর চেষ্টা করি, তাতে কিন্তু মনে মনে আমরা নিজেরাই কষ্ট পাব। ধরুন আমার সঙ্গে এমন কিছু একটা ঘটলো যে কারণে আমার উচিত খুশি হওয়া, সিরিয়াল সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ হওয়া, সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখা, অথচ তা না করে আমি যদি জোর করে ওই ভালো ঘটনার মাঝেও মন্দ কিছু খোঁজার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাই এবং কোনো মন্দ একটি দিক অনেক কষ্টে খুঁজে পাইও, তাতে কিন্তু ক্ষতিটা আমারই হবে। কারণ ভালো একটি ঘটনা ঘটায় আমার আনন্দ লাভের কথা ছিল, তার বদলে আমাকে নিজেকে কষ্ট পেতে হচ্ছে, কারণ হচ্ছে আমি নিজেকে কষ্ট দিতে চাইছি। সুতরাং অবশ্যই আমাদেরকে ইতিবাচক দিকটা দেখতেই হবে। তার মানে এই নয় যে খারাপ কাজের মাঝেও ইতিবাচকতা খুঁজে বেড়ানো। যেটি খারাপ সেটি তো সবসময় খারাপ, সেটি সবসময় নিন্দনীয়, এটা আমরা সকলেই জানি। সেরকম কাজকে অবশ্যই ধিক্কার জানাতে হবে, সেগুলোকে বর্জন করতে হবে। এইটুকু শুধু মাথায় রাখতে হবে যে যেখানে কোনো খারাপের চিহ্ন নেই, জোর করে যেন তার ভিতরেও খারাপ খুঁজতে আমরা না যাই।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ওগো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এরা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে, তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি? নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হত স্বপনের। তোমায় কি গিয়েছিনু ভুলে? তুমি যে নিয়েছো বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় শত ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি, নও ছবি, নও শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, নও ছবি, নও তুমি ছবি।
0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন।
2: মন যখন নিরুদ্দেশ।

প্রবাসী মান অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রাগ একটি খুবই বাজে জিনিস যা কিন্তু একটু একটু করে আমাদেরকে ধ্বংস করে দেয়। যখন আমাদের সাথে খুব খারাপ কিছু ঘটে যা আমাদের প্রত্যাশার মধ্যে ছিল না, কিংবা যখন আমরা কারুর কাছ থেকে খুব বাজে ব্যবহারের সম্মুখীন হই, তখন খুব স্বাভাবিকভাবেই কিন্তু আমরা অনেক রেগে যাই। রাগের মাথায় এমন কিছু একটা আমরা করে বসি যাতে মানুষ হিসেবে নিজেরাই অনেক ছোট হয়ে যাই আমরা, এবং অনেক অনর্থক বিপদও কিন্তু তার সঙ্গে আমরা নিজেদের প্রতি ডেকে আনি। তাই রাগকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে হবে আমাদেরকে অবশ্যই। খুবই নেতিবাচক এই মানসিক অনুভূতি থেকে বাঁচার প্রধান উপায় হলো ক্ষমাশীল হয়ে ওঠা। আমার সাথে কেউ খুব বাজে কাজ করেছে, তাই আমি তার উপর মনে মনে রাগ পুষে রাখব, সুযোগ খুঁজব যে তার কাজের প্রতিশোধ নেওয়ার, তাকে উচিত শিক্ষা দেওয়ার। এই ধরনের মানসিকতা যদি আমরা নিজেদের মধ্যে পোষণ করে রাখি, তাতে কিন্তু যার হয় যে আমি নিজেই কিন্তু নিজের সবচেয়ে বড় ক্ষতিটা করে ফেলছি। কেননা প্রতিহিংসা পরায়ণ মনোভাব কিন্তু আমার রাতের ঘুম কেড়ে নেবে, মনের যাবতীয় ইতিবাচক অনুভূতিগুলোকে অকেজো করে ফেলবে। তাই আমার সবচেয়ে যুক্তিযুক্ত কাজ যেটা আমার করা উচিত, সেটা হচ্ছে তার প্রতি প্রতিশোধ নেওয়ার চেষ্টা না করে তাকে ক্ষমা করে দেওয়া, এবং এর মাধ্যমে নিজের মনকে কলুষতার হাত থেকে রক্ষা করা। তবে এটা সত্যি যে এই ধরনের কথা বলাটা যত সহজ, হয়তো প্রয়োগ করাটা অতটাই কঠিন। কিন্তু আমরা যদি নিজের মনকে ওরকমভাবে তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেকটাই আনন্দময় হয়ে উঠবে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, আমাদের একটি বড় সমস্যা হলো যে আমরা বিপক্ষ মতকে একেবারেই সহ্য করতে পারি না। আমাদের প্রত্যেকের নিজস্ব আদর্শ, মূল্যবোধ, নৈতিকতার জায়গা আছে এবং থাকবেও, এবং আমরা সবসময় সেগুলোকে আঁকড়ে ধরে রাখতে চাই। এতে কোনো সমস্যা কিছু ছিল না যদি না আমরা আমাদের আদর্শ, মূল্যবোধ, নৈতিকতার বিরোধী কারোর উপর অকারণে অগ্রাসী হয়ে ওঠে না পড়তাম। খুব সহজভাবেই ভাবতে আমরা পারি যে এটা মাথায় রাখতে হবে যে সঠিক ভুল এগুলো তো খুবই আপেক্ষিক একটা বিষয়। মানে আমার কাছে যা সঠিক অন্যের কাছে তা ভুল লাগতেই পারে, আবার অন্যের সঠিকতাকেও কিন্তু আমার কাছে ভুল মনে হতে পারে। এর কারণ তার আর আমার মানসিকতার পার্থক্য। এখন আমি তো চাইলেই তাকে আমার মতো মানসিকতার অধিকারী করে তুলতে পারবো না, তাই সেটি নিয়ে আমার বাড়াবাড়ি করে কোনো লাভ নেই। আমি সর্বোচ্চ যেটি করতে পারি তা হলো একটি গঠনমূলক বিতর্কের ক্ষেত্র কিন্তু তৈরি করা যেতে পারে, অর্থাৎ এমন একটি আবহ তৈরি করা যেখানে আমিও আমার মতটাকে তুলে ধরতে পারবো, আবার আরেকটি মানুষ সেও কিন্তু তার মতকে তুলে ধরতে পারবে।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, আমি যদি একা একাই সফলতার সিঁড়ি বেয়ে এগিয়ে যেতে চাই বা এগিয়ে যাই, আমার আশেপাশে সবাইকে অনেক পিছনে ফেলে দিই, তাতে আমার কি খুব বেশি লাভ আছে? এই প্রশ্নটা আমাদের মনে জাগতেই পারে, কিন্তু তেমন কিন্তু লাভ নেই। কারণ তখন আমি হয়তো অনেক খ্যাতি সম্মান প্রতিপত্তির মালিক হয়ে উঠবো ঠিকই, কিন্তু আমার আপনজনেরা বা আমার সাথে যারা একই সঙ্গে ছিল তাদের সঙ্গে একটা দূরত্ব কিন্তু আমাদের তৈরি হতে পারে। সেই দূরত্ব অতিক্রম করে আমরা কিন্তু দেখতে পারি যে তারা আমাদের কাছে পৌঁছতে পারছে কিনা। যদি তারা না পৌঁছতে পারে, তাহলে কিন্তু দিন শেষে দেখা যাবে যে সাফল্যের শিখরে পৌঁছেও আমি কিন্তু বড্ড একা নিঃসঙ্গ একটা মনোভাবে আক্রান্ত একটা মানুষ। সাফল্যমণ্ডিত এই জীবনেও কিন্তু খুব হতাশার আর অবসাদের দিন কিন্তু চলে আসতে পারে। এই কারণেই শুধু নিজেকে নিয়ে পড়ে থেকে কোনো কিন্তু কাজের কথা হবে না, সাহায্যের হাত কিন্তু আমাদের বাড়িয়ে দিতে হবে আশেপাশের সবকটা মানুষের দিকে। এমন নয় যে আমাদের পক্ষে মানে সম্ভব যে সবার জন্য কিছু না কিছু করা, সেটা আমি বলছি না। কারণ মানুষ হিসেবে অবশ্যই আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আমরা চেষ্টা করতে পারি অন্তত যে দশজন যদি আমাদের কাছে সাহায্য চায়, এর মধ্যে যদি আমরা একজনকেও ভালোভাবে সাহায্য করতে পারি, সেটা কিন্তু নিহাতই কিছু কম বিষয় নয়।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার মানে আপনার বন্ধু সুস্মিতার আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

সে অনেক বছর আগের কথা। সময়টা ছিল 1768 সাল। ইংল্যান্ডের এক নাবিক জেমস কুক বেরিয়ে পড়লেন জাহাজ নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করতে, আর ঘুরতে ঘুরতেই আবিষ্কার করে ফেললেন নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। কিন্তু কোথাও গিয়ে বসে থাকাটা বোধহয় তার পছন্দ ছিল না, তাই ঘোরার নেশায় আবার বেরিয়ে পড়লেন রেজলিউশন ও অ্যাডভেঞ্চার নামের দুটি জাহাজ নিয়ে। আর তারপর 1778 সালে খুঁজে পেলেন ক্রিসমাস ও হাওয়াই দ্বীপ। সেই থেকেই হাওয়াই দ্বীপের সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়ল সারা পৃথিবীতে। সেই সুন্দর হাওয়াই দ্বীপের কথা এতবার শুনেছি যে এবার ঠিক করে ফেললাম হাওয়াই ঘুরতেই যাব। আর প্রায় সাথে সাথেই যোগাযোগ করলাম গ্লোবের সাথে। তারপর কয়েকদিনের মধ্যেই আমার হাতে এসে গেল ফ্লাইটের টিকিট আর হোটেল বুকিংয়ের ডিটেলস, আর সাথে এমন একটা লোভনীয় আইটিনারি যেটা দেখার পর থেকে আমার কিছুতেই আর তর্শই ছিল না। এভাবেই একদিন এসে গেল সেই দিনটা, আমি উঠে বসলাম হাওয়াই দ্বীপে যাওয়ার ফ্লাইটে। ফ্লাইটটা আমায় নামিয়ে দিল হনুলুলু এয়ারপোর্ট। হ্যাঁ, হাওয়াই যেতে হলে আগে পৌঁছতে হয় হনুলুলুতে, দিল্লি আর টোকিও হয়ে তারপর আমার ফাইনাল ডেস্টিনেশন এয়ারপোর্ট হনুলুলু, আর তারপর হনুলুলু থেকে আর একটা শর্ট ডিস্টেন্স ফ্লাইট করে হাওয়াই। আমরা ঘুরবো আর শুনবো এই ট্যুরের কথা, তবে তার আগে শুনে নেব আমার পছন্দের তিন তিনটে গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাদের নিয়ে এসেছি হাওয়াই। উত্তর প্রশান্ত মহাসাগরে দারুণ সুন্দর প্রকৃতির মাঝে নিজের রূপের ডালি সাজিয়ে বসে আছে এই হাওয়াই দ্বীপ। আগে এই দ্বীপপুঞ্জ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ হিসাবে পরিচিত ছিল। হাওয়াই একমাত্র আমেরিকান রাষ্ট্র যা আমেরিকা মহাদেশের মূল ভূখণ্ডের বাইরে অবস্থিত। নিখুঁত সমুদ্র সৈকত, আরামদায়ক ওয়েদার, রকুমারি, জানা অজানা সব ফুল গাছ, বিরাট উঁচু আগ্নেয়গিরি, সবুজ ঘন জঙ্গলে ঢাকা প্রকৃতি, আর তার সাথে আদিবাসীদের নাচ আর গানের এক অপূর্ব মিশ্রণ এই হাওয়াই। হাওয়াই দ্বীপপুঞ্জ 18টা দ্বীপ মিলে গঠিত, যা প্রায় 2400 কিলোমিটার পর্যন্ত প্রসারিত। তবে তাদের মধ্যে 8টা দ্বীপকে প্রধান দ্বীপ হিসাবে বিবেচনা করা হয়। সেগুলো হলো নিহাও, কাউ, উহু, মোলোকাই, লানাই, কাহোলাওয়ে, মাউই এবং হাওয়াই দ্বীপ। আর এই হাওয়াই দ্বীপটাই এখানে বিগ আইল্যান্ড নামে পরিচিত। বিশ্বের অন্যতম দর্শনীয় এই পর্যটন কেন্দ্রে প্রতি বছর প্রায় 7 মিলিয়ন দর্শনার্থী আসে ঘুরতে। এই হাওয়াই এক অদ্ভুত সুন্দর দেশ। এখানকার মূল ভাষা হলো ইংলিশ, এছাড়াও এখানে প্রচুর জাপানিজ, ফিলিপিনোজ, জার্মান এবং পর্তুগিজ রয়েছে বহু বছর ধরে। তাই এই দ্বীপে যেরকম সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায় ঠিক সেরকমই রয়েছে রকমারি সব খাবার। তবে এখানে আসলে জাপানিজ আর কোরিয়ান খাবারের পাশাপাশি এই অঞ্চলের আদিবাসী কুইজিনগুলো কিন্তু একবার ট্রাই করাটা অবশ্যই মাস্ট। শোনাবো আমার এই হাওয়াই ট্যুরের কথা, এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। ব্রেকের পর এক্ষুনি ফিরে আসি, আমি ঘুরবো আমরা হাওয়াই। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: পেট কাটি চাঁদিয়াল মোমবাতি বগ্গা আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। পেট কাটি চাঁদিয়াল মোমবাতি বগ্গা আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। বয়স পারো কি তেরো, বয়স পারো কি তেরো, রিক্সা চালাচ্ছে আকাশে ঘুড়ির ঝাঁক ছেলেটাকে ডাকছে। বয়স পারো কি তেরো, বড় জোর চোদ্দ, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাঁচ চাঁদিয়ালে বগ্গায়।

0: ভাবে দেরি হয়ে যাচ্ছে, বিচ্ছু ছোড়াটা বড় বাস্তে চালাচ্ছে। ওই ছোড়া, আরে ওই ছোড়া মলো যা, আটটা তো তোর কি সবার বাবুটি দানে রেগে মেগে হুমকি। বাবুর ঠেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। যে ছেলেটা প্রাণপণে রিক্সা চালাচ্ছে, মুক্তির ঘুড়ি তাকে খবর পাঠাচ্ছে। পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বজ্ঞা, আকাশে কুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা।
1: ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি হাওয়াই। হিলো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের হোটেলটা খুব বেশি দূরে নয়, ওই মিনিট কুড়ির মধ্যেই পৌঁছে গেলাম হোটেলে। হোটেল থেকে সামনের বিচ পর্যন্ত একটার সুন্দর মোরাম বিছানো রাস্তা। আমার রুমটা ফার্স্ট ফ্লোরে, রুমের জানলা থেকে এক ঝলক ঠান্ডা হাওয়া এসে আমার মনটা জুড়িয়ে দিল। যাই বলুন, এই প্যাসিফিক ওশান মানে ওই প্রশান্ত মহাসাগরের কিন্তু একটা আলাদা একটা ভাইবস আছে, মানে একটা অন্যরকম গন্ধ, একটা অন্যরকম ফিলিংস। এখানকার আবহাওয়া ভীষণ সুন্দর। এখানকার তাপমাত্রা সারা বছর 14 ডিগ্রি সেলসিয়াস থেকে 24 ডিগ্রি পর্যন্ত ঘোরাফেরা করে। শীতের কয়েক মাস খুব উঁচু অঞ্চলে যেমন মাউনা কেয়া এবং মাউনা লোয়াতে বরফ পড়তেও দেখা যায়। ট্রাভেল ইন্ডাস্ট্রির উপর এই দ্বীপের অর্থনীতি প্রায় পুরোটাই নির্ভরশীল, তাই রকমারি ওয়াটার স্পোর্টস যেমন সাঁতার, ডাইভিং, স্নোরকেলিং, পার্ল কালেকশন, মাছ ধরা আর সমুদ্রের বিচে গলফ খেলার জন্য আদর্শ এই হাওয়াই। এখানে এসে একটা শব্দ প্রায় সবার মুখে শুনছি, সেটা হলো আলোহা। হাওয়াইয়ান ভাষায় আলোহা একটি অভিবাদন, ওই ওয়েলকামের মতন। ফ্রেশ হয়ে গেছি হোটেলেই, একটু পেট পুজোটাও সেরে নিয়েছি, এবার আমরা ঘুরতে বেরোবো। আর তার আগে শুনে নেব পরপর কয়েকটা গান। গানের ওপারে আমি ফিরে আসি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি হাওয়াই। হাওয়াইয়ের রাজধানীর নাম হনোলুলু। আমরা যদিও হনোলুলুতে থাকিনি, সোজা চলে এসেছি হাওয়াই দ্বীপে, তবে অনেকেই একটা বা দুটো দিন হনোলুলুতে থেকে যান। এই দ্বীপপুঞ্জের অন্যতম আকর্ষণ হলো এখানকার অ্যাক্টিভ ভলক্যানো। আসলে পুরো অঞ্চলটাই অ্যাক্টিভ ভলক্যানো বেল্টের উপর অবস্থিত। 2018 সালের মে মাসের শুরুতে হাওয়াই দ্বীপের অ্যাক্টিভ ভলক্যানো কিলাওয়েয়া হঠাৎ বিস্ফোরিত হয়ে ওঠে। সেই ছবি টিভিতে দেখেছিলাম। আজ আমরা চলেছি সেই অ্যাক্টিভ ভলক্যানো কিলাওয়েয়া দেখতে। প্রায় টানা এক মাস জুড়ে চলেছিল সেই প্রকৃতির তাণ্ডব। জ্বালামুখ থেকে অনবরত বেরিয়ে আসতে থাকে টকবক করা, ফুটতে থাকা লাভা, ছাই, ধোয়ার কুণ্ডুলি আর গ্যাস। সেই সময় নাকি গোটা হাওয়াইয়ের আকাশ ঢেকে গিয়েছিল ছাই ভরা মেঘে, আর তারপর হয়েছিল সবুজ রঙা অ্যাসিড বৃষ্টি। 1983 সাল থেকে এর পূর্ব অংশ থেকে সারাক্ষণই লাভা বের হয়। সেই লাভার ঝর্ণা আর তার স্রোতে প্রায় 144 স্কোয়ার কিলোমিটার এলাকা চাপা পড়ে গেছে। প্রায় 14.5 কিলোমিটার রাস্তা ধ্বংস হয়ে গেছে। যেতে যেতে দেখতে পেলাম সেই সব ধ্বংসের ছবি। আগ্নেয়গিরির খুব কাছেই আমাদের গাড়িটা থামল। এবার কিছুটা ট্রেক করে উপরে ওঠার পালা। যদিও কতটা কাছে যেতে পারবো সেটা কিন্তু এখনও জানি না। স্থানীয় পুলিশ এবং স্বেচ্ছাসেবক চারিদিকে ছড়িয়ে আছে। ট্রেকটা খুব একটা কঠিন নয়, তবে আমাদের গাইড যেন বড্ড সাবধানে নিয়ে চলেছে আমাদের। এই সহজ ট্রেকে এত সাবধানতা কেন সেটা ভাবছেন তো? জানাবো তবে একটা ছোট্ট মিউজিক্যাল ব্রেকের পর। আর আমার এই সফরে আপনিও আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।